আকাশবাণী আগরতলা, আজ সোমবার, 21শে বৈশাখ 1948 শকাব্দ, 27শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 11ই মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলো হার্জে। আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআর শোনা যাবে ফেসবুক ও ইউটিউবে। আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন লাইভ অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট 9 সেকেন্ড।

0: সুভাষিত আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: তখন যে গদ্য রচনা করাই কঠিন ছিল তাহা নহে, তখন লোকে অনভ্যাসবশত গদ্য প্রবন্ধ সহজে বুঝিতে পারিত না। দেখা যাইতেছে পৃথিবীর আদিম অবস্থায় যেমন কেবল জল ছিল, তেমনি সর্বত্রই সাহিত্যের আদিম অবস্থায় কেবল ছন্দ তরঙ্গিতা প্রবাহশালিনী কবিতা ছিল। আমি বোধ করি কবিতার হ্রস্বপদ, ভাবের নিয়মিত ছেদ ও ছন্দ এবং মিলের ঝঙ্কার বশত কথাগুলি অতি শীঘ্র মনে অঙ্কিত হইয়া যায় এবং শ্রোতাগণ তাহা সত্বর ধারণ করিতে পারে। কিন্তু ছন্দবদ্ধহীন বৃহৎকায় গদ্যের প্রত্যেক পদটি এবং প্রত্যেক অংশটি

0: পরস্পরের সহিত যোজনা করিয়া তাহার অনুসরণ করিয়া যাইতে বিশেষ একটা মানসিক চেষ্টার আবশ্যক করে। সেই জন্য রামমোহন রায় যখন বেদান্ত সূত্র বাংলায় অনুবাদ করিতে প্রবৃত্ত হইলেন তখন গদ্য বুঝিবার কি প্রণালী তৎসম্বন্ধে ভূমিকা রচনা করা আবশ্যক বোধ করিয়াছিলেন। পুরাণ ইতিহাসে পড়া গিয়াছে, রাজগণ সহসা কোনো ঋষির তপবনে অতিথি হইলে তাহারা যোগবলে মদ্যমাংসের সৃষ্টি করিয়া রাজা ও রাজানুচর বর্গকে ভোজন করাইতেন। বেশ দেখা যাইতেছে তপবনের নিকটে দোকান বাজারের সংস্রব ছিল না এবং শালপত্র পুটে কেবল হরিতকি আমলকে সংগ্রহ করিয়া রাজযোগ্য ভোজের আয়োজন করা যায় না। সেই জন্য ঋষিদিগকে তপপ্রভাব প্রয়োগ করিতে হইত। রামমোহন রায় যেখানে ছিলেন সেখানেও কিছুই প্রস্তুত ছিল না, গদ্য ছিল না, গদ্য বোধ শক্তিও ছিল না। যে সময় একথা উপদেশ করিতে হইত যে প্রথমের সহিত শেষের যোগ, কর্তার সহিত ক্রিয়া অন্বয় অনুসরণ করিয়া গদ্য পাঠ করিতে হয়, সেই আদিমকালে রামমোহন পাঠকদের জন্য কি উপহার প্রস্তুত করিতেছিলেন? বেদান্ত সার, ব্রহ্মসূত্র, উপনিষদ প্রভৃতি দুরূহ গ্রন্থের অনুবাদ। তিনি সর্বসাধারণকে অযোগ্য জ্ঞান করিয়া তাহাদের হস্তে উপস্থিত মতো সহজ প্রাপ্য আমলকি হরিতকি আনিয়া দিলেন না। সর্বসাধারণের প্রতি তাহার এমন একটি আন্তরিক শ্রদ্ধা ছিল। আমাদের দেশে অধুনাতন কালের মধ্যে রামমোহন রায়ই সর্বপ্রথমে মানব সাধারণকে রাজা বলিয়া জানিয়াছিলেন। তিনি মনে মনে বলিয়াছিলেন, সাধারণ নামক এই মহারাজকে আমি যথোচিত অতিথি সৎকার করিব। আমার অরণ্যে ইহার উপযুক্ত কিছুই নাই, কিন্তু আমি কঠিন তপস্যার দ্বারা রাজভোগের সৃষ্টি করিয়া দিব। কেবল পণ্ডিতদের নিকট পাণ্ডিত্য করা, জ্ঞানীদের নিকট খ্যাতি অর্জন করা রামমোহন রায়ের ন্যায় পরম বিদ্বান ব্যক্তির পক্ষে সুসাধ্য ছিল। কিন্তু তিনি পাণ্ডিত্যের নির্জন অত্যুচ্চ শিখর ত্যাগ করিয়া সর্বসাধারণের ভূমিতলে অবতীর্ণ হইলেন এবং জ্ঞানের অন্ন ও ভাবের সুধা সমস্ত মানব সভার মধ্যে পরিবেশন করিতে উদ্যত হইলেন। এইরূপে বাংলাদেশে এক নূতন রাজার রাজত্ব, এক নূতন যুগের অভ্যুদয় হইল। নব্যবঙ্গের প্রথম বাঙালি সর্বসাধারণকে রাজটিকা পরাইয়া দিলেন এবং এই রাজার বাসের জন্য সমস্ত বাংলাদেশে বিস্তীর্ণ ভূমির মধ্যে সুগভীর ভিত্তির উপরে সাহিত্যকে সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত করিলেন।
1: সুভাষিততে আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।

আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী দেবব্রত বিশ্বাস।

অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান হাইমনি খোরাং।

আকাশবাণী আগরতলা যতন ফুং কামিয়াফারী তাবুক চেঞ্জাগো তিনি ফুংনি কক পান্ডা হাইনে খরাং অ পান্ডা মিটার নৈরা থামচি দক পয়েন্ট ব্রী এবার সাস হাই নৈরা দক চেসু কিলো হার্স তে অব কারিব সারাসা পয়েন্ট দক মেঘা হার্জ অ পান্ডা আওয়াই খাই জাগৈ টঙ্গ তিনি টাং সাল তালটুংনি সালমারি নৈচি সা সিব্রেরা থামচি বা তিপ্রা বিশি নৈ সাই নৈচি দক ইংরেজি বিশি মে তালনি সালমারি সি সা হাইন খরাঙ্গ তাবু পুইলানো খালাবেন কক কাহাম গথার বাইবেনি কক কাহাম পরিমানে টংসা টংনি টংথবুই টংনা মুসুংনাই সাল কাহাম নুকনা মুসুংনাই আ বরক কক হামিয়াতে তা সাথুন কক তাতাল তে তা সাথুন ব হামিয়ানি কিফিলি সামুং কাহাম খ্লাইথুন ব কসাং কসাং খে টংনা মুজুংথুন কসাং কসাং খে টংনা নাইথুন সুব্রাই কাহাম রকনো নাইখ্লাইও বরক সামানো খুঞ্জু কাইমাং টঙ্গ ফিয়া হামিয়া খ্লাইনাই রকনো নাইসুগুই নাইয়া আশুজরা ক কাহাম পরিমানি খানাবাইখা তাবো খানাবায়নো তিনি ন্যাশনাল টেকনোলজি ডে বা অবনতি গিসিসা সিলাইয়ানো তিনি বসং প্রযুক্তি সাল হয়েকে বা ন্যাশনাল টেকনোলজি ডে বিশিব্রুম ভারত অ সালনো পালাই যাগো 1998 বিশিনি সালমারি সিসা রাজস্থানে পখরান্ন ভারত সাসুক রিমানি বিশিংতুই পারমানবিক আমজকমুং সামুংতাঙ্গ লাইবুমানি অ আমজকমুং সামুংকতর চারিমানমানি বিশিংতুই ভারত থায়ুঙ্গ প্রযুক্তি ও বিনি ফান্ন ফুনুগ অ আমজকমুংনি সামুকতর সামানি উকলগ জে বরকনি ইয়াক টঙ্গ অবংখা চিনি ভারতনি রাষ্ট্রবক্রক গসাম ছয় সিক্রম ডক্টর এপিজে আব্দুল কালাম জংবন যতন সিনিও যিনি থই থাংজাংনাই রাষ্ট্রবক্রক তাবকনি সাল প্রযুক্তিনি চিনি লাকমণি লগিসং গাহাম থাঙ্কা বসাক বাই বসাকনি সাম্পলি কাকলাই মানলিয়া হাই আবো হাইন সঙ্গ অ প্রযুক্তি বাই তাবু কাকলাইমেয়া নাংলাই যা তাবু মোবাইল ফোন ইন্টারনেট অনলাইন ক্লাস ডিজিটাল পেমেন্ট সিনি সালবরমনি লাকমাও নাংকুক মানি মানে ইনগুই ফাইকা প্রযুক্তি চিনি লাকমানো গলাই কদ তে কাহামকু খলাই তি শাখা তিনি সালো ফাইডি সাইন্টিস্ট ইঞ্জিনিয়ার তে মূসাসুক গতাল সামাই রগ্ন বরম তে হামবাইয়া ফালাইয়ানো ফাইডি জন প্রযুক্তি ন হামিয়া সামুঙ্গ ফুনাঙ্গিয়াউই সামুং কাহাম তে কবি গথার সামুঙ্গ থেপালায়নো হিনই

0: তাবখানা বেইন লাইট থানে বিশিরগ তিন নাই সাল তাম তাম অংখা অবনতি কাইসা কাইনাই সেলাইয়ান 1888 ইংরেজি বিশিনে তিন নাই সাল আশফ আলি আসায় ব ভারত নি ইয়কমা সবাব সবা খাইলংখা তে আবো সিমিয়া ব কেরং থাই তে ভারত নি ফুইলা মার্কিন রাষ্ট্র দূত ব দংমানি 1897 ইংরেজি বিশিনে তিন নাই সাল ডক্টর সুধানন্দ ভারতী আসায় ব ফিলোসফার তে সৈক্রং দংমানি ব গবাং মা কক বাইন গবাং মা বই সৈলাংখা 1918 ইংরেজি বিশিনে তিন নাই সাল মৃণালিনী বিক্রম সারাবাই আসায় ব বেলাই মোসাগ্রং মোসাগ্রং তে দার্পনা একাডেমি সংসানায় 1956 ইংরেজি বিশিনে দিন নাই সাল আবু সলিম আসায় ব মালায়ালম তকিনি মোসাগ্রং টংমানি 1957 ইংরেজি বিশিনে দিন নাই সাল বিনীত সারণ আসায় ব সুপ্রিম কোর্টনি বিচারপতি টংমানি 1998 ইংরেজি বিশিনি দিনে নিহাই সাল পোখরানো সেকেন্ড পারমাণবিক বোমা পেখাগ্রি ওই আমজকমুং পেখাগ্রিমুংনি আমজকমুং পায় ভারতনি কাইবা পারমাণবিক বোমা ফাতিরিমানি বিশিংতৈ হায়ং ন সাইমানিখা চিনি হাব পারমাণবিক বুমানে গাইসা ফানগান কুক রাষ্ট্র হিনে অস হালন এবার তিন হাই সালন আবো অঙ্গে থাঙ্গা ন্যাশনেল টেকনোলজি ডে হিনে বসং পালন খাই জাগৈ দঙ্গ আর সুজরা খানাবাই খালাই থানায় বিশিরগো তিন হাই সালো তামা তামংখা তাবো খানাবাই নজন তাং বিতিন ক হেকবা হাবা হোক বানি ক
1: আও জং তিনি তং বিদি ওক সাইমান লাইয়ানো কাজু বাদাম নরগৈ ককথাইজা থাইনি সালায়ানো কাজু বাদাম চাকাহিঙ্গে জং কাজু বাদাম চামানি বিশিংতে ম্যাগনেসিয়াম ফাইবার জিঙ্ক ক্যালসিয়াম ফ্যাটি অ্যাসিড পটাসিয়াম অ্যান্টি অক্সিডেন্ট কুপুলুং জং ওক কাজু বাদাম জং অবরো চিনি সাগো মানমারি মানো কাজু বাদাম চাকাহিঙ্গে তে বখানি বেমার গনাং রোগনি বাকিব তে হাই প্রেসার গনাং রোগনি বাকিব কাজু বাদাম কাহাম হিনে সাজাগো তে জং ট্রাভেলিং খলাইতানে পিয়াবা কাজু বাদাম ন বেলেকিন স্পেশাল খলাইয়ে জং নাহারো তামিয়াকে যে জায়গাও চামুং চাথাই রোগ মানথ গিয়াঙ্গো আরো কাজু বাদাম চাখাইকে চিন অক পুঙ্গুই টংমানিব নুকজাগো অক খাইতাইয়াঙ্গুই তে জং বড় রক নারোয়াইর ফাইটারনিব জং কাজু বাদাম রেবই নাইরো নারোয়াইন নাইখলাই সমানিব জং নগো স্রাপসানি বিশিঙ্গ অবাহিন অ কাজু বাদাম ন জং কাইকে জং ব বাহাই খেলাই কাহাম মানমারি বথাই মানিমান অবনতেই কিছিসা সাইমানলাইয়ানে কাজু বাদাম নি বাকি চিনি ত্রিপুরানি হা বেলাখিন কাহাম হিনে সাজাগৈ দো তামিহিকে আসে কুবিনি থাই রোগনি হাই কুবিনি হাস্তে রোগনি স্লাই চিন ত্রিপুরা হাস্তে কাহাম হিনে সাজাগো তামিকে ত্রিপুরা হাস্তে হলং সাফলজাক হাকজাকনি বাকি ও হলং সাফলজাক হাকজাকনি বাকি কাজু বাদাম নি বাকি

0: হাফ বেলাখি নাম কাজু বাদাম কাইনি বাকি জাগা থাই আসে সাইনি নাইয়া তে তুমি নয় কেজি সা তিলা এবার খেবা যেজি সা কুচু তিলা ও যব কাইখে চিনি কাজু বাদামনি বাকি বেলাখি নাম তামিন ইয়াফাংনি দই ইয়াফাং দই জমিয়া দই খেলাই দই কচকই থানায় জাত অবহাই হা হিগে বেলাখি নাম তে অ কাজু বাদাম কাইনি বাকি কাজু বাদামনি যে পদ্রে পদ জাত দমনি অবনি বিশু বেঙ্গুল্লা ওয়ান বেঙ্গুল্লা ফোর বেঙ্গুল্লা সেভেন ওলাল থ্রি বিএল এ থার্টি নাইন অবহাই জাতনি বসংনি চারা কাইখাইকে বেলেখে মানমারি বোথাই কাহাম মানে মানু বুঝলি এবার কলম খেলায় মানে চারা ন কায়ী মানো যেন গুটি কলম জোর কলম খেলাই যেন অবন কায়ী মানো তুমুন যেন বুসলৈনি গাইনি হিয়াকে গাইছে পলিবেগ চিকন সাও খেলাই বুসলৈ ফবৈ চারা আজাইরি বন কলম খেলাই গাইখাইকে মানমারি কাহাম তৈব মানি মানুহেনে সাজাগৈ দো তে চারা কাইনি হিগে হিগে গাইছে বুফং বাই তে গাইছে বুফংনে বিসিং সেভেন নি সিমি এইট এবার কেবা সিনি মিটার হাই অবহাই খেলাই হাকসার খেলাই হাকর খুরই আ হাকর বিথিতে মুসকি রগ্রিবই সাপলেই আপনি সালচি বা ইয়াগুলো চারা নকাইকে হেঙ্গে বেলেখেন কাহাম উংনাই কারণ হাকর যেন বিথিরিবই যেন হাকর ন মজুরি মাতন নাই আর হারিবই আপনি ইয়াগুলো যেন চারা মাকাই নাই অবহাই কেলাই তুমুং নকাইকে হেঙ্গে হেক্টর প্রতি ও চারা যেন আড়াইশো হাই অবহাই টু ফিফটি হাই নিশ্লাই বোতে ইচ্ছা গবাং বুফাং যেন হেক্টর কাইসব গাই মানে কাজু বাদাম যেন আসক সারিনি নাইয়া কিচা কিচা খেলায় যেন মিসকি গ্রান র ইউরিয়া র কিছু সারিখে চিনি উঙ্গই থাঙ তে বোলায়ো কাজু বাদাম বোলায়ো কাইসা তামহিনে বন বোলাই করমসাই থাকমানি বেমার নকজাগ তুমুন অবন যেন বিথি কিছু সা সারিরি মাখাইগে ও পাতা বোলাই করমসামানি ইয়াক কাগে মানায় তে কিছু সা যে বুফাং এবার খেবা বুফাং ইয়াফাং যেন সাই রেখাইগে সাবসুত্রা খেলাই রেখাইগে তে বেদেক গথৈ দমারন সাবসুত্রা খাই রেখাইগে যিনি বাকি মানমারি কাহাম তেব মানে মানো আথানি বিশি বা নিশ্লাইন কম যেন বিশি থাম রং সিমিখেন যেন বিনি মানমারি মানে মানো বিশি থাম বুফাং কাইমানি বিশি থামনি ইয়াগুলো ন বুবার ফাই থাঙ তে বোথাইব মাননি জেঙ্গি থাঙ বুবার নভেম্বর তে জানুয়ারি বোখাগ বুবার ফাই তে এপ্রিল জুন যেন বোথাই মাননি তাবো জেঙ্গি দোহা কাজু বাদাম বোথাই মাননি তে কাজু বাদাম বোথাই নি যে বুসলৈ আর বুসলৈ যেন বুফাং কাইসও ন বাসি নিসিমি দকসি সের যেন মানি মানো তে কেজি কাইসা বুসলৈন তুমুন যেন ইয়গৈ আকয় যেন অবন খুগৈ নাহার কাহিগে যেন আরো টু ফিফটি গ্রাম হাই কাজু বাদাম মানো হাইকে আসে জোরান খাবাইকে চিনি হুকবার কাজু বাদাম ন তুই কক থাইসা থাইনি বব হাই খেলায় যেন চিনি তিরপুরা হাসতেও কাজু বাদাম যেন গাই মান
1: আও হিঙ্গে ফাইডি তাবো খানালে সা খামগ্রানি ক আও সাবদ ব্রহ্মনি যেন সামুগ নাইকে নগ বড় তাবো আপসাই ফাস্ট ফুড ন সানি বাকি হামজাগ সানি থাকে সেরাই র নিসিমি অগ্রা রব আবহাই দোকানি বাজার সেরজাক সামু রক ন বেলেখে থকজাগ হামজাগ ফিয়াবা আবো আলাদা খাইসামানী বিশিং তুই সিনি গবাং মা সাগো হামিয়াঙ্গই মানো আবনো জং যাই।

0: বানিকনো সংসারে মানে ককথমতে হুকুমো নাইখুম সালনানি ও বানিক সালগ্রম হুকুমো বান্দাব সংসার জাকাই হিনে সাজাকা বসগাং সালমারি শ্রীথাম মে নৈসাই নজিদক দিবরদাম চিনিয় ফিল শ্রীথাম ত্রিপুরা বিধানসভানি সংজাক গতাল আদং জহর চক্রবর্তী সুমাই তামা পান্ডা ত্রিপুরা বিধানসভানি লবিও সংসার জাকাই ত্রিপুরা বিধানসভানি তাংফাংনি হাবা তাংনক নিসিমি ককমু গাইসা সাকলাই জাকা
1: আও অজরাব থাংলায়ানে আজরা খালে ককথম জিনী থানায়ানে অজরা সেবুক বরকলামে ককলামনি ফাইসিঙ্গ যেন যতন সাইমন যিনি অ তালিন পৈলা সালমারি নিসিমিন চেঙ্গিরিকা ত্রিপুরা ফরেস্টার তে ফরেস্ট গার্ড ফরেস্ট ডিপার্টমেন্টনি বাকাকতে বক্সা আচুকথায় বরকতলাং জাগনাই গবংমা পোস্ট দঙ্গ হান্ড্রেড নিসলাই গবং জং অরো যে ফরেস্ট গার্ড নি বাকি রংমারি উংনানি নাংনাই মাধ্যমিক পাস তে ফরেস্টানি বাকি রংমারি উংনানি নাংনাই টুয়েলভ পাস তে অব রিনানি বাকি পুইলাও রিটেন টেস্ট আমজক মৌনাই আপনি আগুলো ফিটনেস এবার ফিজিক্যাল টেস্ট খালাই জাগনাই অবনি কমংবলাই অনলাইনতে রিনানি পাইথাক সালমারি ও তালনি ন পাইথাক সালমারিব তে অবন কারিব যিনি চিন নখা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবার ভেটেরিনারি ডিপার্টমেন্ট যেন বড় সিদকজনায় ড্রাইভারও অব কন্ট্রাকচুয়াল চিসা তালনি বাকি তাল চিসানি বাকি অব বরক তুলজাকাই তুমুন কাহাম পারফরমেন্স রেখাহিকে তৈব বারি রিজাকাই জরা ফলক জানাই সেবংনি হিনে সাজাক আবুনি বাকি রংমারি উংনানি নাংনাই এইট পাস তে লগিব তংনানি নাংনাই ড্রাইভিং লাইসেন্স উমর তঙ্গ টুয়েন্টি নিসিমি বিশি নৈচি নিসিমি বিশি ব্রৈচি তে এস টি এস নি বাকি তে বিশিবা ফলকজাক তঙ্গ উমর জরা তে অবনি বাকি হাঙ্কর গরঙ্গি ইন্টারভিউ ওয়াকিন ইন্টারভিউ নাহারজাকাই তে অবনি বাকি কমংবলাই রিমানি চেংজাকাই অ তালনি ন মে তালনি চিথাম সালমারি নিসিমি পাইথাক সালমারি সাকলাই জাকা চিদক সালমারি অর দাদাক সিদা খালায় ইন্টারভিউ নি বিসিংতে ও বরকলাং জাকাই হিনে সাজাকা দেখাইছে আহিকে আশুক জরান রক্ষণাকা সেবুক বরকলাং মানে
0: কাইসা সাকলাই মু আকাশবাণী সুকুশি বিশি কামানোরগী সুকান্ত একাডেমি ও ফাইনাই ফার্স্ট হাল ফিফটিন্থ মে টু থাউজেন্ড টুয়েন্টি সিক্স সানজা দামদক তামা জরাও কাইসা পান্ডা খালানি থাঙ্গই দঙ্গ অ পান্ডাও মশামু নাকাটি রসামু রক অংনাই অ পান্ডাও নানি বাকি যতন গবক জাগ অব নানি বাকি গসিজাক বলাই রব তলাননি নাইয়া যতনি বাকিন ফিয়ক যাক যতন থানানি বাকি গবক জাগ আসুজরা খানাকা কাইসা সাকলাইমু তাবো খানাবাইন হায়ুনি খরাঙ্গ

আকাশবাণী আগরতলা, এখন রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন ডক্টর চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে।

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026-এ অংশগ্রহণ করবেন। আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি জাহাজে হান্টা ভাইরাসে আক্রান্ত যাত্রী এবং কর্মীরা জাহাজ ছেড়ে নিজ নিজ দেশে ফিরছেন। স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হান্টা ভাইরাস আক্রান্ত 2 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। মার্কিন ইরান শান্তি চুক্তিতে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান জানিয়েছে তাদের মূল লক্ষ্য হল সংঘাতের অবসান ঘটানো। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক সংঘর্ষের ফলে সৃষ্ট আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ এবং মূল্যবৃদ্ধির মোকাবিলায় ভারতকে সহায়তা করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ প্রয়োজনীয়। হায়দ্রাবাদে গতকাল তিনি বলেন, দেশপ্রেম মানে শুধু দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা নয়, বরং সংকটের সময় দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দেশের প্রতি নিজ কর্তব্য পালন করাও এর অন্তর্ভুক্ত। তিনি দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানান, যেখানে সম্ভব সেখানে মেট্রো ও

0: গণপরিবহন ব্যবহার করার পরামর্শও দেন তিনি।
1: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
0: प्रधानमंत्री नरेंद्र मोदी গতকাল তেলেঙ্গানার ওয়ারঙ্গলে প্রায় 9400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026 অংশগ্রহণ করবেন। শ্রী মোদী ভগবান সোমনাথের আরাধনা সহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং পরে একটি জনসভায় ভাষণ দেবেন। এই উপলক্ষে একটি রোড শোয়েরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট এবং একটি বিশেষ 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করবেন। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিধানসভা দলের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার পর শ্রী শর্মা জোটের নেতাদের উপস্থিতিতে লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা আগামীকাল শপথ বাক্য পাঠ করবেন। এই শপথগ্রহণ অনুষ্ঠানটি খানাপাড়ার ভেটেরিনারি কলেজে খেলার মাঠে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ আরও অনেকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। বিজেপি, অসম গণপরিষদ এবং বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট নিয়ে গঠিত এনডিএ জোট আসামের বিধানসভা নির্বাচনে 126 সদস্যের বিধানসভায় 102টি আসন জিতে বিপুল জনাদেশ লাভ করেছে। অগপ প্রধান অতুল বোরা এবং বিপিএফ নেতা রিহান দাইমারিও রাজ্যপালের কাছে নতুন সরকারের প্রতি সমর্থনপত্র জমা দিয়েছেন। নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হবে। অস্থায়ী অধ্যক্ষ এম ভি কারুপ্পাইয়া নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন। সকল সদস্যের শপথ গ্রহণের পর আজ বা কাল কক্ষের অধ্যক্ষ নির্বাচিত হবেন। তামিলাগা ভেত্রী কাজাঘাম টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নতুন সরকারকে এই মাসের 13 তারিখের মধ্যে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নর 14 তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনে তিনি 5 মন্ত্রীর দফতর বণ্টন করবেন। এদিকে নতুন বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য 3 দিন ধরে বিধানসভা বসবে। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন অধ্যক্ষ। রাজ্যপাল আর এন রবি তাকে শপথ বাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি প্রমোদ তরীর যাত্রী এবং কর্মীরা জাহাজ ছেড়ে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। এম ভি হান্ডিয়াস নামের ওই ডাচ জাহাজে 2 জন ভারতীয় সহ প্রায় 150 জন যাত্রী ভ্রমণ করছিল। এদের মধ্যে বেশ কিছু যাত্রী প্রাণঘাতী হান্টা ভাইরাসে আক্রান্ত। জাহাজটি গতকাল স্পেনে এসে পৌঁছলে ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্যবিধি অনুযায়ী আইসোলেশন বা আলাদাভাবে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই প্রমোদদরের সকল যাত্রীর জন্য 42 দিনের কোয়ারেন্টাইনের সুপারিশ করেছে। স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হান্টা ভাইরাস আক্রান্ত একটি প্রমোদদরিতে 2 জন ভারতীয় নাগরিক এখন সুস্থ এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। স্পেনের ন্যাশনাল সেন্টার ফর ইমার্জেন্সি মনিটরিং অ্যান্ড কোঅর্ডিনেশন জানিয়েছে, জাহাজে কর্মরত 2 জন ভারতীয় কর্মীকে নেদারল্যান্ডসে নামানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্প্যানিশ কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষ এবং আক্রান্ত ভারতীয় নাগরিকদের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রেখেছেন। তাদের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলেও দূতাবাস সূত্রে জানানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সে দেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তি প্রতিরোধ সংক্রান্ত আলোচনা ওই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। বার্লিনে একটি আলোচনায় নেচায়েভ বলেন, ইউরোপে পারমাণবিক হুমকির যে কোনো ঘটনা রাশিয়াকে তার পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে ভাবতে বাধ্য করবে। তিনি সতর্ক করে বলেন, সামরিক হুমকির সম্মুখীন হলে মস্কো প্রতিরক্ষা ক্ষেত্রে সংযম দেখাতে পারবে না।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের রুশ সেনারা সমগ্র ন্যাটো জোট সমর্থিত একটি আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করছে। মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। পশ্চিম এশিয়ায় মার্কিন ইরান সংঘর্ষে শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তার সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছিল। মধ্যস্থতাকারী পাকিস্তানের হাত দিয়ে এই প্রতিক্রিয়াটি পাঠানো হয়। ইরানের সংবাদ সংস্থা ISNA জানিয়েছেন, তেহরানের মূল লক্ষ্য হল সংঘাতের অবসান ঘটানো এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতরাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। দুই নেতা চলতি সংঘর্ষবিরতি আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম মজুদ কর্মসূচির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং যে কোনো অবাঞ্ছিত ঘটনায় তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ইরান সতর্ক করেছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অভিযানের পাশাপাশি ফরাসি বা ব্রিটিশ যুদ্ধজাহাজে যে কোনো মোতায়েনের বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট ও রাজস্থানের কিছু অংশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আগামী তিন চার দিন এই পরিস্থিতি থাকবে। দিনের বেলায় কোঙ্কন এবং গোয়ার বিভিন্ন স্থানে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজস্থানের বিভিন্ন স্থানে ধূলিঝড় হতে পারে। এদিকে আসাম, মেঘালয়, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে বেশ কিছু অংশে একই রকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরাখণ্ডে প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে চারধাম যাত্রা তীর্থযাত্রী এবং পর্যটকদের সতর্ক থাকতে পাশাপাশি নিরাপদে ভ্রমণ করার পরামর্শ দিয়েছে উত্তরাখণ্ড রাজ্য প্রশাসন। আগামীকাল এবং পরশু উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে বিশেষ করে পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনার কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। তাশখন্দে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং অনূর্ধ্ব ১৫ বক্সিং চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতের ছজন বক্সার ফাইনালে উঠেছেন এবং বাকি সাতজন ব্রোঞ্জ পদক পেয়েছেন। আইপিএল ক্রিকেটে হিমাচল প্রদেশের HPCL স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে ৭:৩০। অন্যদিকে গতকাল রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২ উইকেটে মুম্বাই ইন্ডিয়ানসকে ও চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে আজ সোমনাথ অমৃত পর্ব উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্বে অংশগ্রহণ করবেন। তিনি ত্রিবেণী হেলিপ্যাড থেকে বীর হামিরজি গোহিলের মূর্তি পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ একটি মেগা রোড শোতে নেতৃত্ব দেবেন। এই সফরে প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরে কুম্ভাভিষেক, ধ্বজ পূজা এবং মহাপূজা সম্পন্ন করবেন। আধ্যাত্মিক অনুষ্ঠানগুলোর পর প্রধানমন্ত্রী সদ্ভাবনা ময়দানে এক সমাবেশে ভাষণ দেবেন। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন আজ ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে। ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজও একই সঙ্গে শুরু হবে, চলবে আগামী 15 মে পর্যন্ত। দাবি আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। ভিলেজ কমিটিগুলির ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আত্মিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রয়াসের আহ্বান জানিয়েছেন। গতকাল বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দিরের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী সেবা, আধ্যাত্মিকতা এবং সামাজিক রূপান্তরে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশ এখন মিশন লাইফের উপর গুরুত্ব দিচ্ছে। এটি আরও বেশি দায়িত্ব ও সচেতনতার সঙ্গে জীবনযাপনের একটি প্রাণবন্ত প্রচারাভিযান বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ডক্টর বাবা সাহেব আম্বেদকর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে

গতকাল আগরতলা সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হয় বানাই কোয়েস্ট 2026 শীর্ষক পূর্বাঞ্চলীয় সম্মেলন। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আইন সচিব দাতামোহন জামাতিয়া, সংগঠনের সর্বভারতীয় সভাপতি নাকসেন সোনারে। সম্মেলনে সুস্থায়ী উন্নয়ন, উদীয়মান প্রযুক্তি, সামাজিক ন্যায়, নারী ও শিশু কল্যাণ, সংরক্ষণ নীতি, শিক্ষা ও কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক পরিকাঠামো ও শিল্প প্রকল্পের গতকাল উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রাজ্যকে গুরুত্বপূর্ণ এক উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা এই প্রকল্পগুলির সমন্বিত লক্ষ্য এবং একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, সুদক্ষ সরবরাহ ব্যবস্থা, নিরাপত্তা বাড়ানো এবং জনগণের জন্য উন্নততর যাতায়াত অভিজ্ঞতা প্রদান করাও অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের গৃহীত পদক্ষেপের কারণে ভারত পশ্চিম এশিয়ার সংঘাত থেকে উদ্ভূত জ্বালানি সংকট কার্যকরভাবে মোকাবিলা করছে এবং জ্বালানির সংযত ব্যবহারই এখন সময়ের দাবি। তিনি বলেন, আমদানি করা পেট্রোলিয়াম পণ্য প্রকৃত প্রয়োজন অনুসারে বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করা উচিত, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও চলমান সংঘাতের প্রতিকূল প্রভাব কমাতে সাহায্য করবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ তেলিয়ামুড়ার দক্ষিণ হদ্রাইতে গতকাল সোলার কমিউনিটি ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। বিদ্যুৎ নিগমের উদ্যোগে সৌর আলোতে পরিচালিত এই প্ল্যান্ট বসানো হয়েছে। নিগম জানিয়েছে, এই প্ল্যান্ট থেকে প্রত্যেকদিন 20,000 লিটার জল পরিশোধন হবে। এই প্ল্যান্ট থেকে বিশুদ্ধ পানীয় জল দক্ষিণ হদ্রায়ের প্রত্যন্ত এলাকার গ্রামবাসীদের জন্য স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্ভাব্য বন্যা ও তাপ প্রবাহ পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রস্তুতি নিয়ে গতকাল পর্যালোচনা করেছেন। নয়াদিল্লিতে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন করেছেন এবং জীবনহানি শূন্য ও সম্পত্তি ক্ষয়ক্ষতির ন্যূনতম রাখা নিশ্চিত করতে আগাম সতর্কীকরণ ব্যবস্থা, সংশ্লিষ্ট প্রযুক্তিসহ বাহিনী মোতায়েন এবং আন্তঃসংস্থা সমন্বয় পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক গ্রীষ্মকালীন ছুটিতে সারা দেশের সমস্ত স্কুলে ভারতীয় ভাষা সামার ক্যাম্প 2026 আয়োজন করবে। সপ্তাহব্যাপী এই ক্যাম্পে শিক্ষার্থীদের আত্মপরিচয়, শব্দ ভাণ্ডার বৃদ্ধি, বাস্তব জীবনের কথোপকথন এবং সাংস্কৃতিক উপলব্ধির উপর কেন্দ্র করে বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যকলাপের মাধ্যমে নানা ভারতীয় ভাষার প্রাথমিক যোগাযোগের দক্ষতা শেখার একটি আকর্ষণীয় সুযোগ করে দেবে। আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে অন্যান্য বছরের মতো এবছরও কর্মসূত্রে ত্রিপুরায় বসবাসরত আসামবাসীদের অন্যতম প্রধান উৎসব রঙ্গালী বিহু উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল সন্ধ্যায় আগরতলা নজরুল কলাক্ষেত্রে উৎসবের উদ্বোধন করেন। এবছর আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার এটি রজত জয়ন্তী রঙ্গালী বিহু উৎসব। দিল্লির ঐতিহাসিক মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের 73তম সংস্করণ আয়োজিত হয়। দেশব্যাপী এই সাইকেল আন্দোলনের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও সাধারণ নাগরিকদের সঙ্গে যোগ দেন। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। গতকাল দ্বিতীয় ম্যাচেও রাজ্য দল জয় পেয়েছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা 89 রানে জয় পায়, ফলে সিরিজ 2-0 জিতে নেয় রাজ্য দল। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার গতকাল 3টি খেলা হয়। এমবিবি স্টেডিয়ামে বনমালীপুর ক্রিকেট ক্লাব 6 উইকেটে সংহতি ক্লাবকে, নরসিংগড়ের পিটিএ মাঠে কসমোপলিটন ক্লাব 40 রানে ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং নরসিংগড়ের টিআইটি মাঠে স্ফুলিঙ্গ ক্লাব 6 উইকেটে শতদল সংঘকে পরাজিত করে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। ভোরে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 23.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিও বিথিকা দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া তেলেঙ্গানাও খক চুকু সাই ব্রইরা রিজাক রাংনি কবাংমা বেখরেপতে স্নামখর তাংবুতাং সংসায় রিখাতে হলং থংকাইখা ও তাংবুতাং রোগনি নাহার মুংখা মানজু মুংরকন তৈব সেপসাম কাহাম খলাইনানি লজিস্টিক্স রুংকুকনানি কাহামকু খলাইনানি নাইমুথাং রোগন রাগ রেনানি তে লুকুরকন লাই সুথানি কাহাম সেপসাপ মানথুক রিনানি হায়দ্রাবাদ হায়ুং বেরেমনি কনভেনশন সেন্টার ও সংসাচাক অ মেলো মন্ত্রীবক্রক শাখা কেন্দ্র হাপাংনি ইয়াপ্রি রমজাক রোগনি বাগে ভারত সালথাং এশিয়ানি বিশিং থক তুই আচাইচাক বিয়াল তংমুংন মোকাবিলা খালাই তঙ্গ ফাতানিতো বোজাক পেট্রোলিয়াম তে কুবুনি মানে খনে নাংসুকমা জড়াও সিমি সামুঙ্গ ফুনাংনানি ফাতানি রাং খাতিনানি

ইতে বিয়াল নিতমুং ইয়াকাকি চুবাওয়ানু মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তংখনি পজা শিকলা রোগনি ফান বাং রাতে ফলানি টং কাহাম বিশিংতে কাহামকুক ভারত সিনামথানী যতনি সাকথার মুংনি বাকে কবক্ষা মিয়াফুঙ্গ বেঙ্গালুরু আর্ট অফ লিভিং নি ফিল ব্রৈচি বা বিশি পুং সুকমা মেইলো ককনারফরুক ব অমতি কবক্ষা ব আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারও কতাল সিনামজাক ধ্যান মোতায়নক নব সংসায় রিখা মন্ত্রীবক্রক সেবা ফলানি ওয়ানসুক মুং কথারতে হদানো সলাইথানি আর্ট অফ লিভিং ফাউন্ডেশনী সামুন বলাইখা ব সাকা হা কতর তাবুক মিশন লাইফ নি সাকা ফান বক্সিনী তঙ্গু আবতেব গবাংখে পজা নাইতে হজাক তঙ্গুই টংনানি চানানি বাকে কাইসা আওয়াইমুং আব তংখনি লগি মোচাংরিউই লামা হিমনানি কাইসা তমুং চামুং খাফুর জাগ সোমনাথ মোতায়নক সনাম ফিরানী বিশি স্নিচিবা পুংসুকমানো রগই তিনি সোমনাথ অমৃত বেরেমো সংসার জাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত বেরেমো মানজাগানো ব তিনি চিবেনী হেলিপেডনি শ্যাংক্রাক হামিরচি গুহিলনি মাং হলং জোড়া কিলোমিটার কাইসার মেঘা রোড শুয় তৈফাং অঙ্গানো বিনি বেড়াইমা জোড়াও মন্ত্রীবক্রক সোমনাথ মোতায়নক কুম্ভাভিষেক বানা পুচিলাইমা তৈ মোতায়রিমা সামুং রক খলাইয়ানো ওয়ানসুক মুং কথানি মেইলো সংসার জাগমানী উলনো মন্ত্রীবক্রক সদ্ভাব পান্থরো লুকুথুম কাইস ককনার গান হাস্তে চংমারি কমিশন জেলা পরিষদ এবাকে এডিসিনি বিলেজ কমিটি নি চংমারি বাকে তিয়ার অঙ্গৈতঙ্গ হাস্তে চংমারি কমিশন তিনি বোট কেন্দ্রনি সংসাগ্রামা বুমুং বুতাংর কারিওয়ানো তিনি সিমিন বোট ইয়াচাকমা থাইরকনি সংসাগ্রামা বুমুং বুতাংনতে সানমুংতে কাশুমুংনি সামুং চেঙ্গানো আবো অ মে তালনি বুসকাং সালচিবা জড়া চলিওয়ানো সানমুংতে কাশুমুংনি সামুং পাইসুকনানি অ তালনি বুসকাং চিদক সালমারিও বিলেজ কমিটি রোগনি বোট ইয়াচাকমা থাইরকনি পাইথাক বুমুং বুতাং কারিজাগানো অ তালনি বুসকাং সালচিচারো দিল্লিনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামও মিয়া ফিট ইন্ডিয়া সানডেস অন সাইকেল নি ফিল্ডস নি চি থাম বেরেমনি সনামফির মুং সংসাখা হাকতর গনাঙ্গ ও সাইকেল নি চবা ও এরেং লুকুরুকনি লুগি নাইমুথাং শেঙ্ক্রাক রোগ মানজাখা আসামনো কেবেঙ্গই মকল নুগিয়া রোগনি ম্যাচ কাইথামনি ক্রিকেট সিরিজও ত্রিপুরা কপ্লাইংখা মিয়া উলনি ম্যাচও হাস্তে বদল কপ্লাইংখা নরসিংগুনি পঞ্চায়েত থংখলাও সংসাজাক থংমাও ত্রিপুরা চারচি জুকু রান বাই কপ্লাইংখা আবোবাই ত্রিপুরা কাইনি থমুঙ্গনো কপ্লাইংখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তপন স্মৃতি অরণি নক আউট ক্রিকেট বাতাইমুঙ্গো মিয়া কাইথাম থমুং উংখা এমবিবি স্টেডিয়ামও বনমালীপুর ক্রিকেট ক্লাব কায়দক উইকেট বাই সংহতি ক্লাব নরসিংগড়নি পিটিএ থংখলাও কসমোপলিটন ক্লাব ব্রিচি রান বাই ইউনাইটেড ফ্রেন্ডস নতে নরসিংগড়নি টিআইটি থংখলাও স্পুলিঙ্গ ক্লাব কায়দক উইকেট বাই শতদল সঙ্গন ম্যাচে নেই রিখা তিনি দ্বীপ জোড়া নবার তৈবার নাইখুনি বুখাক্তি সাকলাই জাখা নখা চুমুই কবল জাক তঙ্গানো হাস্তানি বেবাক জেলাও ফেরাঙ্কগু পিসা পিড়ি খেওয়াতেই ওয়াউই মানো আগরতলাও তুংমারি সাকানি তঙ্গানো থামচিদক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি আইচুক নি খামানি তুংমারি তংমানি নই চি নই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তিনি আইচুক দাম্বা তামই সতী থামচি জোড়া ওয়াতে ওয়াখা নই চি থাম দশমিক চার মিলিমিটার ককতুমা তাবুক নিবাগে অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানে তিনি হর দামস নিতামই সতী ব্রিজি বাবু আগরতলা।

আজ পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি। কপিলা, হিরণ এবং সরস্বতী নদীর সঙ্গম স্থলে অবস্থিত সোমনাথ মন্দির ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম বা প্রধান জ্যোতির্লিঙ্গ হিসেবে গণ্য করা হয় সোমনাথকে। সোমনাথ ভারতের অপরাজেয় সভ্যতার প্রতীক। 1000 বছরের বিধ্বংসী আক্রমণের পরেও সোমনাথ আজ আমাদের আত্মসম্মান ও সাহসের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে। 75 বছর আগে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের দৃঢ় সংকল্পে আধুনিক সোমনাথের পথ প্রশস্ত হয়েছে।

0: শুভ সকাল, অনেক অনেক শুভেচ্ছা সহ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো আজকের অভিজ্ঞাপনে। আজকের গোটা অভিজ্ঞাপনের উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি শ্বেতা। আজ জাতীয় প্রযুক্তি দিবস। প্রতি বছর 11ই মে ভারতে এই দিনটি পালন করা হয়। দেশের প্রযুক্তিগত অগ্রগতি, বিজ্ঞানীদের অবদান এবং উদ্ভাবনের শক্তিকে সম্মান জানাতে 1998 সালের এই দিনেই ভারতের সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে দেশ প্রযুক্তির জগতে এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছিল। প্রযুক্তি আজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, কৃষি, পরিবহন প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি মানুষের জীবনকে সহজ, দ্রুত এবং উন্নত করেছে। আজ মোবাইল ফোনের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যেই বিশ্বের যে কোনো প্রান্তের খবর জানতে পারি। অনলাইন শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা ঘরে বসেই জ্ঞান অর্জন করছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি অসংখ্য মানুষের জীবনও বাঁচাচ্ছে।
0: কিন্তু প্রযুক্তির সঠিক ব্যবহারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যেন মানবতার কল্যাণে ব্যবহৃত হয়, সেই দায়িত্ব আমাদের সকলের, বিশেষ করে তরুণ প্রজন্মকে নতুন উদ্ভাবন, গবেষণা এবং বিজ্ঞান চর্চায় এগিয়ে আসতে হবে। আজকের এই বিশেষ দিনে আমরা সেই সকল বিজ্ঞানী, গবেষক এবং প্রযুক্তিবিদদের প্রতি শ্রদ্ধা জানাই, যাদের অক্লান্ত পরিশ্রম আমাদের দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
1: আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করব এবং একটি উন্নত ও ডিজিটাল ভারত গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করব।

লিখছি তোমায় পর্ব, যে পর্বটি আমাদের এবং আপনাদের সকলেরই অত্যন্ত প্রিয় একটি পর্ব অভিজ্ঞাপনে। প্রথম চিঠিটি পড়ছি। প্রথম চিঠিটি লিখেছেন আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, তোমার মে মাসের প্রথম বিষয় পিতা নবোধি। এই নিয়ে আমার কথা তোমাকে শোনাতে মন চাইল। ও পিতা নহসি পিতা নাবোধি, নমস্তে হস্ত মা মা হিংসি। এটি উপনিষদের বৈদিক মন্ত্রের অংশ, যার অর্থ তুমি আমাদের পিতা, আমাদের

জ্ঞান দাও, আমাদের পথ দেখাও, তোমাকে প্রণাম, আমাদের কোনো ক্ষতি করো না। পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠ মূল্যবান সম্পদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জ্ঞান। সেই শিশুবেলায় মা ও বাবার কাছে যে শিক্ষা শুরু হয়, পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা পেয়ে বড় হয়ে উঠেছি, শিক্ষার সঙ্গে পেয়েছি জ্ঞান। জ্ঞান অর্জনের প্রধান পথ হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতা, বিভিন্ন প্রকারের বই পড়া, যুক্তি ও গবেষণা, ঐশ্বরিক জ্ঞান শিক্ষার আদান প্রদান করা ইত্যাদি। জ্ঞানদাতা হচ্ছেন তিনি, যে শিক্ষা তথ্য অভিজ্ঞতার মাধ্যমে আমাদের সমৃদ্ধ করেন। আমাদের মাতা পিতা, শিক্ষক, গুরু, বই ও পরম সৃষ্টিকর্তাই হচ্ছেন আমাদের জ্ঞানের দাতা বা আধার। জ্ঞানদান হচ্ছে শ্রেষ্ঠ দানগুলোর মধ্যে অন্যতম। আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে।

শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বে, এবারে যে চিঠিখানি আপনাদের পড়ে শোনাব, এই চিঠিটি লিখে পাঠিয়েছেন হুগলির বৈদ্যবাটি থেকে লালু নে। বন্ধু চিঠিতে লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, মে মাসের দ্বিতীয় বিষয় যদি এমন হতো, যদি এমন হতো, ভারত, পাকিস্তান, রাশিয়া, আমেরিকা, আছে আরো দেশ যত, সকল দেশের মানুষগুলো প্রকৃত মানুষ হতো, দেশগুলোর মধ্যে কোনো ভেদাভেদ না থাকতো, ভারত পাকিস্তানের সাম্প্রদায়িকতা আমেরিকার বুকে বাজত, যদি এমন হতো, বর্ণবিদ্বেষ ও জাতিভেদ প্রথা সমাজের বুকে না থাকত, সকল দেশের মানুষগুলো নিজেদের একটাই জাতি ভাবত, মানুষে মানুষে নাহি কোনো তফাত, এই কথা মনে রাখত, মানবতাকে মেনে বলতো সবাই, সবার ওপরে মানুষ সত্য, যদি এমন হতো, সেবার ব্রতে যে এসেছে সবাই এ কথা ভেবে দেখত, দলাদলি ও রাজনীতির কোপে নিরীহ মানুষ না মরত, স্বার্থপর ও অধার্মিক সমাজ ভরে না যেত, বিধাতার এই ধর্মশালায় সুখে শান্তিতে দিন কাটত, আগামীকালের দিনটি যদি এমন হতো, যুদ্ধ নয় শান্তি চাই, সবাই একসাথে বলত, দুঃখের মাঝে হাসি মুখে সবে বলতো হাতে হাত ধরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ সহ লালুনে, নার্সারি রোড, আদর্শনগর, পোস্ট অফিস, বৈদ্যবাটি, জেলা হুগলি।

এর পরের চিঠিটি যিনি লিখেছেন বন্ধু পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি। তিনি লিখছেন, প্রিয় ভিক্ষাপন, যদি এমন হতো সমুদ্রের সব জল নোনা না হয়ে মিঠে হতো, বন জঙ্গল না থেকে সবই বসত এলাকা, হিংস্র জীবজন্তু যদি না থাকত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই আলোয় যদি ঝলমলে হতো তাহলে কেমন হতো? স্রষ্টার সৃষ্টি পৃথিবীতে মন্দ ভালো সব কিছুই আছে প্রয়োজনের তাগিদে। সব সমুদ্রের জল মিঠে হলে তা খরচ হয়ে যেত, বন জঙ্গল আছে তাই অক্সিজেনের সরবরাহ প্রচুর, হিংস্র জীবজন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আবার যদি এমন হতো বাক্যবন্ধ আবেগকে তুলে ধরে, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এখানে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়ানো, ক্লান্ত ভবঘুরের মতো বহু দূরে পাড়ি জমানো এবং প্রকৃতির মাঝে নিজের দুঃখ ভুলে থাকার এক বিষাদ মাখা রোমান্টিক আবেগ ঘন বার্তা। বন্ধু, যদি এমন হতো যাপনযাত্রায় অনেক কিছুই যা আমার আবেগ তাড়িত হয়ে বলি, কখনো ভালোবেসে, কখনো দুঃখ পেয়ে, কখনো মানে অভিমানে, কখনো ভাঙা গড়ায়, কিন্তু বাস্তব বড় কঠিন, বড় সত্য, যেখানে আবেগের জায়গা কোথায়। তবে ভুললে চলবে না, জীবনে আবেগ না থাকলে সে জীবন ধূসর, স্বাদ গন্ধ বর্ণহীন। চিন্তাভাবনা কল্পনা আবেগকে সুদূর প্রসারিত করে, সবার পক্ষে দেশ বিদেশে ঘোরা সম্ভব নয়। যদি এমন হতো আবেগের টানায় মানুষ চোখে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভ্রমণ করা যেত, সে সুখ মন্দ নয়, মিটুক না দুধের স্বাদ ঘোলে। শেষে বলি, বন্ধু, যদি এমন হতো আমাদের সবার মনগুলো শিশুকাল থেকে একই থাকতো, থাকতো না কোনো বিদ্বেষ, হিংসা, হানাহানির গল্প, কি ভালোই না হতো, তাই না? নমস্কার, অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি।

শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বের এবারে শেষ চিঠিখানি পড়ব। আজকের এই শেষ চিঠিটি লিখে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে প্রীতি মিত্র। চিঠিতে তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, যদি এমন হতো শৈশবটাকে ফিরে পেতাম, মা বাবা দাদা দিদিদের নিয়ে দিন কাটাতাম, মায়ের বানিয়ে দেওয়া পুতুল দিয়ে পুতুল খেলতাম, আবার পুতুলের বিয়ে দিয়ে অনেক কিছু খেতাম, লুকিয়ে লুকিয়ে রান্নাবাটি খেলতাম, লতা পাতা দিয়ে মিছিমিছি মাছ লুচি বানিয়ে মিছিমিছি খেতাম। স্কুল জীবনটা যদি আবার ফিরে পেতাম, বই জড়িয়ে ধরে স্কুলের দেরি হলে ছুটতে ছুটতে ক্লাসে গিয়ে বসতাম। কালবৈশাখীর ঝড়ের পর আমাদের আম বাগানের আমগুলো কুড়িয়ে নিয়ে আসতাম। যদি দুটো ডানা থাকত, আকাশে ডানা মেলে যেখানে মন চায় শুধুই ঘুরে বেড়াতাম। মন চায় পাহাড়ের উঁচু শিখরটাকে ছুঁয়ে আসতে আমার। মহাকাশে যদি যেতে পারতাম, ওইখানের কি কি আছে সব কিছু দেখতে পারতাম। মারামারি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই একসাথে মিলেমিশে আনন্দে দিন কাটাতে পারতাম। পৃথিবীটা যদি দূষণ মুক্ত করে চারিদিকে শুধু সবুজের সমারোহ হতো, পৃথিবীর সবাই যদি সমানভাবে খাওয়া পড়ায় আনন্দে খুশিতে সুন্দরভাবে জীবন যাপন করত, আগের মতো একান্নবর্তী পরিবার হতো, ঠাকুমা দাদু সবাই মিলে থাকত, মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না। আচ্ছা, যদি এমন হতো মনের ভাবনাগুলো আবার ফিরে পেতাম, আনন্দে আত্মহারা হয়ে কোনো রূপ কথার দেশে পাড়ি দিতাম। প্রীতি মিত্র, আগরপাড়া, পোস্ট আগরপাড়া, জেলা উত্তর চব্বিশ পরগনা।

লিখছি তোমায় পর্বে, আজকে পরপর বন্ধুদের চিঠি আপনাদের পড়ে শোনালাম আমি আর শ্বেতা। এবারে আমরা একটি বিশেষ ঘোষণা আপনাদের জন্য। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব এই অনুষ্ঠানের জনসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন সকাল 11:10। এই অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হবে সকাল 11:10। এবারে অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি

0: শোনা, আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগছেন। এদের মধ্যে আবার অনেকে জানেনই না যে তাদের রক্তচাপ ঊর্ধ্বমুখী। হাই ব্লাড প্রেশার এমনই এক নিঃশব্দ ঘাতক যে কোনো লক্ষণ ছাড়াই একে একে বিকল করে দেয় হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি, চোখ সহ শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ। এই অসুখ নিয়ন্ত্রণে না রাখলে হৃদরোগের শিকার হবেন যখন তখন। বিভিন্ন উপসর্গে সচেতন থাকুন। আসুন আগামী 12 মে মঙ্গলবার রাত 8:05 এ সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি উচ্চ রক্তচাপ নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করবেন 2326253 এই নম্বরে।
1: বন্ধুরা, জানিয়ে দিই আরও একখানি ঘোষণা। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের 75 বছর পূর্তি উপলক্ষে

0: আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করবেন 2326253 এই নম্বরে।
1: বন্ধুরা, জানিয়ে দিই আরও একখানি ঘোষণা। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের 75 বছর পূর্তি উপলক্ষে রাজ্য সরকার রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আসুন, ভক্তি পরম্পরা এবং সনাতন গৌরবময় এই মহাযাত্রায় সম্মিলিত হই। আজ সকাল 9:30 আগরতলার সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি প্রাঙ্গণে শুরু হচ্ছে রাজ্যভিত্তিক এই মহাযাত্রার অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। আরেকটি তথ্য জানিয়ে রাখি আপনাদেরকে। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যের সবকটি জেলায় আগামী 18 মে থেকে 8ই জুন 2026 মধ্যে গ্রীষ্মকালীন ছুটির মরশুমে বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় সংশ্লিষ্ট জেলার বিভিন্ন বিদ্যালয়ের এবং নাট্য সংস্থার নাট্যদল অংশগ্রহণ করতে পারবে। জেলা স্তরে এই প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে পরবর্তী পর্যায়ে রাজ্যভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা স্তরে নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুকদের সর্বোচ্চ বয়সসীমা হবে 16 বছর। শিশুদের উপযোগী যে কোনো বিষয়ের উপর নাটক করা যাবে। প্রতিটি দলে অংশগ্রহণকারীদের সংখ্যা ন্যূনতম 5 জন এবং সর্বাধিক 10 জন হতে পারবে। নাটকের সর্বনিম্ন সময়সীমা 20 মিনিট এবং সর্বোচ্চ সময় হবে 30 মিনিট। ইচ্ছুক বিদ্যালয় অথবা নাট্য সংস্থাগুলি নাম নথিভুক্ত করার আবেদনপত্র জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের জেলা বা মহকুমা কার্যালয়ে আগামী 14 মে 2026 পর্যন্ত অফিস চলাকালীন সময়ে জমা দিতে পারবেন। আবেদনপত্রে যে বিষয়গুলো উল্লেখ থাকতে হবে, প্রথমেই রয়েছে বিদ্যালয় বা নাট্য সংস্থার নাম, নাটকে অংশগ্রহণকারীর সংখ্যা, নাটকের বিষয়, নাট্যকারীর নাম, পরিচালকের নাম। আবেদনপত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর এবং নাট্য সংস্থার ক্ষেত্রে সম্পাদক বা সভাপতির স্বাক্ষর সহ যোগাযোগ নম্বর থাকা আবশ্যক।

0: এবারে কিছু কাজের খবর জানিয়ে দিই। ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল সশস্ত্র সীমা বল এক বিজ্ঞপ্তিতে উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে স্পোর্টস কোটা 2026 কনস্টেবল জেনারেল ডিউটি পদে 404 শূন্য পদ পূরণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছেন। পদের নাম কনস্টেবল জেনারেল ডিউটি, স্পোর্টস কোটা, বেতনক্রম 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত, সপ্তম বেতন কমিশন অনুযায়ী লেভেল 3, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিকুলেশন বা তৎসমতুল্য, বয়স 18-23 বছর, পদের সংখ্যা 404। প্রার্থীদের UPI অথবা নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে 100 টাকা ফি দিতে হবে। SC ST এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। আরও বিস্তারিত জানতে দেখে নিতে পারেন সশস্ত্র সীমা বলের ওয়েবসাইট www.recruitmentssb.gov.in অথবা www.ssb.gov.in। অনলাইনে আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের 30 দিনের মধ্যে।
1: বন্ধুরা, জানিয়ে রাখি আরও একটি কাজের খবর। CSBO অর্থাৎ সিভিলিয়ান সুইচ বোর্ড অপারেটর পদে গ্রেড 2 গ্রুপ সি ভিত্তিক 2 বছরের প্রবেশন মেয়াদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। প্রবেশনকালে সন্তোষজনক কর্মক্ষমতার সাপেক্ষে পরবর্তীতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। অনলাইন আবেদন শুরু হয়েছে গত 2 মে থেকে। অনলাইন আবেদনের শেষ তারিখ আগামী 31 মে 2026। পদের নাম CSBO গ্রেড 2, মোট শূন্য পদ।

0: 190টি। যোগ্যতার মানদণ্ড, প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের প্রাইভেট বোর্ড এক্সচেঞ্জ বোর্ড পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে। প্রার্থীদের ন্যূনতম 6 মাসের অভিজ্ঞতাও থাকতে হবে। প্রার্থীদের ইংরেজি ও হিন্দিতে সাবলীলভাবে কথা বলতে পারতে হবে। বয়সসীমা হতে হবে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স 25 বছর অতিক্রম করা যাবে না, তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমায় শিথিলতা প্রযোজ্য। নির্বাচন প্রক্রিয়া হবে, প্রথমে লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। নির্বাচিত প্রার্থীদের একটি ব্যবহারিক পরীক্ষা এবং একটি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে, যা যোগ্যতা নির্ধারণী হবে। বেতন স্তর 3, আবেদন পদ্ধতি অনলাইন, আর প্রার্থীরা সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট indianarmy.nic.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
1: সময় বলছি এবারে বিদায়ের পালা। আজকের অভিজ্ঞাপন থেকে যেতে যেতে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং 22.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 44%। সেই সঙ্গে বিদায় নেব আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন সংবাদ।

শুভ সকাল যুব বন্ধুরা, যুববাণীর আরেকটি পর্বে আমি রয়েছি তোমাদের সঙ্গে, তোমাদের বন্ধু আর জে মৃন্ময়ী। আমরা এখন এক গৌরপুত্র লোভিযাত্রার 90 বছরের পূর্তি উদযাপন করছি। 1936 সালের 8ই জুন, এক ঐতিহাসিক মুহূর্তে যাত্রা শুরু করেছিল অল ইন্ডিয়া রেডিও। কিন্তু এর আত্মা যে বাঙালি সেটা বোঝা যায় যখন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর নাম দিলেন আকাশবাণী। সেই প্রতিষ্ঠানের 90 বছরের এক দীর্ঘ অভিযাত্রা আমাদের এবং অবশ্যই শ্রোতা বন্ধুরা তোমাদের সকলের জন্য গর্বের। যখন টেলিভিশন ছিল না, হাতে হাতে স্মার্টফোন ছিল না, তখন মানুষের কাছে বাইরের জগতের একমাত্র জানালা ছিল সেই কাঠের রেডিও বক্স, প্রযুক্তির এক সুন্দর আবিষ্কার। আজকের ডিজিটাল যুগে দাঁড়িয়েও যখন কয়েক হাজার হাজার পডকাস্ট বা মিউজিক অ্যাপ আমাদের চারপাশে, তখনও কিন্তু আকাশবাণী তার রাজত্ব বজায় রেখেছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই মহিষাসুরমর্দিনী থেকে শুরু করে আজকের মন কি বাত, আকাশবাণী নিজেকে বদলেছে কিন্তু হারায়নি। আজ 90 বছরের এই দীর্ঘ পথ চলায় আমরা

0: যখন ফিরে তাকাই শেষ সোনালি দিনগুলোর দিকে, আমরা গর্ব অনুভব করি। আর আজকের যুগে দাঁড়িয়ে কীভাবে আকাশবাণী এখন ডিজিটাল দুনিয়ায় নিউজ অন এয়ার অ্যাপের মাধ্যমে পকেটে পকেটে পৌঁছে যাচ্ছে তা তো আমাদের সবারই জানা। রেডিও থেকে নিউজ অন এয়ার অ্যাপ যেন প্রযুক্তির এক সুন্দর আবিষ্কারের সময় উপযোগী বিবর্তন। আজ 11ই মে, ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটি শুধু একটি তারিখ নয়, বরং ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে এক গর্বের মাইলফলক। আজ জাতীয় প্রযুক্তি দিবস। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আমরা কথা বলবো কীভাবে প্রযুক্তি আমাদের জীবন বদলে দিয়েছে এবং আগামীর সম্ভাবনা নিয়ে। এবং বন্ধুরা, মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আমরা কেন এই 11ই মে তারিখটিকেই বেছে নিলাম? তাহলে ফিরে যেতে হবে 1998 সালে, কারণ আজকের এই দিনেই রাজস্থানের পোখরানে ভারত সফলভাবে পরমাণু পরীক্ষা চালিয়েছিল, যার নাম ছিল অপারেশন শক্তি। একই দিনে ভারতের তৈরি প্রথম বিমান হংস-3 আকাশে ডানা মেলেছিল এবং ত্রিশূল মিসাইলের সফল পরীক্ষা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই দিনটিকে জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে ঘোষণা করেন। আমাদের বিজ্ঞানীদের সেই অদম্য সাহস আর মেধা আজ ভারতকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আজকের দিনটির সূচনা সেই 1998 সালে হলেও, কিন্তু আজকের প্রেক্ষাপটে ভারত এক অন্য বিপ্লবের পথে। ভারতের ডিজিটাল অর্থনীতি এখন জিডিপির প্রায় 10%, যা 2026 সালের মধ্যে 20% পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেমিকন্ডাক্টর মিশন, ভারত সরকার বর্তমানে প্রায় 76,000 কোটি টাকার ইনসেন্টিভ প্যাকেজ ঘোষণা করেছে, যাতে ভারত চিপ ম্যানুফ্যাকচারিংয়ের গ্লোবাল হাব হতে পারে। ভারতের এই হার্ডওয়্যার আর সফটওয়্যারের মেলবন্ধন আজ আমাদের বিশ্বমঞ্চে অপ্রতিরোধ্য করে তুলছে। কিন্তু প্রযুক্তির কথা বললেই কি আমরা কেবল রকেট বা স্যাটেলাইট বুঝি? একদমই নয়। সকালে ঘুম থেকে উঠে অ্যালার্ম দেওয়া থেকে শুরু করে রাতে শোয়ার আগে ইউপিআই দিয়ে দুধের বিল মেটানো, সবই তো প্রযুক্তি। আচ্ছা ভাবো তো, 10 বছর আগেও কি আমরা কল্পনা করতে পারতাম যে পকেটে একটা ছোট্ট ফোন থাকা মানেই আমাদের সাথে আস্ত একটা ব্যাংক বা লাইব্রেরি সাথে নিয়ে ঘোরা? সত্যি তাই, প্রযুক্তি আমাদের জীবনকে অনেকটা সহজ করে দিয়েছে, আমাদের সময় বাঁচিয়েছে, কিন্তু তাতে কি ধৈর্য কমিয়ে দিয়েছে আমাদের? সে যাই হোক, তবে প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের জীবনকে আরামদায়ক এবং সহজ করেছে, এবং এ বিষয় নিয়েই আমরা চলে যাব আমাদের আরেক বন্ধু আরজে মানালির কাছে।
1: আজ শুধু আমাদের জীবনের অংশ নয়, বরং জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য সঙ্গী। মোবাইল ফোন থেকে মহাকাশ অভিযান, অনলাইন শিক্ষা থেকে চিকিৎসা, প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ছোঁয়া বদলে দিচ্ছে পৃথিবীকে। ন্যাশনাল টেকনোলজি ডে উপলক্ষে আজ আমরা কথা বলবো প্রযুক্তির অগ্রগতি, তার সুফল এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে। নমস্কার যুব বন্ধুরা, তোমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি আরজে মানালি, এবং আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার সুশান্ত সূত্রধর। নমস্কার স্যার, আপনাকে যুববাণীর আজকের এই বিশেষ পর্বে আপনাকে অনেক অনেক স্বাগত।
2: ধন্যবাদ মানালি, আমাকে যুববাণীতে ডাকার জন্য।
1: আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটি থাকবে, ন্যাশনাল টেকনোলজি ডে উদযাপনের মূল উদ্দেশ্য কি?
2: অ্যাকচুয়ালি ন্যাশনাল টেকনোলজি ডেটা ঘোষণা করেছিল আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিল শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী জি। পোখরানে যখন নিউক্লিয়ার টেস্টটা সফল হয়েছিল, ওটার পরেই মানে 11 মে 1998 ওটাকে ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে উনি ঘোষণা করেছিল। এবং ওটার মূল উদ্দেশ্য ছিল যে যাতে বৈজ্ঞানিক অগ্রগতির গুরুত্ব প্রকাশ

0: পায়। হ্যাঁ,
1: আচ্ছা,
0: আমাদের ভারত যে পারমাণবিক শক্তিধর দেশ, ওটা ওই সময়ই উনি ঘোষণা করেছিলেন বৈজ্ঞানিকদের সম্মানের ক্ষেত্রে এবং আধুনিক প্রযুক্তির সম্মানের উদ্দেশ্যেই উনি এই 11 মে 1998 ওই দিনটাকে ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে ঘোষণা করেছিলেন।
1: আচ্ছা, নেক্সট জানতে চাইবো, প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে বদলে দিয়েছে বলে আপনি মনে করেন?
0: প্রযুক্তি, আমি যদি এখন যেটা চলছে আমি এআই বেসড নিয়ে কথা বলতে চাইছি, প্রযুক্তি আমাদের এআই মানে কিভাবে দৈনন্দিন জীবনে মানে পরিবর্তন নিয়ে এসছে, আমি যদি বলতে চাই যে সাধারণ সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আপনাদের যদি বোঝাতে চাই, আমি যদি বুঝাই যে দৈনন্দিন জীবনে আমরা যখন মার্কেটে যাই, আমরা যে পেমেন্ট বক্স গুলা দেখতে পাই, ওটাতে টেক্সট টু স্পিচ এআই জেনারেটেড টুলস একটা ব্যবহার করা হয়েছে, যার মানে ব্যবহারের ফলে আপনারা দেখতে পাবেন যে সাধারণ থেকে সাধারণ মানুষও, যারা স্মার্টফোন ইউজ করতে পারছে না আজকাল, ওদের যেরকম একটা সবজিওয়ালার দোকানে আমরা যখন পেমেন্ট করতে পারছি, তো ওরা ইজিলি ওই এআই টুলস ব্যবহারের কারণে মানে আধুনিক প্রযুক্তির এটা আবিষ্কার, তাই তো? তো ওইটা আবিষ্কারের ওই কারণেই মানে সাধারণ থেকে সাধারণ মানুষও মানে ইজিলি ওই জিনিসগুলো বুঝে নিতে পারছে যে ওদের কাছে পেমেন্টটা চলে এসেছে। তারপর যেরকম সাপোজ আমি একজন ইঞ্জিনিয়ার বা আমার মতো এরকম অনেক ইঞ্জিনিয়ার আছে, শিক্ষক আছে, হ্যাঁ, যারা পড়াতে ভালোবাসে, ঠিক আছে, তো ওরা সাপোজ ওরা শুধু বাংলা ভাষাতেই কথা বলতে পারে, তো আধুনিক প্রযুক্তির মাধ্যমে ওরা ওরা ধরলাম একটা এক্সাম্পল দিলাম যে ওরা অঙ্কতে খুবই মানে ওটা ভালো, ফিজিক্সে ভালো, কেউ কেউ কেমিস্ট্রিতে ভালো, কিন্তু ওরা সব ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না, তো ওরা বাংলায় সাপোজ কথা বললো, কিন্তু এআই টুলস এর মাধ্যমে ওরা ওটাকে ল্যাঙ্গুয়েজটাকে পরিবর্তন করে ইউটিউবে আপলোড করতে পারছে এবং ওদের একটা প্যাসিভ ইনকামেরও ব্যবহার রাস্তা চলে আসছে ওদের কাছে। তো প্রযুক্তি অনেকভাবেই সাহায্য করছে আধুনিক জীবনে।
1: যেমনটা বললেন যে এআই এর ব্যাপারে, এআই নিয়ে এখন মানে অনেকটাই আলোচনা হচ্ছে, তো এটি ভবিষ্যতে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে হয় আপনার?
0: হ্যাঁ, এআই তো আমাদের ভবিষ্যৎ জীবনে অনেকটাই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলে দিতে চাই, এআই আমাদের সার্ভ করতে এসেছে, এআই কিন্তু আমাদের রোল করতে আসেনি, কারণ আমরা মানুষ, আমরাই ওটাকে জেনারেট করেছি, কোডিং প্রপার কোডিং এর মাধ্যমে আমরাই এটাকে বানিয়েছি এবং আমরাই এটাকে রোল করতে চাই এবং রোল করব আগামী দিনে। তো এর পাশাপাশি এআই আমাদের এই যেরকম একটু আগে বললাম টিচিং প্রফেশনে আমাদের হেল্প করছে, তারপর হেলথ কেয়ারেও আমাদের হেল্প করছে। এখন এখনকার আধুনিক, আমি যেমন কিছুদিন আগে আমার একটা বন্ধুর সাথে হায়দ্রাবাদ গেছিলাম, তো ওইখানে ম্যাক্সিমাম দেখলাম যে এমআরআই মেশিন গুলাতে ওরা এআই টুলস ব্যবহার করছে, যার ফলে ওরা মানে ইজিলি মানে মানুষের শরীরে কোন জায়গায় কোন নার্ভে, হ্যাঁ, বা ব্রেনের কোন অংশে কোন মানে পোর্শনে ওদের প্রবলেম হচ্ছে, ওরা ইজিলি ওই এআই টুলস ব্যবহার করে অতি শীঘ্রই মানে ওরা জেনে নিতে পারছে যে কোন জায়গায় কার কি প্রবলেম।
1: ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমাদের এটাই মনে রাখতে হবে, আর ন্যাশনাল টেকনোলজি ডেতে এই প্রত্যাশাই থাকুক যে প্রযুক্তি হোক মানবতার কল্যাণে। আজকের এই পর্বে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য।
0: ধন্যবাদ আপনাকেও।
2: সত্যি তো তাই, প্রযুক্তি হোক মানবতার কল্যাণে, এবং যখন আমাদের জীবনযাপনে প্রযুক্তির ব্যবহার এত বেশি, তখন কিন্তু এর নিরাপত্তাও অনেক বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। কেননা 2023 সালের রিপোর্ট অনুযায়ী ভারতে সাইবার হামলার প্রবণতা আগের চেয়ে 15-20% বেড়েছে। এআই যেমন সুযোগ এনেছে, তেমনি ডিপফেক ভিডিও বা ভয়েস ক্লোনিং আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের দিনে আমাদের শপথ হোক, প্রযুক্তিকে দক্ষ হওয়ার পাশাপাশি ডিজিটাল সুরক্ষা সম্পর্কেও সচেতন হওয়া, টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা পাসওয়ার্ড সুরক্ষায় যেন কোনো আপোষ না হয়। আজকের ভারত মানে স্টার্ট আপের ভারত, আজকের তরুণ প্রজন্ম।

0: কেবল চাকরি খোঁজে না, তারা চাকরি তৈরি করে। চ্যাটজিপিটি থেকে শুরু করে মহাকাশ গবেষণা, বাঙালি মেধা আজ বিশ্বজুড়ে। তাই আজকের দিনে সকল তরুণ উদ্ভাবক ও বিজ্ঞানীদের জানাই কুর্নিশ, মনে রাখতে হবে প্রযুক্তি মানুষের জন্য, মানুষ প্রযুক্তির জন্য নয়। তাই মানবিকতা আর নৈতিকতা বজায় রেখে প্রযুক্তির ব্যবহার হোক সুন্দর পৃথিবীর লক্ষ্যে। তাই তো বন্ধুরা, এবারে আমরা সোজা চলে যাব আমাদের আরেক বন্ধু আরজে তনুশ্রীর কাছে।
1: এফএম উজ্জয়তে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে তনুশ্রী রায়। আর আপনাদের সঙ্গে আজ কিন্তু আমি একেবারেই একা নই, আমার সঙ্গে রয়েছে আজকের এই বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী অনুষ্কা সেন। তবে আজকে কিন্তু শুধু হবে গানে গানে আড্ডা। তবে আমি ভাবছি আর খুব বেশি দেরি করব না, আমি সরাসরি এখন অনুষ্কার কাছে চলে যাব। অনুষ্কা, শুরুতেই বলবো, কেমন আছো?
2: ভালো আছি। আকাশবাণীকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্যে। তুমি কেমন আছো?
1: এই আমারও চলছে, খুব ভালো। তবে হ্যাঁ, আজকে তোমার সঙ্গে তো আমি গল্প করব, তোমার কাছ থেকে জানবো আরও অনেক কিছু। তবে শুরুতেই চলো না অনুষ্কা, একটা গান দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করি।
2: ঠিক আছে, আমি একটি রবীন্দ্রসঙ্গীত প্রথমেই গাইছি।
1: বাহ বাহ, চলো।

0: সত্যি মুগ্ধ হয়ে আমি এতক্ষণ ধরে অনুষ্কার গানটা শুনছিলাম। এত সুন্দর গান তুমি অনুষ্কা গেয়েছো। তবে তোমার এই গানটা শোনার পর শুরুতে আমার যে প্রশ্নটা আমার মনে এসছে, তোমার এই সঙ্গীত চর্চা কবে থেকে শুরু?
1: সঙ্গীত চর্চা আমার একদম ছোটবেলা থেকেই খেলাচ্ছলে শুরু হয়েছিল। সজল মামা আসতো, এসে খেলতো আমার সঙ্গে, খেলতে খেলতেই আস্তে আস্তে হারমোনিয়াম ধরা, সারেগামা করা, এইভাবেই শুরু হয়ে গেছে। আমি ঠিক এক্স্যাক্ট ডেটটা আমি বলতেও পারি না কবে থেকে আমার ঠিকঠাক সঙ্গীত চর্চা শুরু হয়েছে।
0: বাহ, দারুণ ব্যাপার। তো তোমার আগামীতে নিশ্চয়ই কিছু ভাবনা রয়েছে সঙ্গীতকে নিয়ে? বিশেষ করে
1: সঙ্গীত সব সময় আমার সঙ্গে থাকবে, আমার প্যাশন অবশ্যই আমার সঙ্গে থাকবে। আমি আরও চর্চা করে যাব, আরও এটাকে নিয়ে এগোনোর চেষ্টা করব। আর এখন আমি সাইকোলজি নিয়ে পার্সিউ করছি, তো ওইটাও থাকবে, এটাও থাকবে, সব থাকবে একসাথে।
0: বাহ, দারুণ দারুণ দারুণ। তবে হ্যাঁ অনুষ্কা, এখানেই কিন্তু তোমাকে আমি ছাড়ছি না, আরও কিন্তু গান শুনবো, কি বলো?
1: ঠিক আছে, আমি এখন একটি নজরুল সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি।

0: অসাধারণ, সত্যি সত্যি বলছি অনুষ্কা, অসাধারণ গান গিয়েছো। আর বলা যেতে পারে আমি বরাবর নজরুল প্রেমী, আর এই গানটা কিন্তু আমার ভীষণ পছন্দের ছিল। আর পরপর তুমি দুটো গান শুনিয়েছো, তার পরবর্তীতে এবার তোমার কাছে আমার সত্যি একটা জিনিস জানার ইচ্ছে হচ্ছে যে ভবিষ্যতে কি তুমি তুমি কেমন ধরনের গান গাইতে চাও?
1: আমি সব ধরনের গানই গাওয়ার চেষ্টা করি, তবে ক্লাসিক্যালটাই আমি বেজ রাখতে চাই। আর এমনিতে সব ধরনের গানই আমার গাইতে ভাল লাগে।
0: বাহ, দারুণ ব্যাপার। তবে এবার শেষ গানটা কি গাইছো বলো।
1: এবারে আমি এই সময়ের শ্রীজাতর লেখা একটি গান গাইছি। নি সা গা

আহা অনুষ্কা, সত্যি বলতে কি তুমি শুরু থেকে এখনো পর্যন্ত যে তিনটে গান আমায় শুনিয়েছো, প্রত্যেকটা গান, প্রত্যেক

দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোপণ্যের পরিমিত ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তিনি আজ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026 অংশ নেবেন। অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ নবান্নে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্প শুটার গ্রেপ্তার। পশ্চিম এশিয়া সংঘাত রোধে শান্তি চুক্তির ইরানের সর্বশেষ প্রস্তাব খারিজ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে উদ্ভূত বিশ্বব্যাপী জ্বালানি সংকট ভারত অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে। তবে বর্তমান সময়ে জ্বালানি নিয়ন্ত্রিত ও পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি বলে তিনি দেশবাসীকে সতর্ক করেছেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্যগুলি শুধুমাত্র প্রয়োজনীয় বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করা উচিত।
1: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
0: सोना किनार व्यापारे देशवासी के सतर्क थाकते बोलेछेन श्री मोदी।
1: एक जमाना था जब संकट आता था तो लोग देश हित में सोना दान दे देते थे। आज दान की जरूरत नहीं है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे।
0: প্রধানমন্ত্রী আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026 অংশ নেবেন। শ্রী মোদী ভগবান সোমনাথের আরাধনা সহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করবেন, পরে একটি জনসভাতেও ভাষণ দেবেন তিনি। এই উপলক্ষে একটি রোড শোরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করছেন।
2: শনিবার

0: শপথ গ্রহণের পর
1: নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গাঢ় ভরণা দেওয়া হবে। একটি প্রতিবেদন,
0: শনিবার শপথ গ্রহণের পর এবার প্রশাসনিক কাজকর্মে হাত দিতে চলেছে রাজ্যের নতুন সরকার। আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে চোদ্দতলার ক্যাবিনেট রুমে বসবেন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। ওই বৈঠকে শপথ নেওয়া আরও পাঁচজন মন্ত্রীর দপ্তর বণ্টনও হতে পারে, সেই সঙ্গে অন্যান্য দপ্তরের মন্ত্রীদেরও নাম ঘোষণা করা হতে পারে। প্রথম বৈঠকেই বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলিকে অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্প, রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের কার্যকর করা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সারাদিন বিভিন্ন দপ্তরের সচিব, জেলা শাসক এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজের গতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হতে পারে। নবনির্বাচিত বিধায়কদেরও ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তিনজনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। এরা সকলেই শার্প শুটার বলে জানা গেছে। গতকালই তাদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। ভবনে ভবনে দফায় দফায় চলছে জেরা। কে বা কারা তাদের এই খুনের সুপারিশ দিয়েছিল তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে বলেও সূত্রের খবর। উল্লেখ্য, চন্দ্রনাথ খুনের পেছনে ভিন রাজ্যের আততায়ীদের যোগাযোগের বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। গতকালই সিআইডি এবং এসটিএফ আততায়ীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায়। জানা গিয়েছিল বালি টোল প্লাজায় ইউপিআই পেমেন্টের মাধ্যমে টোল দেওয়া হয়। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই খোঁজ খবর শুরু করেন তদন্তকারীরা। আগেই জানানো হয়েছে গত 6 মে মধুমগ্রামে রাস্তায় গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিধানসভা দলের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার পর শ্রী শর্মা জোটের নেতাদের উপস্থিতিতে লোকভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান তিনি। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা আগামীকাল শপথ বাক্য পাঠ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি খানাপাড়ার ভেটেরিনারি কলেজ খেলার মাঠে আয়োজিত হবে। নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হচ্ছে। অস্থায়ী অধ্যক্ষ এম ভি কারুপাইয়া নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন। সকল সদস্যের শপথ গ্রহণের পর আজ বা আগামীকাল কক্ষের অধ্যক্ষ নির্বাচিত হবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে জার্মানিতে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তির প্রতিরোধ সংক্রান্ত আলোচনা এই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। বার্ডিনের একটি আলোচনায় নেচায়েভ বলেন, ইউরোপে পারমাণবিক হুমকির যে কোনো ঘটনা রাশিয়াকে তার পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে ভাবতে বাধ্য করবে। পশ্চিম এশিয়ায় মার্কিন ইরান সংঘর্ষে শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তারা সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছিল। ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের মূল লক্ষ্য হল সংঘাতের অবসান ঘটানো এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতরাতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। দুই নেতা চলতি সংঘর্ষ বিরতি আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর আমন্ত্রণে আগামী 13-15 মে সেদেশ সফর করবেন। প্রায় 9 বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি প্রথম চীন সফর। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী অবরোধ, বিশ্বব্যাপী জ্বালানি সংকট সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের প্রযুক্তিবিদ এবং যুবদের জাতীয় প্রযুক্তি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

0: তিনি বলেছেন, প্রযুক্তির উন্নয়নের দ্বারা দেশের অগ্রগতিতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় প্রযুক্তি দিবসে দেশের বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং গবেষকদের একনিষ্ঠতা ও উদ্ভাবনী শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। এক সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি দেশের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি এবং অগ্রগতির নেপথ্যে থাকা কারিগরদের নিরলস প্রচেষ্টাকে কুর্ণিশ জানান। 1998 সালের এই দিনেই পোখরানে সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। ইরানের কারাবন্দী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার প্রয়োজনে জামিনে তার কারাদণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে খবর। 54 বছর বয়সী মানবাধিকার কর্মী গত 2 সপ্তাহ আগে কারাগারে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাট এবং রাজস্থানের কিছু অংশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আগামী 3-4 দিন একই পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরাখণ্ডে প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে চারধাম যাত্রায় তীর্থযাত্রী ও পর্যটকদের সতর্ক থাকতে এবং নিরাপদে ভ্রমণ করার পরামর্শ দিয়েছে উত্তরাখণ্ডের রাজ্য প্রশাসন। IPL ক্রিকেটে হিমাচল প্রদেশের HPCS স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোপণ্যের পরিমিত ব্যবহারের আহ্বান জানিয়েছেন। অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ নবান্নে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী আগরতলা।

সংবাদ শিরোনাম। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে আজ সোমনাথ অমৃত পর্ব উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্বে অংশগ্রহণ করবেন। তিনি ত্রিবেণী হেলিপ্যাড থেকে বীর হামিরোজি গোহিলের মূর্তি পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ একটি মেগা রোড শোতে নেতৃত্ব দেবেন। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন আজ ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে। ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজও একই সঙ্গে শুরু হবে, চলবে আগামী 15ই মে পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রয়াসের আহ্বান জানিয়েছেন। গতকাল বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক পরিকাঠামো ও শিল্প প্রকল্পের গতকাল উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের গৃহীত পদক্ষেপের কারণে ভারত পশ্চিম এশিয়ার সংঘাত থেকে উদ্ভূত জ্বালানি সংকট কার্যকরভাবে মোকাবিলা করছে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ তেলিয়ামুড়ার দক্ষিণ হদ্রাইতে গতকাল সোলার কমিউনিটি ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। বিদ্যুৎ নিগমের উদ্যোগে সৌর আলোতে পরিচালিত এই প্ল্যান্ট বসানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্ভাব্য বন্যা ও তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রস্তুতি নিয়ে গতকাল পর্যালোচনা করেছেন। নয়াদিল্লিতে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন করেছেন এবং জীবনহানি শূন্য ও সম্পত্তির ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক গ্রীষ্মকালীন ছুটিতে সারা দেশের সমস্ত স্কুলে ভারতীয় ভাষা সামার ক্যাম্প 2026 আয়োজন করছে। সপ্তাহব্যাপী এই ক্যাম্পে শিক্ষার্থীদের আত্মপরিচয়, শব্দ ভাণ্ডার বৃদ্ধি, বাস্তব জীবনের কথোপকথন এবং সাংস্কৃতিক উপলব্ধির উপর কেন্দ্র করে বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যকলাপ অনুষ্ঠিত হবে। আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে অন্যান্য বছরের মতো এবছরও কর্মসূত্রে ত্রিপুরায় বসবাসরত আসামবাসীদের অন্যতম প্রধান উৎসব রঙ্গালী বিহু উদযাপন করা

হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি ডাল্লু গতকাল সন্ধ্যায় আগরতলার নজরুল কলাক্ষেত্রে উৎসবের উদ্বোধন করেন। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের তিন ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। গতকাল দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে রাজ্য দল। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা 89 রানে জয় পায়, ফলে সিরিজ 2-0 জিত নেয় রাজ্যপাল। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানের জনসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করবেন এবং বক্তব্য রাখবেন। সকাল 11:10 এই অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে সকাল 11:10। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নুগুল, বেলা 1:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দুপুর 1:40 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দুপুর 1:50 নজরুলগীতি শিল্পী অখিল বন্ধু ঘোষ, দ্বিতীয় অধিবেশনী বিকেল 5:10 চিত্রগীতি, 5:45 চাকমা গানের শিল্পী রূপথী চাকমা, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান থেকে পদার্থের পৃথিবীকরণ থেকে পাঠ দেবেন বাণীচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নারায়ণ ভৌমিক। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসর, সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান, সংবাদ বিচিত্রা রাত 8:05, রাত 8:30 আধুনিক গানের শিল্পী অমিত কুমার, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস, রাত 9:15 স্পটলাইট, রাত 9:30 ক্রীড়া প্রসঙ্গ, রাত 10:10 কর্মখারে বিজ্ঞপ্তি, রাত 10:15 শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান। প্রয়োজনে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে শেষ মুহূর্তে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এখন আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী ইন্দ্রনীল সেন।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনলেন। আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শিল্পী সুবীর সেন।

গানখানির শিল্পী ছিলেন ঋতু গুহ। তুমি রবে নীরবে, গানখানি শুনুন হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যে শুনুন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতে সোমনাথ অমৃত পর্বে যোগ দিয়ে বলেছেন, এই অনুষ্ঠান অতীতের উদযাপন নয়, বরং পরবর্তী হাজার বছরের অনুপ্রেরণা।

0: না হয়ে থাকবে। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি 7টি আহ্বান জানিয়েছেন। বৈদেশিক মুদ্রার ব্যয় কমাতেই জনগণের প্রতি আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই ভারত আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হচ্ছে রাজ্য। 45 দিনের মধ্যে বিএসএফকে সীমান্তে কাঁটাতারের জন্য দেওয়া হবে জমি। রাজ্যে আজ থেকেই শুরু হচ্ছে জনগণনার কাজ। তামিলনাড়ুতে নবনির্বাচিত বিধানসভার অধিবেশন আজ বসেছে। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। সোমনাথ অমৃত মহোৎসবে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সোমনাথ অমৃত পর্ব শুধুমাত্র অতীত উদযাপনের উৎসব নয়, আগামী এক বছর ধরে দেশকে অনুপ্রাণিত করার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ও বটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ গুজরাতে সোমনাথ অমৃত পর্বে যোগ দেন। ভাষণে প্রধানমন্ত্রী আজকের দিনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই দিনেই দেশের প্রথম 3টি পারমাণবিক পরীক্ষা হয়েছিল এবং ভারতীয় বিজ্ঞানীরা বিশ্বের সামনে দেশের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন।
1: देश ने 11 मई को पहले 3 परमाणु परीक्षण किए। हमारे वैज्ञानिकों ने भारत की क्षमता को दुनिया के सामने रखा। दुनिया में तूफान आ गया, दुनिया भर की शक्तियां भारत को दबोचने के लिए मैदान में उतरी, अनेक प्रकार के बंधन लग गए। उस समय पूरी दुनिया का दबाव भारत पर था, लेकिन अटल जी के नेतृत्व में बीजेपी सरकार ने दिखाया था कि हमारे लिए राष्ट्र प्रथम है।
0: सोमनाथ मंदिर उद्बोधनेर 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে মহাপুজো দেন প্রধানমন্ত্রী। তিনি পুনর্নির্মিত এই মন্দিরে কুম্ভাভিষেক অনুষ্ঠানেও অংশ নেন। মন্দিরের ইতিহাসে এই প্রথম 11টি তীর্থস্থানের পবিত্র জল ব্যবহার করে চূড়ায় জলাভিষেক করা হয়। পাশাপাশি পতাকা উত্তোলন করা হয়। এ উপলক্ষে ভারতীয় বিমানবাহিনী একটি এয়ার শো এর আয়োজন করেছে। পরে এক বিশেষ প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে প্রভাস পাটনে পৌঁছে হামিরজে গোহিল সার্কেল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার দীর্ঘ রোড শো করেন শ্রী মোদী। তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হায়দ্রাবাদে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের কাছে 7টি আবেদন জানান। শ্রী মোদী নাগরিকদের গণপরিবহন এবং গাড়ির জন্য আমদানিকৃত জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রা সংরক্ষণে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
1: उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा, क्योंकि दुनिया में पेट्रोल डीजल इतना ज्यादा महंगा हो गया है। तो हम सबका दायित्व है कि पेट्रोल डीजल की खरीद पर जो विदेशी मुद्रा खर्च होती है, हमें वो मुद्रा भी बचानी है। वैश्विक संकटों से जो चुनौतियां आई है, हमें उन चुनौतियों को পরাস্ত করনা হোগা।
0: উল্লেখ্য, গত মাসে অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ব্যারেল পিছু $126 পৌঁছে যায়। প্রধানমন্ত্রী মোদি এই পরিস্থিতিতে অপ্রয়োজনীয় খরচের দিকটি পুনর্বিবেচনা করতে এবং এক বছরের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। এই সময়কালে বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং পরিকল্পনা না করার এবং অত্যধিক সোনা কেনার প্রবণতা কমানোর কথাও বলেছেন তিনি। শ্রী মোদি ফের একবার ওয়ার্ক ফ্রম হোম চালু করার আবেদন জানান। এছাড়াও রান্নায় ভোজ্য তেলের ব্যবহার এবং কৃষিকাজের জন্য বিদেশ থেকে আমদানি করা রাসায়নিক সার ব্যবহারে কাটছাট করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভোকাল ফর লোকালের ভাবনায় জোর দিয়ে শ্রী মোদী 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণ করতে জৈব চাষ এবং আত্মনির্ভরতা বাড়িয়ে তোলার উপর জোর দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চলতি আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে নাগরিক ও ব্যবসায়ীদের কাছে বৈদেশিক মুদ্রা প্রয়োজন হয় এমন খাতে ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সিআইআই এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে শ্রী বৈষ্ণব বলেন, পশ্চিম এশিয়া সংঘাত এখনও চলছে এবং দ্রুত সমাধানের সম্ভাবনা খুবই কম, ফলে অর্থনৈতিক ক্ষেত্রে দেশকে এই মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
2: অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন আ ক্লারিয়ন কল ইয়েস্টারডে অ্যান্ড আই উইল রিকোয়েস্ট অল দি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অল দি সিটিজেন্স টু লিসেন টু ইট অ্যান্ড ইমপ্লিমেন্ট ইট থ্রু আউট দিস টার্বুলেন্স উই হ্যাভ সিন অ্যান্ড দিস ইজ সামথিং This is a conflict where we don't have any

0: role. This conflict is affecting our economy and our people. So far, we have withstood this conflict, the implications of this conflict. We as citizens now must take equal responsibility for this.
1: ফুজাইরা বন্দর দিয়ে ভারতীয়দের সরিয়ে আনার বিষয়ে ভারত ও সংযুক্ত আরব আমির সাহে একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে যে খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, বিদেশ মন্ত্রক তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। এদিকে পশ্চিম এশিয়া মার্কিন ইরান সংঘর্ষের শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তার সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে আগামী 13-15 মে সেদেশ সফর করবেন। প্রায় 9 বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি প্রথম চীন সফর। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে জার্মানিতে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নিচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তি প্রতিরোধ সংক্রান্ত আলোচনা ওই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে 14 তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান, আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে এ রাজ্যকে যুক্ত করা হল।
2: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন।
1: সীমান্তে কাঁটাতার বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে বিএসএফকে। আজ থেকেই পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী অধিকারী জানিয়েছেন। নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। অস্থায়ী অধ্যক্ষ এমফি কারুয়াপ্পা নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন। আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা আগামীকাল শপথ বাক্য পাঠ করবেন। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিবিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছর 1 জুলাই থেকে দেশব্যাপী এই আইন কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনের অধীনে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত হবে। নতুন এই রূপরেখার অধীনে কাজ শুরুর জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে আকাশবাণীর সংবাদদাতা জানান। উল্লেখ্য, 2005 সালে চালু হওয়া 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে 100 দিনের কাজের বদলে নতুন ভিবিজি রামজি আইন আনা হয়েছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লি থেকে অস্ট্রেলিয়ায় জলবায়ু ও জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েনের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী যাদব জানান, কনফারেন্স অব পার্টিস বা COP31 অগ্রাধিকার এবং চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠানের মূল আলোচ্যসূচি নিয়ে সেখানে আলোচনা হয়েছে। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানের সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে হিমাচল প্রদেশের এইচপিসিএস স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে 2025-26 মৌসুমের লা লিগা খেতাব জয় করেছে এফসি বার্সেলোনা। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের থেকে 14 পয়েন্ট এগিয়ে গিয়ে টানা দ্বিতীয় বছরের জন্য লিগ নিজেদের দখলে নিল বার্সা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সোমনাথ অমৃত পর্বে যোগ দিয়ে বলেছেন, এই অনুষ্ঠান কোনো অতীতের উদযাপন নয় বরং পরবর্তী 1000 বছরের অনুপ্রেরণা। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী ভারতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
3: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1,269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এবারে শুনুন বিভিন্ন শিল্পী কণ্ঠে লোকগীতি। তাহলে প্রথম গানখানি শোনা যাক দুলালদের কণ্ঠে।

শুনছেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে, গানখানি শুনছিলেন শ্যামা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আসরের শেষ গানখানির শিল্পী সনজিৎ মণ্ডল।

এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনছিলেন লোকগীতি, এবারে কিন্তু সময় আপনাদের কিছু নজরুলগীতি শোনাবার। প্রথম গানখানি আসলে আজকের আমাদের নজরুলগীতির শিল্পী অখিল বন্ধ ঘোষ। তাহলে চলুন শুনি প্রথম গানখানি।

এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, শিল্পী ছিলেন অখিল বন্ধু ঘোষ, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 চাকমা গানের শিল্পী রূপতী চাকমা। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান থেকে পদার্থের পৃথকীকরণ থেকে পাঠ দেবেন বাণী চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নারায়ণ ভৌমিক। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে প্রাকৃতিক চাষে কীট শত্রু নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডক্টর নবেন্দ্র নায়ারের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন রাখাল দাস বাউলির কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সংবাদ বিচিত্রা। 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান। রাত 8:30 আধুনিক গানের শিল্পী অমিত কুমার। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 ক্রীড়া প্রসঙ্গ। রাত 10:10 কর্মখালি বিজ্ঞপ্তি। রাত 10:15 শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:32 হয়ে 30 সেকেন্ড।

গানখানে শুনছিলেন দ্য ফ্যামিলি স্টারের ছবি থেকে সচিৎ টেন্ডন এবং পরম্পরা টেন্ডনের কণ্ঠে। চিত্রগীতির আসরে আজ শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গান। পরবর্তী গানখানি শুনুন, তেরি বা তুমি এসা উলঝা জিয়া, এই ছবি থেকে

গানখানি শুনছিলেন স্টারফিশ ছবি থেকে নিখিল ডিসোজা এবং তুলসী কুমারের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন মস্ত মে রেহেনকা, এই ছবি থেকে বিশাল মিশ্রা এবং মধুবন্তী বাগচির কণ্ঠে।

গানখানি শুনছিলেন সচিত তেন্ডনের কণ্ঠে সুখী ছবি থেকে। চিত্রগীতির আসরে আজ শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গান। পরবর্তী গানখানি শুনুন দিওয়ারা পার্ট ওয়ান ছবি থেকে শিল্পা রাও এর কণ্ঠে।

0: গানখানি শুনছিলেন দিওয়ারা পার্ট ওয়ান এই ছবি থেকে। পরবর্তী গানখানি শুনুন দি ফ্যামিলি স্টার এই ছবি থেকে।
1: দেখো রে দেখো রে দেখো, কলিযুগ মে রাম জি আয়ে হ্যায় দেখো। সুনো সুনো ইনকি কথা নিরালি, ফ্যামিলি ইনকো সবসে প্যারি।

চিত্রগীতির আসরে এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গান। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন চাকমা গান শিল্পী রূপসী চাকমা।

এতক্ষণ চাকমা গান শুনছিলেন রূপসী চাকমার কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে হিন্দি সংবাদ।

অনেকেই আমরা শহরে যারা আছি তারা হয়তো এই ব্যাপারটা হয়তো ক্লিয়ার না, তবুও আমরা দেখতে পাই যে বিভিন্নভাবে বিভিন্ন মুভি বা বিভিন্ন ভিডিওতে বা ইউটিউবেও আমরা অনেক সময় দেখি যে গ্রামে বা বিভিন্ন জায়গায় কী করে আমরা দই বা দুধ মন্থন করে হ্যাঁ তা থেকে আমরা কী করে মাখনটাকে পৃথক করি। এই একটি কাজ খুব সহজ, কিন্তু আম বা পেয়ারা থেকে আরও ছোট জিনিস যদি আমরা পৃথক করতে চাই তাহলে কিভাবে করব? মনে করো তোমাকে এক গ্লাস বালি মিশ্রিত লবণ দেওয়া হলো। কী দেওয়া হলো? বালি মিশ্রিত লবণ। মিশ্রণ থেকে হাত দিয়ে বালির দানা বা লবণ পৃথক করার চিন্তা করো অসম্ভব। কিন্তু দেখো একটা জিনিস কি, সারণীর প্রথম স্তম্ভে দেখো তোমাদের বইতে যে পৃষ্ঠায় অর্থাৎ 15 নম্বর পৃষ্ঠায় যে আছে যে চাল থেকে নুড়ি পাথর পৃথক করা, হ্যাঁ কি উদ্দেশ্যে আমরা পৃথক করি? দুটি ভিন্ন ভিন্ন প্রয়োজনীয় উপাদান পৃথক করা। পৃথকীকৃত উপাদানগুলি কি আমরা কি করি, যে কঠিন উপাদানগুলি আমরা ফেলে দেই। অর্থাৎ আমরা যে বাজার থেকে যে চাল কিনি সে চাল যখন রান্না করে যখন আমরা ভাত খাই তার আগে এই চালটাকে আমরা ভালো করে বেছে নেই বা একটা পৃথকীকরণ করি সেটার মধ্যে কোনো রকম কোনো বালি কাঁকড় কোনো কিছু আছে কি না। হ্যাঁ তো সেগুলিকে আমরা যেগুলি আমাদের প্রয়োজন নেই সেগুলি আমরা ফেলে দিই, দিয়ে আমরা চালটা রান্না করি। যেমন মাখন পাওয়ার জন্য দুধ মন্থন করা, অপ্রয়োজনীয় উপাদানগুলি বের করা, যেমন ভেজাল জিনিস যদি থাকে ভেজাল জিনিসগুলো ফেলে দিই। হ্যাঁ আমরা চা পাতা পৃথক করা, অর্থাৎ ভেজাল বা ক্ষতিকর উপাদানগুলি সেগুলো আমরা ফেলে দিই। তো দেখো তোমাদের 16 পৃষ্ঠায় কিন্তু আছে, যেমন কোনো দ্রব্য ব্যবহার করার আগে এর সাথে ক্ষতিকারক বা অব্যবহৃত বা অব্যবহার্য কোনো পদার্থ যদি মিশ্রিত থাকে সেগুলোকে আমরা ফেলে দিই যেগুলি আমাদের অপ্রয়োজনীয়। যেমন অনেক সময় পৃথকভাবে ব্যবহৃত প্রয়োজনে বিভিন্ন উপাদান আমরা আলাদা করে নেই, যাদের পৃথক করতে হবে তারা বিভিন্ন আকারের বা ভিন্ন জাতের হতে পারে, এরা কঠিন তরল বা ঘেঁষেও হতে পারে। তাহলে যদি বিভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ একত্রে মিশে থাকে তাহলে আমরা কি করে পৃথক করব? দেখো পৃথকীকরণের পদ্ধতি, মিশ্রিত পদার্থের পৃথকীকরণের কিছু সহজ পদ্ধতি আমরা এখন আমরা আলোচনা করব। এর কিছু কিছু তোমরা তোমাদের দৈনন্দিন কাজ দেখে এসেছো, যেমন হাত বাছাই, হ্যান্ড পিকিং। দোকান থেকে 100 গ্রাম আস্ত ছোলা কিনে আনো, এগুলো একটি কাগজের উপর ছড়িয়ে দাও। তুমি কি কাগজটির উপর শুধু ছোলা দেখতে পাচ্ছ? এর মধ্যে কি পাথরের টুকরো, ভাঙা ডালের দানা এবং অন্য কোনো শস্যের কণা আছে? এখন হাতের সাহায্যে পাথরের টুকরো, ভাঙা ডালের দানা প্রভৃতি যেগুলো আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে আমরা পৃথক করব। এই হাত বাছাই পদ্ধতিতে গম, চাল, ডাল, অপেক্ষাকৃত বড় আকারের ভেজাল পদার্থ যেমন কাঁকড়, পাথরের টুকরো প্রভৃতি আলাদা করা যেতে পারে। ভেজালের পরিমাণ কম থাকলে হাত বাছাই একটি সুবিধাজনক পদ্ধতি। এটা গেল কি হ্যান্ড পিকিং, যাকে আমরা বাংলাতে বলি হাত বাছাই। তারপর আমরা পড়ব মারাই অর্থাৎ থ্রেশিং সম্পর্কে। ফসল কাটার পর গমের বা ধানের আটি থেকে শস্যের দানা পৃথক করার আগে এগুলোকে রোদে শুকিয়ে নেওয়া হয়। ওই আটিগুলো থেকে কৃষকেরা কিভাবে শস্যের দানা পৃথক করে? গাছ থেকে আম বা পেয়ারা কোনো একজন তুলে নিতে পারে, কিন্তু শস্যর দানা আম বা পেয়ারা থেকে অনেক ছোট, কাজেই শস্যদানাকে আটি থেকে কেমন করে পৃথক করবে? যে পদ্ধতিতে আটি থেকে শস্যর দানা পৃথক করা হয় তাকে মারাই বলে। যে পদ্ধতিতে আটি থেকে শস্যর দানা পৃথক করা হয় তাকে আমরা কি বলি? মারাই। হ্যাঁ এই পদ্ধতিতে আটিগুলোকে আছড়িয়ে বা পিটিয়ে শস্যর দানা আলাদা করা হয়। কোনো কোনো প্রকার বলদের সাহায্যে এই মারাই কাজ করা হয়। বেশি পরিমাণে শস্যদানা মারানোর জন্য যন্ত্র ব্যবহার করা হয়। তাইলে আমরা প্রথমে দেখলাম হ্যান্ড পিকিং বা হাত বাছাই, হ্যাঁ তারপরে আমরা কি করলাম থ্রেশিং বা মারাই। এখন আমরা পড়ব ঝাড়াই সম্পর্কে, হ্যাঁ উইনোয়িং যাকে বলা হয়। শুকনো বালির সাথে কাঠের গুঁড়ো বা শুকনো পাতার গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করো। আমি আবারও বলছি, শুকনো বালির সাথে কাঠের গুঁড়ো এবং শুকনো পাতার গুঁড়োর মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করো। এই মিশ্রণকে একটি থালা অথবা কাগজের উপর রাখো। মিশ্রণটি ভালো করে লক্ষ্য করো, এখানে ভিন্ন অর্থাৎ দুটি ভিন্ন উপাদানকে কি সহজে পৃথক করা যাবে

উপাদানগুলো কতগুলোর আকার কি একই রকমের? উপাদান দুটিকে কি হাত বাছাই পদ্ধতিতে পৃথক করা সম্ভব? না। এবার মিশ্রণটিকে একটি খোলা জায়গায় নিয়ে যাও এবং তুমি একটি উঁচু জায়গায় দাঁড়াও। তোমার কাঁধের উপর উচ্চতার মিশ্রণ সহ থালাটি বা কাগজটি সামান্য কাত করে ধরো, যাতে মিশ্রণটি ধীরে ধীরে গড়িয়ে অর্থাৎ গড়িয়ে পড়তে পারে। কি হচ্ছে দেখো, এটা আমি আবারও বলছি, তোমাদের অনেক সময় যে বাড়িতে যে আমরা অনেক সময় আমাদের বাড়ি ঘরে বা গ্রামেগঞ্জে অনেক সময় বলা হয় কোলা, কোলা বলা

গম বা তোমার ডাল, এ সমস্তগুলির মধ্যে যদি কোনো কিছু মিশ্রিত থাকে সেগুলিকে আমরা যেমনভাবে আমরা আলাদা করি, এমনভাবে মনে করো ধানের সাথে মনে করো অন্য কিছু মিশ্রিত আছে, তাহলে আমরা কি করব, এগুলোকে নিয়ে একটু উঁচু জায়গায় যে কোলা বা একটা পাত্র সাহায্যে উপর থেকে আমরা আস্তে আস্তে ফেলবো। আস্তে আস্তে ফেললে পরে দেখা যাবে কি, যেগুলো হালকা জিনিস আছে সেগুলো বাতাসে একটু দূরে গিয়ে পড়ছে, আর যেটা ভারী আছে এটা নিচে পড়ছে। সেভাবে আমরা পৃথক করি। এবার মিশ্রণটিকে একটি খোলা জায়গায় নিয়ে যাও এবং তুমি একটু উঁচু জায়গায় দাঁড়াও। তোমার কাঁধের সমান উচ্চতার মিশ্রণ সহ থালাটি বা কাগজটি সামান্য কাত করে ধরো, যাতে মিশ্রণটি ধীরে ধীরে গড়িয়ে পড়তে পারে। কি হচ্ছে, বালি এবং কাঠের গুঁড়োর অথবা গুঁড়ো উভয় কি একই উচ্চতায় বা একই জায়গা থেকে পড়ছে? কিছু উপাদান কি বাতাসে একটু দূরে ভেসে যাচ্ছে? বাতাস কি ওই দুটো উপাদানকে পৃথক করতে পেরেছে? এভাবে মিশ্রণের উপাদানগুলোকে আমরা পৃথক করার পদ্ধতিকে বলা হয় ঝাড়াই। বায়ুপ্রবাহের সাহায্যে কোনো মিশ্রণের হালকা এবং ভারী উপাদানগুলোকে পৃথক করতে ঝাড়াই পদ্ধতি ব্যবহার করা হয়। শস্যদানা থেকে হালকা খোসা পৃথক করতে কৃষকরা এই পদ্ধতি ব্যবহার করে থাকে। এরপরে দেখো চালনি দিয়ে চালা, যাকে আমরা সেভিং বলি। অনেক সময় আমরা ময়দা দিয়ে খাবার তৈরি করি, তখন ময়দাতে থাকা ময়লা গমের ভুষি দূর করতে চালনি ব্যবহার করা হয়। এগুলিকে বলা হয় সেভিং। হ্যাঁ, এইভাবে আমরা এরকম যেগুলো একটু শক্ত বা কঠিন পদার্থ আছে এগুলোকে আমরা আস্তে আস্তে এগুলিকে আমরা আলাদা করতে পারি। আবার দেখো অনেক সময় যখন কোনো বিল্ডিংয়ের কাজ চলে তখনও দেখা যায় যে এখানে যে বালির সাথে যদি অন্য কিছু জিনিস মিশ্রিত থাকে তারা চালনি দিয়ে ওই জিনিসগুলোকে সরিয়ে দেয়। আবার অনেক সময় চিপসের ক্ষেত্রেও তারা এটা ব্যবহার করে। এবার আসি আমরা মিশ্রণের উপাদানগুলিকে বিভিন্ন আকারের হয় চালনি দিয়ে ব্যবহার করে এদেরকে পৃথক করা হয়। এখন আমরা জানবো থিতানু, সেডিমেন্টেশন যাকে আমরা বলি, আশ্রাবণ ডিসেন্টেশন এবং পরিশ্রাবণ অর্থাৎ ফিল্ট্রেশন। অনেক সময় হাত বাছাই এবং ঝাড়াই পদ্ধতিতে মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করা সম্ভব নাও হতে পারে, যেমন ধুলি অথবা মাটির ন্যায় হালকা অপদ্রব্য চাল এবং ডালে মিশে থাকে। রান্নার পূর্বে এদের চাল এবং ডাল কি থেকে কিভাবে আমরা পৃথক করতে পারি? চাল এবং ডাল রান্নার আগে ভালো করে ধুয়ে নেওয়া হয়। চাল এবং ডাল ধোয়ার সময় ধুলিকণা মাটি জলে ভেসে যায়, অনেক সময় নিচেও থিতে সেখানে পড়ে থাকে, সেগুলোকে আমরা চালনির সাহায্যে আমরা পৃথক করতে পারি ধুলিবালি কণাগুলোকে। তো একে অন্যের দেখো তাইলে আমরা যেমন এখন আরও কিছু মিশ্রণের উদাহরণ আমরা দিতে পারি, যেমন থিতানু এবং আশ্রাবণ প্রক্রিয়া মিশ্রণের উপাদানগুলোকে আমরা কি করে পৃথক করব। একে অন্যের সঙ্গে মিশে না এরূপ একটি তরলের মিশ্রণ থেকে একই নীতি ব্যবহার করে তরল দুটিকে আমরা পৃথক করতে পারি। যেমন তেল এবং জল যদি মিশ্রিত থাকে তাহলে দেখবে তেলটা উপরে ভেসে থাকে, জলটা নিচে থাকে যেটা ভারী আছে। তারপর এখন দেখো আমরা দেখো কাজ পাঁচ, পুকুর বা নদী থেকে কিছু কর্দমাক্ত জল সংগ্রহ করো, যদি তা না পাও তবে একটি গ্লাসে কিছু জল দিয়ে তাতে কিছু মাটি মিশিয়ে দাও। আধ ঘন্টা পর দেখবে গ্লাসটির জল ভালো করে পর্যবেক্ষণ করে দেখো কি দেখলে, অর্থাৎ গ্লাসের তলায় কিছু কিছু মাটি থিতিয়ে পড়ছে। কেন এই প্রক্রিয়াটিকে তুমি কি বলবে? জল না নেড়ে গ্লাসটি এখন সামান্য কাত করে উপর থেকে জল অন্য একটা গ্লাসে নাও, এই প্রক্রিয়াটিকে তুমি কি করবে? দ্বিতীয় গ্লাসে নেওয়া জল এখনো কি ঘোলাটে বা বাদামি রঙের? এবার এটা পরিশ্রাবণ করো, চায়ের ছাঁকনি এখানে কার্যকরী হবে। চলো এবার আমরা একটি কাপড়ের টুকরো ব্যবহার করে ওই জল পরিশ্রাবণ করে কাপড়ের টুকরোতে সুতার মাঝে কিছু সূক্ষ্ম ছিদ্র থাকে, কাপড়ের ওই সূক্ষ্ম ছিদ্রগুলো ছাঁকনি রূপে ব্যবহার করা হয়। এরপর যদি জল ঘোলাটে থাকে তাহলে আরও ছোট ছোট ছিদ্র ছাঁকনি ব্যবহার করতে পারো। এইভাবে আমরা ধীরে ধীরে এটার থেকে পরিশ্রিত জল আমরা পেতে পারি, যাকে আমরা ফিল্ট্রেশন বলি। এখন আমরা জানবো বাষ্পীভবন সম্পর্কে। বাষ্পীভবন, একটি বিকারে কিছু জল নিয়ে তাকে উত্তপ্ত করো, জল ফুটতে দাও। তুমি যদি আরও তাপ দিতে থাকো তাহলে কি এই জল বাষ্পে পরিণত হয়ে সম্পূর্ণভাবে উবে যাবে।
এখন অন্য একটি বিকারে জল দিয়ে তাতে 2 চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নাও। জলের রঙের কি কোনো পরিবর্তন দেখতে পাও? নাড়ানোর পর বিকারে কি তুমি লবণ দেখতে পাচ্ছ? লবণযুক্ত জল সহ বিকারটি উত্তপ্ত করো, জলকে ফুটিয়ে কোবে দাও।

0: দেখবে সেখানে জল যদি থাকে তো জলটা বাষ্পীভূত হয়ে যাবে, আর যেটা লবণ থাকবে সেই লবণটা নিচে থিতিয়ে পড়বে। এভাবে আমরা বাষ্পীভবনের মাধ্যমেও আমরা কোনো কিছু পৃথক করতে পারি। আচ্ছা, এবার যেমন আমরা যে লবণ খাই, তোমরা তো জানো যে এই লবণটা কোত্থেকে আসে, অর্থাৎ সমুদ্রের যে জল, তোমরা দেখবে গুজরাট, রাজস্থান এ সমস্ত জায়গায়, হ্যাঁ, যেখানে লবণ সেখানে কি করে তারা এরকম ক্যানেলের মাধ্যমে সমুদ্র থেকে জলটাকে ক্যানেলের মাধ্যমে অনেক দূর দূরান্ত পর্যন্ত নিয়ে যায়, সেখানে জলটাকে একদম পুকুরের আকারে থাকে বা জেলের আকারে থাকে, সেখানে জলটাকে শুকিয়ে সেখান থেকে লবণটা পৃথক করা হয় এবং সেই লবণটাকে আবার বিভিন্ন কোম্পানি সেখানে তার কোম্পানিতে নিয়ে গিয়ে নতুনভাবে আবার রিফ্রেশ করে এটা বাজারজাত করে যেটা আমরা খাই। তো এইভাবে আমরা তো জানবো যে লবণ যে আমরা খাই এটা আমরা দেখলাম। এখন দেখো এই যে সাত নম্বর কাজ, বালি এবং লবণের একটি মিশ্রণ নাও, আমরা এগুলোকে কিভাবে পৃথক করব। আগে আমরা জেনেছি যে হাত বাছাই পদ্ধতিতে এদেরকে আলাদা করা সম্ভব নয়। এখন একটি বিকারে এই মিশ্রণটি নিয়ে তাতে কিছু জল দাও, কিছু সময়ের জন্য বিকারটি এক পাশে রেখে দাও। বালি কি বিকারে তলায় থিতিয়ে পড়ছে, বালি আশ্রয়ণ মাধ্যমে সেটা আস্তে আস্তে কিন্তু থিতিয়ে যাবে। সমস্ত জল বাষ্পীভূত হওয়ার পর কেটলির ভিতর লবণ পড়ে থাকবে। এভাবে আমরা দেখি জল কি কোনো পদার্থের ওই কোনো পরিমাণে দ্রবীভূত করতে পারে। হ্যাঁ, জলের মধ্যেও কিন্তু অনেকগুলো আণুবীক্ষণিক কিন্তু ফাঁকা থাকে। যখন আমরা তার মধ্যে লবণ বা চিনি দেই তখন এটা আস্তে আস্তে কি হয়, দ্রবীভূত হয়ে যায়, অর্থাৎ এটা ফাঁকাতে গিয়ে প্রবেশ করে। এখন আমরা লাস্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু সামনে মানে চলে আসছে এবং পরীক্ষাতে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন সেখানে থাকবে যে সেভিং কি, হ্যাঁ, তোমার সেখানে আশ্রবণ প্রক্রিয়া কি, ফিল্ট্রেশন কি, এই ধরনের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আমরা এখন আজকে আমরা যা যা শিখলাম, বিশেষ কতগুলি শব্দ যেমন মন্থন, মন্থন, আশ্রবণ, পরিশ্রবণ, সম্পৃক্ত লবণ, এই যে সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণটা কি, সম্পৃক্ত দ্রবণটা হচ্ছে যে একটা গ্লাসের মধ্যে আমি এক চামচ চিনি দিলাম বা পরিমাণ মতো চিনি দিলাম, দিয়ে যদি একটাকে আঠি দিয়ে নাড়ি এটা আস্তে আস্তে দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু তুমি একটু দিচ্ছ দ্রবীভূত হয়ে যাচ্ছে, আর একটু দিচ্ছ দ্রবীভূত হয়ে যাচ্ছে, তাহলে এটা কি কন্টিনিউ এরকম চলতে থাকবে? না, একটা সময় দেখবে যেখানে আর এক ছোট একটা গ্রেনিউলস যদি তুমি দাও দেখবে আর দ্রবীভূত সেটা হচ্ছে না। তাহলে কি এটা, ওই যে এটা দেওয়ার, এটা যখন তুমি দেবে দেওয়া মাত্রই দেখবে এটা নিচে থিতিয়ে পড়বে, অর্থাৎ এটা আর নিতে পারছে না। এই যে এটা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে দ্রবণটা আছে এটাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। তাইলে মারায়ও জানলাম, ঘনীভবন জানলাম, বাষ্পায়ন জানলাম, হাত বাছাই আমরা হাত দিয়ে যেটা করি, থিতানুও আমরা জানি যে ওই যে বালি এবং জল মানে সেখানে বালিটা থিতিয়ে পড়ছে। হ্যাঁ, তো আমরা আজকে যা যা শিখলাম যে হাত বাছাই, ঝাড়াই, চালনি দিয়ে চালা, থিতানু, আশ্রবণ, পরিশ্রবণ, এই পদ্ধতিগুলোকে সাহায্যে মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করা যায়। তুষ এবং নুড়ি, পাথর, শস্য দানা থেকে হাত বাছাই পদ্ধতিতে আমরা পৃথক করতে পারি। ভারী দানা থেকে তুষ, ঝাড়াই পদ্ধতিতে আমরা পৃথক করতে পারি। বালি এবং জলের মিশ্রণ থেকে ভারী বালির কণা নিচে থিতিয়ে পড়ে এবং জল আশ্রবণ পদ্ধতিতে আলাদা করা যায়। জলে অর্থাৎ আমরা যে তরলের বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতিকে আমরা বলবো বাষ্পীভবন। একটি দ্রবণ তখনই সম্পৃক্ত হবে যখন এতে আর অধিক দ্রাবক দ্রবীভূত হচ্ছে না। দ্রাবক বলতে আমরা তাকে বলবো, যেমন দ্রাবক মানে কি, দ্রাবক যেমন মনে করো যেখানে লবণ বা চিনি এগুলি হচ্ছে দ্রাবক। তাপ দিয়ে অধিক পরিমাণ দ্রাবক দ্রবণে পরিণত করা যায়। নির্দিষ্ট পরিমাণ জল বিভিন্ন পরিমাণ দ্রাবক দ্রবীভূত হতে পারে। তো এরকম ভাবে পরীক্ষায় যদি তোমাদের আসে যে দ্রাবটা কি, একটা দ্রাবের উদাহরণ দাও, তাহলে দ্রাবক বলতে আমরা কি বুঝবো, ওই যে লবণ চিনি এগুলি হচ্ছে দ্রাবক যেটা কোন দ্রবণে দ্রবীভূত হয়। তাহলে তোমাদের পরীক্ষা তো সামনে চলে এসছে, তোমাদের যারা স্টুডেন্টরা যারা আজকে রেডিও সেটের পাশে বসে আছো, তোমরা খুব মনোযোগ সহকারে এই পাঠটা আজকে খুব শুনেছো, দেখেছো যে কিভাবে আমরা বইটাও নিশ্চয় লক্ষ্য করেছো যে আমরা কি করে আমরা এটা পড়বো। হ্যাঁ, সামনে পরীক্ষা, তোমরা ভালো করে পড়বে। তাহলে যারা রেডিও সেটের কাছে বসে আছো তাদেরকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, আর যারা দূরের বন্ধুরা যারা আছো যারা রেডিও সেটের পাশে বসতে পারোনি তোমাদেরকেও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করলাম।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান থেকে পদার্থের পৃথকীকরণ সম্পর্কে পাঠ দিলেন চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নারায়ণ ভৌমিক। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে প্রাকৃতিক চাষে কীট শত্রু নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডক্টর নবীন্দ্র নায়ারের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন রাখাল দাস বাউলের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সংবাদ বিচিত্রা। রাত 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান। রাত 8:30 আধুনিক গানের শিল্পী অমিত কুমার। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 ক্রীড়া প্রসঙ্গ। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগছেন। এদের মধ্যে আবার অনেকে জানেনই না যে তাদের রক্তচাপ ঊর্ধ্বমুখী। হাই ব্লাড প্রেশার এমনই এক নিঃশব্দ ঘাতক যে কোনো লক্ষণ ছাড়াই একে একে বিকল করে দেয় হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি, চোখ সহ শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ। এই অসুখ নিয়ন্ত্রণে না রাখলে হৃদরোগের শিকার হবেন যখন তখন। বিভিন্ন উপসর্গে সচেতন থাকুন। আসুন আগামী 12 মে মঙ্গলবার রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি উচ্চ রক্তচাপ নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করুন 2326253 এই নম্বরে।

আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া তার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.1 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 97

শতাংশ এবং সর্বনিম্ন 53%। আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে ত্রিপুরা রাজ্যের 2টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর।
1: আশা করি শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। কৃষক বন্ধুরা, আমরা সাধারণ চাষাবাদের কথা জানি, আমরা অর্গানিক চাষের কথাও শুনেছি, কিন্তু আজকে এই দুটোর একটা নিয়েও কথা বলবো না, কিন্তু কথা বলবো প্রাকৃতিক চাষ নিয়ে। এই প্রাকৃতিক চাষটা কি, কেমন করে করতে হয়, কী বা তার উদ্দেশ্য, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সহকারী অধ্যাপক রাজ্য কৃষি মহাবিদ্যালয় ডক্টর নবেন্দু নায়ার। নমস্কার ডক্টর নায়ার।
2: নমস্কার।
1: এই যে শুরুতেই বললাম, আমরা অনেক রকমের চাষাবাদের কথা শুনেছি, কিন্তু প্রাকৃতিক চাষ এ ব্যাপারটা কিন্তু একেবারে নতুন মনে হলো আমার কাছে, হয়তোবা কৃষক বন্ধুদের কাছেও ব্যাপারটা একটু নতুন লাগতে পারে। আপনি শুরুতেই যদি বলেন যে প্রাকৃতিক চাষটা কি, আমরা কীভাবে করব।
2: হ্যাঁ, দেখুন, আমরা যে প্রচলিত প্রথায় যে চাষবাস করি, সেই প্রচলিত প্রথায় চাষবাসের থেকে একটু আলাদা হচ্ছে জৈব চাষ। আমরা সবাই জানি যেখানে রাসায়নিক কীটনাশক একেবারেই ব্যবহার করা যাবে না,
1: একদম।
2: কিন্তু প্রাকৃতিক চাষটা কিন্তু এই জৈব চাষের থেকেও আলাদা।
1: আচ্ছা,
2: এটা হচ্ছে প্রকৃতির ওপর নির্ভর করে আমাদের চাষবাস করতে হবে, কারণ আমরা সবাই কিন্তু প্রকৃতিরই অংশ। আমরা যে চাষবাস করি, যেখানে আমরা যে ফসল উৎপাদন করছি, সেটা যেরকম প্রকৃতির অংশ, এই ফসলের সাথে যুক্ত যে সমস্ত পোকামাকড় বা কীটপতঙ্গ বা জীবাণু থাকে, তারাও কিন্তু প্রকৃতির অঙ্গ। কিন্তু আমরা প্রচলিত প্রথায় চাষবাস করার সময় আমরা এই প্রকৃতিরই যারা অংশ, এই পোকামাকড় বা কীটপতঙ্গ বা রোগ জীবাণু, এদেরকে শত্রু মনে করি এবং এদেরকে ধ্বংস করার জন্য আমরা প্রতিনিয়ত কেমিক্যাল, পেস্টিসাইডস বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকি।
1: একদম।
2: এবং আমরা এখন যে চাষবাস করি, সেখানে দেখা যায় যে আমরা যে ফসলটাকে চাষ করব, সেই ফসলের ওপরেই আমরা গুরুত্ব প্রদান করছি। আমরা কিন্তু অন্যান্য গাছপালা বা অন্যান্য প্রকৃতির যারা অংশ আমাদের জমির মধ্যে থাকে বা থাকতো, তাদের কিন্তু আমরা নেগলেক্ট করছি, তাদেরকে আমরা পুরোটাই ধ্বংস করে দিচ্ছি।
1: আচ্ছা,
2: আমরা ধরুন সবজি চাষ করছি, তো শুধু সবজিই লাগালাম, এর সাথে আমরা কিন্তু আর কাউকে আমি গুরুত্ব দিলাম না। এবং এখানে যদি ওই সবজি গাছের মধ্যে একটা দুটো পোকাও এসে থাকলো, তখনই আমরা তাকে মারার জন্য আমরা বদ্ধপরিকর হলাম, আমরা রাসায়নিক কীটনাশক ছড়িয়ে দিলাম।
1: একদম।
2: এবং এই ঘটনাগুলো দেখুন, আমাদের ভারতবর্ষ একটা উন্নতশীল দেশ, যেগুলো অলরেডি উন্নত হয়ে গেছে, যেরকম জাপান। এই জাপানে কিন্তু আমরা যে এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করছি, তারা কিন্তু তার থেকেও বেশি অ্যাডভান্সড বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করে।
1: আচ্ছা,
2: সেই জাপানেরই এক ভদ্রলোক ফুকুওকা, উনি প্রথমে দিগদর্শন করেছিলেন এই প্রাকৃতিক চাষের, এবং উনি দেখিয়েছিলেন যে প্রকৃতির ওপরে নির্ভর করে, প্রকৃতির কোনো অংশকে নির্মূল না করে, বাদ না দিয়ে, আমরা খুব ভালো মতনই ফসল উৎপাদন করতে পারি। এখন যে বৈজ্ঞানিক পদ্ধতিতে, উন্নত প্রযুক্তিতে যে পরিমাণে ফসল উৎপন্ন হয়, এই প্রাকৃতিক চাষের মাধ্যমেও কিন্তু সম পরিমাণ ফসল উৎপন্ন হতে পারে। সুতরাং এই জাপানিজ যে ভদ্রলোক ফুকুওকা, ওনাকে প্রায়োনিয়ার বলা হয় প্রাকৃতিক চাষের। ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখব আমরা সুভাষ পালেকার বলে একজন ভদ্রলোক, যিনি মহারাষ্ট্রের বাসিন্দা,

0: উনি কিন্তু এই দিক নির্ণয় করেছিলেন এই প্রকৃতিক চাষের মধ্যে।
1: আচ্ছা,
0: এবং উনি পরীক্ষা করে দেখিয়েছেন যে প্রাকৃতিক চাষের মাধ্যমে যদি আমরা চাষবাস করি তাহলে আমাদের ফসল যেরকম উৎপাদন বৃদ্ধি হয়, ফসলের ক্ষতি যেরকম হয় না, তেমনইভাবে ফসল উৎপাদনের যে খরচ সেটাও কিন্তু বহু অংশে কম হয়।
1: আচ্ছা, এই প্রাকৃতিক চাষ বলতে সাধারণভাবে যেটা আমরা বুঝতে পারি, ধরুন প্রকৃতিগতভাবে বিভিন্ন রকমের ফল বলুন বা অন্যান্য গাছ বলুন জলে জঙ্গলে হয়ে থাকে, সেগুলো কোনো যত্নের প্রয়োজন হয় না, সেগুলোতে আমরা হয়তো ফসল সংগ্রহ করতে পারি, বা এগুলো আসলে ন্যাচারাল ওয়েতে হয়ে থাকে, কোনো রকমের কোনো মানুষের দরকার পড়ে না। তো অনেকটা কি এরকমই প্রাকৃতিক?
0: একদমই এইরকমই বিষয়টা, এরকমই মানে যে জল জঙ্গলের মধ্যে যে নর্মাল গাছগুলো হচ্ছে এটা কিন্তু যে আমাদের প্রকৃতির যে বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্রের মধ্যেই রয়েছে। আমরা কিন্তু এই বাস্তুতন্ত্রকে ধ্বংস করিনি, কিন্তু কৃষকের জমিতে যখন আমরা চাষ করছি তখন কিন্তু আমরা টোটাল বাস্তুতন্ত্রটাকে ধ্বংস করে ফেলছি। আমরা প্রয়োজন অপ্রয়োজনীয় রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি, রাসায়নিক সার ব্যবহার করছি, তার ফলে কি হচ্ছে জমির মাটির মধ্যে যে সমস্ত উপকারী জীবাণু থাকে তারা ধ্বংস হচ্ছে। আমরা যখন অতিরিক্ত রাসায়নিক কীটনাশক অবিবেচনাজনিতভাবে যখন আমরা প্রয়োগ করছি তখন আমার জমির মধ্যে যারা আমাদের মিত্র জীবাণু মানে পোকামাকড় রয়েছে তারা নষ্ট হচ্ছে।
1: আমরা ইদানিংকালে অনেক কৃষকের জমিতে গেছি, আমরা সরাসরি গেছি, ওদের ইন্টারভিউ নিয়েছি, ওদের সাথে কথা বলেছি, অনেকেই কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা গোবর সার প্রয়োগ করেন এবং চেষ্টা করেন রাসায়নিক সার কম ব্যবহার করতে এবং তারা ভালো ফলন পাচ্ছেন। আবার এমনও লোক পেয়েছি, আমি নিজে তাদের ইন্টারভিউ নিয়েছি, বলছেন যে না, যদি আমাকে ব্যবসায়িকভাবে চাষ করতে হয়, কারণ আমি যদি এই সংসার প্রতিপালন আমার চাষাবাদের মাধ্যমেই করতে হয় আমাকে, তাহলে রাসায়নিক সারের বিকল্প নেই, রাসায়নিক সারই ব্যবহার করতে হবে। আপনি কি বলবেন?
0: হ্যাঁ দেখুন, আমরা যদি যে সবুজ বিপ্লব, সবুজ বিপ্লবের দিকে যখন তাকাবো, গ্রিন রিভলিউশন, তখন আমরা কিন্তু দেখেছি বৈজ্ঞানিকরাই কিন্তু রেকমেন্ড করতেন যে তোমরা প্রয়োজনীয় পরিমাণে ফার্টিলাইজার দাও, রাসায়নিক কীটনাশক দাও, রাসায়নিক সার দাও, না হলে তোমাদের প্রোডাকশন বাড়বে না। তো এটা করা হয়েছে এবং করে কিন্তু প্রোডাকশনও বেড়েছে। কিন্তু এই গ্রিন রিভলিউশনের পরবর্তী অধ্যায় আমরা যখন দেখেছি, এই গ্রিন রিভলিউশন কিন্তু ম্যাক্সিমাম হয়েছিল পাঞ্জাবে, এই পাঞ্জাবের কৃষকদের দুর্দশা আমরা কিন্তু দেখেছি। অতিরিক্ত পরিমাণ কীটনাশক ব্যবহার করার জন্য পাঞ্জাবে প্রচুর কৃষকের ক্যান্সার রোগ ধরা পড়েছে।
1: আচ্ছা,
0: এবং পাঞ্জাবের ভাতিন্ডা থেকে একটা ট্রেন ছাড়তো, ওখানে শুধু ক্যান্সার পেশেন্টরা যেত, যেটাকে বলা হতো ক্যান্সার ট্রেন। এরকম বহু বহু মানে নথি রয়েছে, বহু বহু হিসাব মানে বা ইনফরমেশন রয়েছে, যেখানে এই রাসায়নিক, অতিরিক্ত রাসায়নিক কীটনাশক প্রয়োগের যে কুফলগুলো এগুলো চোখে আঙুল দিয়ে দেখায় মানুষকে। এবং এই সব দেখেই কিন্তু এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু চাইছে যে প্রাকৃতিক চাষের উপর গুরুত্ব প্রয়োগ করতে। এবং প্রাকৃতিক চাষের যেটা আমি প্লাস পয়েন্ট যেটা সুবিধা বললাম, যে এখানে কিন্তু ফসল উৎপাদনের খরচটা কম। যে কৃষক ভাই বলছেন যে রাসায়নিক কীটনাশক ছাড়া সম্ভব নয়, সেই কৃষক ভাই ভালো করেই জানেন যে রাসায়নিক কীটনাশকের দাম কীরকম বা রাসায়নিক সারের দাম কীরকম। এবং এইগুলো যখনই আমরা অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করছি তখন কিন্তু আমার ফসল উৎপাদনের খরচ বেড়ে যাচ্ছে। এবং যে আয় ব্যয়ের হিসাব, যেটা আপনার কস্ট অ্যান্ড বেনিফিট রেশিও আপনি যদি দেখেন, সেখানে আপনি দেখবেন যে এই রাসায়নিক কীটনাশক এবং পেস্টিসাইডস এবং সারের জন্য কিন্তু এখানে অনেকটা বেশি হয়ে যাচ্ছে খরচটা। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছেন যে এখন প্রকৃতি চাষের ওপরে নির্ভর করতে এবং গুরুত্ব প্রয়োগ করতে, এবং প্রকৃতি চাষের জন্য যেটা বারবার করে আমি বললাম যে সবথেকে যেটা হেল্পফুল, যেটা ইউজফুল, সেটা হচ্ছে আপনার খরচটা কমে যাচ্ছে,
1: খরচটা কমে,
0: এবং কৃষকের জমিতে যে সমস্ত সম্পদ রয়েছে সেই সমস্ত সম্পদ দিয়েই আমাদের ফসলের যে ক্ষতিকারক যে রোগ জীবাণু বা কীট পতঙ্গ এদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি।
1: হ্যাঁ, আজকের প্রসঙ্গ তাই প্রাকৃতিক চাষে কীটশত্রু নিয়ন্ত্রণ। তো এই যে কীটশত্রু আমরা নিয়ন্ত্রণ করব, কীটশত্রু নিয়ন্ত্রণ তখনই করব যখন কীটশত্রু আক্রমণ করবে।
0: হ্যাঁ,
1: তো কীটশত্রু কী কী ধরনের কীটশত্রু মূলত এই সময়ে আক্রমণ করে এবং তাদের আমরা প্রাকৃতিকভাবে কীভাবে নিধন করব, এ নিয়ে যদি একটু বিস্তারিত বলেন আমাদের?
0: প্রাকৃতিক চাষের যে প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রটাকে টিকিয়ে রাখা।
1: একদমই।
0: এবার আমাদের বাস্তুতন্ত্রের মধ্যে কী আছে সেটা আমাকে দেখতে হবে। বাস্তুতন্ত্রের মধ্যে তো শুধু মানুষ আর তার হচ্ছে যে শস্য উৎপাদন করছে সেই ফসল তো নেই। এই

0: প্রকৃতির মধ্যে সব কিছু রয়েছে, মাটির মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু রয়েছে, এবং মাটির উপরে হচ্ছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ প্রাণীরা রয়েছে। এই সমস্ত মিলেই হচ্ছে একটা বাস্তুতন্ত্র। একে অপরের ওপর খাদ্য যে শৃঙ্খল হচ্ছে, এই খাদ্য শৃঙ্খলের মাধ্যমে একে অপরের ওপর নির্ভরশীল। এই বাস্তুতন্ত্রের কোনো একটা অংশকে যদি আমরা কেটে বাদ দিই, তাহলে কিন্তু পুরো সিস্টেম বা তন্ত্রটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের শরীরের মধ্যে যেরকম এলিমেন্টারি চ্যানেল রয়েছে খাদ্য, সেটার মধ্যে কোনো একটা অংশ কেটে দিলে কিন্তু আমাদের পুরো বডির এটা নষ্ট হয়ে যাচ্ছে। সিমিলারলি এই যে বাস্তুতন্ত্রটাও, এটা একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে একে অপরের সাথে অঙ্গাঙ্গিকভাবে কিন্তু আবদ্ধ। তো এই জায়গা দাঁড়িয়ে আমাদেরকে জানতে হবে যে যারা রয়েছে আমাদের নেচারের মধ্যে, সবাই কিন্তু আমাদের শত্রু নয়।
1: একদম,
0: ফসলের মধ্যে বেশ কিছু কীটপতঙ্গ আছে যারা ফসল খায়, এরা যেরকম আমাদের শত্রু, সেরকমই ফসলের আমাদের জমির মধ্যে অনেক কীটপতঙ্গ রয়েছে যারা আমাদের শত্রু পোকাগুলোকে ধরে ধরে খায়। তাহলে এরা আমাদের মিত্র পোকা, কিন্তু আমি যখনই রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি তখন কিন্তু আমি প্রথমেই আমাদের মিত্র পোকাগুলোকে মেরে ফেলছি। তার ফলে শত্রু পোকাদের মানে প্রাকৃতিকভাবে কন্ট্রোল করার আর কেউ থাকছে না।
1: হ্যাঁ, এটা একদমই, পোকার কথা বললেন, মানে তাদের আমি একটা মানে সত্যিকারের ঘটনা একটু আপনার সঙ্গে শেয়ার করতে চাইছি। সেটা হচ্ছে, কালকে আমি দেখছিলাম একটা আমড়া গাছ, তার মধ্যে এই সময় দেখা যায় প্রচুর পরিমাণে পোকা হয় এবং আমড়াগুলো বা তার পাতাগুলো খেয়ে ফেলে। আমি দুটো পাখি দেখলাম, লেজগুলো বেশ লম্বা লম্বা পাখি, কালো রঙের, আমি নাম জানি না, দেখলাম ওরা এসে গাছটাতে বসলো এবং একটা একটা করে পোকা ধরে ধরে খাচ্ছে।
0: এটা আপনি খুব সুন্দর জিনিস দেখেছেন। এবং এই ধরনের পাখি যারা ইনসেক্টিভোরাস বার্ডস, যারা পোকামাকড়কে খায়, এরকম প্রকৃতিতে আমাদের অনেক রয়েছে।
1: এবং এই এইভাবে যদি আমরা পাখিগুলোকে বাঁচিয়ে রাখি, তাহলেও কিন্তু আমাদের কিন্তু আমরা অনেকটাই এই পোকার থেকে।
0: এই যে পাখিটার আপনি নাম বললেন কালো রঙের, কাকের মতন দেখতে, কিন্তু এটাকে বলা হয় ফিঙে পাখি, ব্ল্যাক ড্রঙ্গো। এটা কিন্তু খুবই একটা আমাদের উপকারী পাখি পোকামাকড় খাওয়ার দিক থেকে,
1: এগুলোকে আমাদের বাঁচানোর ব্যবস্থা।
0: তারপর আপনার শালিক পাখি, আমরা যেরকম রাস্তাঘাটে পথে দেখি শালিক পাখি, শালিক পাখিও কিন্তু খুব ভালো, এরাও কিন্তু পোকামাকড় খুব ধরে খায়। ভারতবর্ষ থেকে মরিশাসে আপনার এই শালিক পাখিকে ইম্পোর্ট করা হয়েছিল লোকাস্ট কন্ট্রোল করার জন্য। লোকাস্ট একটা আপনার পতঙ্গ, সেই পতঙ্গে কন্ট্রোল করার জন্য, এটা বহু বছর আগে, হ্যাঁ 1700 খ্রিস্টাব্দে এরকম 62 মোস্ট প্রবাবলি। তো এই এটা কিন্তু অনেক প্রাচীনকাল থেকে এই বিষয়গুলো রয়েছে। এবং আমরা সায়েন্টিফিকভাবে মানে বৈজ্ঞানিকভাবে পদ্ধতিতে যখন চাষবাস শুরু করলাম এবং অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে, আমরা কিন্তু এই প্রকৃতির থেকে আমরা অনেকটাই দূরে সরে গেছি।
1: সেটাই বলছি, এদের এই যে পাখিরা যারা রয়েছে তাদের বাসস্থানগুলো যদি আমরা নষ্ট না করি, বড় বড় গাছ যদি আমরা কেটে না ফেলি, তাহলে তো এটা বাসা বানাতে পারবে।
0: এবার ধরুন আমার জমির মধ্যে পাখিটা যে এসে উড়ে এসে বসবে, তার তো জায়গা নেই,
1: জায়গা নেই,
0: তাহলে সে কোথায় বসবে আর কিভাবে সে পোকাটাকে ধরবে? সুতরাং ওইখানে একটা আমরা খুব সহজে পদ্ধতি করে নিতে পারি। আমরা যে বাঁশ হয় না, বাঁশ, এই ডালপালা যুক্ত যে বাঁশগুলো রয়েছে, এগুলো আমরা যদি জমির বিভিন্ন জায়গায় আমরা রেখে দিই, পুঁতে দিই, তাহলে ওখানে এই সমস্ত পাখি আপনি যাদের কথা বলছেন, যারা পোকামাকড় ধরে ধরে খায়, তারা এখানে আরামসে বসতে পারবে এবং তারা কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবে। শুধু তাই নয়, রাত্রেবেলা পেঁচা এসে বসবে, পেঁচা আবার ইঁদুর নিধন করে, তো রাতে ইঁদুরটাকে কন্ট্রোল করার জন্য এই যে আমি যেটা বললাম বাঁশ, মানে ডালপালা যুক্ত বাঁশ গাছ যদি আমরা লাগিয়ে দিই জমির
1: বাঁশের
0: আগাটা কেটে, তো এইখানে কিন্তু পাখিগুলোকে আমরা সাহায্য করতে পারছি।
1: এটা খুব দারুণ একটা ব্যাপার যে প্রকৃতিগতভাবে যাতে আমরা কীটশত্রুকে নিয়ন্ত্রণ করতে পারি, দমন করতে পারি, তার জন্য ব্যবস্থা আমাদের নিতে হবে। ক্ষেতের মধ্যে অবশ্যই কৃষক বন্ধুরা আপনারা বাঁশের যে আগাগুলো থাকে সেগুলো আপনারা বসিয়ে দিতে পারেন, তাতে পাখিরা বসবে, আপনার রোগ পোকা দমন তারাই করবে,
0: আপনাকে
1: আর ওষুধ দিয়ে।
0: ধরুন আমি যেরকম বললাম যে যারা মিত্র পোকা, সেই মিত্র পোকাকেও আমার নিজের জমির মধ্যে আমি তাদেরকে আমন্ত্রণ করতে পারি। কিভাবে করব? মিত্র পোকাদের যারা পূর্ণাঙ্গ তারা কি খায়, তারা হচ্ছে বিভিন্ন ফুল, যেগুলো হয় ফুলের যে আপনার নেকটার বা রস, সেটাকে খায়। তাহলে আমার যে জমিটা, সেই জমির চারদিকে আলে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যদি আমরা বিভিন্ন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, যেগুলো ফুল দেয়, যেরকম ধরুন সিম্পল যদি ডাল জাতীয় যদি গাছও আমরা লাগাই, ডাল জাতীয় শস্যের, যে এই ফুলেও কিন্তু তারা অনেক আকৃষ্ট হয়। এবং এটা যদি কৃষকরা করে, তাদের কিন্তু তাদের ডবল মানে ট্রিপল ইনকাম হচ্ছে। ট্রিপল ইনকাম কিরমভাবে? তার ফসল উৎপাদন বাড়ছে, এদিকে ডাল যে শস্যটা লাগিয়েছে ডালের একটা উৎপাদন তার পেল, তার সাথে তারা যে মিত্র পোকাটাকে আমন্ত্রণ করলো তার জমির মধ্যে, সেই মিত্র পোকাটা যখন শত্রু পোকাটাকে কন্ট্রোল করলো, তখন এই রাসায়নিক কীটনাশক খরচের যে খরচটা সেটাও তার বেঁচে গেল। সে এইভাবে কিন্তু খুব সহজেই আমরা প্রকৃতির সাথে যুক্ত হতে পারি, প্রথম থেকে মানে আগে প্রথমে যেরকম আমরা যুক্ত ছিলাম, এবং ধীরে ধীরে আমরা কিন্তু এই প্রাকৃতিক চাষকে আরও প্রচার করতে পারি, প্রসার করতে পারি, যাতে কি আমাদের প্রধান যে উদ্যোগ

0: উদ্দেশ্য আমাদের ফসল উৎপাদন বাড়বে, খরচ কমবে এবং আমাদের প্রকৃতির ভারসাম্য যেটা সেটা বজায় থাকবে।
1: একদম, প্রকৃতির ভারসাম্য যদি আমরা বজায় না রাখি তাহলে আমাদের এই ফসল বা আমরা সকলেই কিন্তু আমরা ধ্বংসের মুখে চলে আসব। এই জায়গায় দাঁড়িয়ে যে কথাটা এবারে আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে যে ধান ক্ষেত এখন দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কানির পর কানি, হ্যাঁ, শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে কিন্তু মধ্যে কিছু নেই, কোনো গাছপালা বা কোনো ধরনের কোনো কিছু নেই যে একটা পাখি এসে বসবে বা কিছু করবে। এই ধানের বেলায়ও কি এই ধরনের আমরা যেটা বললেন যে বাঁশের আগাটা পোঁতে?
0: হ্যাঁ হ্যাঁ, এটা ধানের পক্ষেও খুবই সাহায্য করি এবং ধানের যে বললাম যে ইঁদুরের উপদ্রব বড্ড হয় বেশি, সেই ইঁদুরটাকেও কিন্তু এই পাখিরা কন্ট্রোল করবে। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন ধানে শীষ এসে যাবে বা ফুল এসে যাবে তখন এই ডালগুলোকে সরিয়ে ফেলতে হবে।
1: আচ্ছা,
0: বা না সরালে কি হবে, অনেক পাখি আছে যারা ধান খেয়ে ফেলে, তারা এখানে বসার সুযোগ পেয়ে নেবে, তখন তারা এসে আবার ধানের ক্ষতি করতে পারে। সুতরাং ধানের শীষ আসার আগে পর্যন্ত কিন্তু আমরা এই বাঁশের আগাগুলো দিয়ে রাখতে পারি।
1: আচ্ছা, ধান ক্ষেতের মধ্যে আমরা ধানের শীষ আসার আগে পর্যন্ত এগুলো
0: করে নিতে পারি। এবং অন্যান্য সবজির ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা যখন কোনো সবজি চাষ করছি তখন একই সবজি লাগাচ্ছি, কানির পর কানি ধরুন বেগুন হয়ে যাচ্ছে, কানির পর কানি ধরুন আপনার বাঁধাকপি ফুলকপি হয়ে যাচ্ছে, এবং বেশ কিছু ফসল আছে যেগুলো সারা বছর হয় এবং কৃষক ভাই যখন দেখেন যে এই ফসলটা বিক্রি করে আমি বেশি মুনাফা পেয়েছি তখন উনি সারা বছর এটাকে করার চেষ্টা করেন। এই যে সাইকেল, এই সাইকেলটাকে কিন্তু ভাঙতে হবে।
1: এটা মনে হয় অনেকটা ভেঙে গেছে, কারণ আমরা যখনই মাঠে বেরিয়েছি দেখেছি কৃষকদের সঙ্গে কথা বলেছি জেনেছি যে না, একই সঙ্গে তারা বিভিন্ন রকমের চাষ করছেন। একজন কৃষক কিছুদিন আগে বলছিলেন যে আমি কাঁকরোল লাগিয়েছি তার নিচে আমি শশা লাগিয়েছি, কাঁকরোলটা উঠতে উঠতে শশা গাছটা বড় হয়ে যাবে।
0: সেটা আছে, কিন্তু ওই জিনিসটা একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে চাষগুলো করি ফসলগুলি এগুলো বিভিন্ন গোত্রের হয়। যেমন ধরুন এই যে আপনি বললেন কাঁকরোল শশা, তার সাথে আমি যুক্ত করি লাউ উচ্ছে করলা ঝিঙে চিচিঙে চাল কুমড়ো আপনার শশা, এই সমস্তগুলো কিন্তু একই গোত্রের। ঠিক আছে, এরপরে আমরা যদি শীতে যে সবজিগুলো হয় ফুলকপি বাঁধাকপি পাকচই তারপরে ব্রোকলি এখন এসছে চাইনিজ ক্যাবেজ মূলো নলখোল সবই কিন্তু একই গোত্রের। এরপরে আমরা যদি চলে আসি বেগুন পট এই আপনার টমেটো লঙ্কা এগুলো একই গোত্রের।
1: আচ্ছা,
0: ডাল জাতীয় ফসল যেগুলো রয়েছে শিম লচ্ছই আপনার ছোলা হ্যাঁ মটর এরা হচ্ছে এক জাতীয়। সুতরাং এই যে এক জাতীয় ফসলগুলির মধ্যে রোগ পোকার আক্রমণ কিন্তু সেম সেম হয়। ধরুন বেগুনে যে এরকম রোগ পোকা হবে টমেটোর মধ্যে হবে মরিচের মধ্যে হবে, আবার ধরুন এই যে আপনি কিউকারবিট যেগুলো বললেন লাউ উচ্ছে করলা ঝিঙে এগুলোর মধ্যে একই ধরনের রোগ পোকার আক্রমণ
1: বলছেন যে একই গোত্রের না লাগিয়ে অন্য গোত্রের,
0: এইটাই মাথায় রাখতে হবে কৃষক ভাইদের যখন তারা মাল্টিপল ফসল চাষ করছেন তখন সারিতে সারিতে আলাদা ফসল লাগাতে হবে, মানে আলাদা গোত্রের
1: আলাদা গোত্রের লাগাতে।
0: কারণ একটা পোকা যেটা আমি বললাম যে তার একটা পছন্দ রয়েছে, সে হয়তো পছন্দ করছে আমি বাঁধাকপি খাবো, এখন বাঁধাকপি দুটো বা চারটে লাইনের মধ্যেখানে আমি যদি অন্য শীতকালে যেটা হয় এরকম কোনো ফসল আমি লাগিয়ে দিই তাহলে পরে কী হবে, পোকাটা মনে করবে যে আরে আমার তো এখানে খাদ্যটা একটু কম আছে, তখন তার মাল্টিপ্লিকেশন বা তার বংশবিস্তার কম হবে।
1: বাঁধাকপির পাশে কি আপনার অন্য ধরুন মটর লাগাতে পারে?
0: হ্যাঁ হ্যাঁ, শীতকালে যেগুলো মানে এটা মটরটা এবার ডাল জাতীয় শস্য, এটা বাঁধাকপির থেকে টোটালি আলাদা, এই টাইপের করা যেতে পারে।
1: আচ্ছা,
0: ঠিক আছে,
1: এভাবে করলে অনেকটাই
0: অনেকটা উপকার এবং হ্যাঁ জমিটা রক্ষা পাবে। এবং এই যে বললাম যে বেশ কিছু ফসল যে ওই ধরুন বাঁধাকপি বা যে কোনো একটা ফসলের যে পোকামাকড় তাকে বিতাড়িত করতেও সাহায্য করে।
1: আচ্ছা,
0: কেন কি পোকাটা তো বুঝতে পারছে যে এই ফসলটা তার জন্য উপযোগী নয়, এবং এই ফসলের যে গন্ধটা মানে ওর মধ্যে একটা ভোলাটাইল থাকে, প্রত্যেকটা গাছের মধ্যে একটা ভোলাটাইল থাকে, এটা আমরা হয়তো পারি না বুঝতে কিন্তু পোকামাকড়টা এই গন্ধটা পেয়ে যায়।
1: আচ্ছা, এই প্রাকৃতিক চাষে রোগ পোকা নিয়ন্ত্রণ করতে গেলে কি যে বীজটা নিয়ন্ত্রণ মানে বীজটা যে বাছাই করবে সেই বীজটা কি মানে হাইব্রিড বা এই জাতীয় কিছু আছে নাকি স্থানীয় বীজটাই নেওয়া?
0: প্রাকৃতিক চাষে যে বীজের কথা বলা হয় সেটা লোকাল ভ্যারাইটি, স্থানীয় ভ্যারাইটির কথাই কিন্তু বলা হয়
1: স্থানীয়।
0: হাইব্রিড বীজের অনেকগুলো গুণ রয়েছে, সেরকম কিছু অসুবিধাও রয়েছে। হাইব্রিড ফসলের মধ্যে মেনলি হচ্ছে ওখানে প্রোডাকশনটা দেখা হচ্ছে, তার প্রোডাকশন অনেক বেশি, কিন্তু তার সাথে সাথে দেখা যাচ্ছে যে সেটা বিভিন্ন রোগ পোকার প্রতি এটা যথেষ্ট সাসেপ্টেবল, মানে এখানে রোগ পোকার আক্রমণটা বেশি হচ্ছে। বা এই যে হাইব্রিড বা ভ্যারাইটির কথা বলছেন এগুলো সমস্ত পরিস্থিতিতে কিন্তু তারা খাপ খায় না, ধরুন মহারাষ্ট্রের যে ফসলটা, যে ভ্যারাইটিটা ওখানে ভালো গ্রো

0: করবে ওখানকার ক্লাইমেটের জন্য, সেটা হয়তো আমার ত্রিপুরাতে নাও হতে পারে। সুতরাং ত্রিপুরাতে সুইটেবল কোন ভ্যারাইটিটা রয়েছে যেটার ফলন ভালো হবে এবং সেটা একটু রেজিস্ট্যান্ট হবে, মানে ওখানে রোগ পোকা আক্রমণ প্রথম থেকেই কম হবে, এই টাইপের ভ্যারাইটি আমাদের প্রথমে কিন্তু সিলেকশন করতে হবে প্রাকৃতিক চাষের জন্য।
1: আচ্ছা, ধরুন কৃষক বন্ধুরা যারা পরিবার মানে বংশ পরম্পরায় তারা বীজ সংরক্ষণ করে আসছেন, হ্যাঁ, এবং নিজেদের বীজ নিজেরাই বপন করছেন, তার থেকে আবার বীজ নিচ্ছেন, সেই বীজটা সংরক্ষণ করছেন, এই যে এক কথায় বলতে গেলে দেশি বীজ যেটা, এই ধরনের বীজগুলো বেশি লাগাতে হবে।
0: হ্যাঁ, না, দেশি বীজের মধ্যেও এই যে বীজ সংরক্ষণের সময় কৃষক ভাইদের একটু মাথায় রাখতে হবে যে গাছটাতে কিছু আক্রমণ হয়েছে রোগ পোকা, সেই গাছের বীজ যেন কখনোই না রাখে। যেই গাছটা প্রথম থেকেই সুস্থ রয়েছে, যেই গাছটা অনেক ফলন দিয়েছে, যেই গাছের বীজগুলো সুস্থ, সেই সুস্থ বীজই কিন্তু রাখতে হবে। কারণ অনেক জীবাণু রয়েছে, ভাইরাল কিছু প্যাথোজেন্স রয়েছে, যারা কিন্তু এই বীজের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে। সুতরাং আমরা যখন বীজ সংগ্রহ করব তখন আমাদের একদম সুস্থ সবল গাছ থেকেই কিন্তু বীজটা রাখতে হবে।
1: আচ্ছা, আমাদের সময় প্রায় শেষের দিকে, যেটা জানতে চাইবো এবারে সেটা হচ্ছে মাটির গুণগত মান কেমন থাকে প্রাকৃতিক চাষে, আর উৎপাদিত যে খাবার তার স্বাস্থ্যগত দিক কীরকম হয়।
0: প্রাকৃতিক চাষে আমি যেটা বললাম যে রাসায়নিক কীটনাশক আমরা রাসায়নিক সার ব্যবহারই করব না, আমরা জমির মধ্যে যেগুলো আমাদের কৃষক ভাইরা ভাইদের জমির মধ্যেই পাওয়া যায়, যেরকম গরু বা তারা যেগুলো পালন করে থাকেন তাদের যে গোবর বা আপনার এই যে পাতা বা ফসলের অবশিষ্টাংশ এগুলো পচিয়ে যে ফার্মিয়ার ম্যানিউর তৈরি করা হয়, এগুলো দিলে পরে কি হয়, এর মধ্যে যেরকম ইউরিয়া ফসফেট পটাশ পায় গাছ, তার সাথে বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্টও পায়। 7টা মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে, ক্লোরিন, আপনার আয়রন, জিঙ্ক, মলিবডেনাম, বোরন, ঠিক আছে, এই টাইপের রয়েছে। সো এগুলো কিন্তু ইউরিয়া ফসফেট পটাশের মধ্যে নাই। সুতরাং আমরা যখনই জৈব মানে আপনার সার দিচ্ছি তখন কিন্তু আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট প্লাস হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট মেজর যে খাদ্য উপাদানগুলো আমরা কিন্তু সরবরাহ করছি, এবং ফসলের গুণগত মান তো অবশ্যই বেশি হবে, কারণ অর্গ্যানিক ফার্মিংয়ের প্রচারও কিন্তু ওইভাবেই বলা হয় যে এখানে হচ্ছে বিষ ফ্রি, বিষাক্ত তাকে কিছু নেই, তার সাথে হচ্ছে তার খাদ্যগুণ অনেক বেশি। প্রাকৃতিক চাষটা অনেকটা অর্গ্যানিকের মতোই, কিন্তু এইখানে হচ্ছে আমরা আমাদের ফার্মের মধ্যে আমাদের কৃষকের জমির মধ্যে যা যা জিনিস অ্যাভেলেবেল সেগুলোই আমরা ব্যবহার করব। আমরা বাইরের থেকে কোনো কিছু কিনবো না বা বাইরের কোনো কিছু ব্যবহার করব না। আমাদের এই যে কৃষকরা কীটনাশক কিনে ব্যবহার করছেন, অনেক গাছপালা রয়েছে যেগুলোর পাতার যে রস, সেই রসও কিন্তু আপনার কীটনাশকের মতন কাজ করে। বেশ কিছু পাতা রয়েছে যেরকম গাঁদা পাতা, পেঁপে পাতা, আপনার চোত্রা পাতা, আকন্দ পাতা, এরকম বেশ কিছু ধুত্র পাতা, বহু গাছ রয়েছে, আপনার এই মরিচের পাতা, তারপর হচ্ছে আপনার যেটা গার্লিক মানে রসুন, রসুনের রসও কিন্তু খুবই উপকারী, এটা ভাইরাস ব্যাকটেরিয়া এবং কীটনাশক দুটোরই কাজ করে, ঠিক আছে। তো এই সমস্ত যে গাছগুলি, এই গাছগুলিকে কৃষক ভাইরা যদি চিনে নিয়ে, বা নিম পাতা, নিমের আমরা সবাই গুণাগুণ জানি, এই পাতার রস যদি আমরা বার করে নিয়ে তার সাথে আপনার প্রায় সম মানে 10 গুণ পরিমাণ, হ্যাঁ, জল মেশাতে হবে, তার সাথে হচ্ছে আপনার কিছু গরুর যে ইউরিন, কাউ ইউরিন যেটা, গরুর চোনা যেটা, সেটা নিয়ে ওটা 10 গুণ পরিমাণ জল মেশাতে হবে কিন্তু, ঠিক আছে। মানে ধরুন 1 লিটার যদি গোচনা কৃষক ভাই পেয়ে থাকেন তাতে 10 গুণ পরিমাণ জল মেশাতে হবে,
1: 10 লিটার জল,
0: এবং তার সাথে আপনার একটু ডিটারজেন্ট পাউডার, ঠিক আছে, এইটা মিশিয়ে নিয়ে যদি গাছের মধ্যে স্প্রে করা যায় তাহলেও কিন্তু এই যে কীটনাশকের যে কাজটা এটা কিন্তু আমরা এইভাবেই করে ফেলতে পারি।
1: আচ্ছা, তাহলে যেটা আজকে জানতে পারলাম যে এই প্রাকৃতিক চাষে খরচ খুব কম হয়, তাই কৃষক ভাইদের লাভালাভের ব্যাপারটা অনেক বেশি,
0: অনেক বেশি থাকে, প্রকৃতির স্বাস্থ্য বজায় থাকে এবং কৃষকের স্বাস্থ্য এবং ক্রেতার স্বাস্থ্য,
1: হ্যাঁ, পরিবেশেরও ক্ষতি হবে না, জলবায়ুর ভারসাম্য রক্ষা পাবে। অনেক ধন্যবাদ ডক্টর নায়ার আপনাকে এত সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে বলার জন্যে। কৃষক বন্ধুরা, এতক্ষণ আমরা প্রাকৃতিক চাষে কীট শত্রু নিয়ন্ত্রণ এ নিয়ে শুনছিলাম একটি আলোচনা। এই আলোচনায় অংশগ্রহণ করলেন সহকারী অধ্যাপক রাজ্য কৃষি মহাবিদ্যালয় ডক্টর নবেন্দু নায়ার।
0: নমস্কার।
2: এবারে শুনবেন লোকগীতি শিল্পী রাখাল দাস বাউল।

লোকগীতি শুনছিলেন রাখাল দাস বাউলের কণ্ঠে। সেই সাথে শেষ হল ঘর গৃহস্থির আসর। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা যত্রানো সানজা কামিয়া ফরিতা উকচিংজ তিনি সানজা চরানী কংবরক পান্ধা তিনি তাংসাল পুইলানো খানাবায়ন আশু আশিনী খাতুমা পান্ডা আশু আশিনী খাতুমা পান্ডাও তিনি খানার জাগানো টকমা আওয়ান সুকমানি অবনো সাই খানারেওয়ানো আশা দেবরমা হাইকে খানাবাই খানাবাদি আশু আশিনী খাতুমা পান্ডাও টকমা আওয়ান সুকমানো তুই কেরাম কথমা সামানি
1: তিনি খানাবায়ানো টকমা আওয়ান সুকমানী গথমানী পুইলাবো খাক অবন সাবি খানার নাই আশা দেব বর্মা
2: খুমতিয়া বই বই আটটা নর তেনে তেন হয়ে কাজ কাজ টং খেসা
3: ও নানা সুকমান নাম চেনা সিং টং বলে
4: ই নানা নং মিয়া চলন কক রিকলাং মলাসা কারাং কথমা খানার না হিনিনে তিনি
2: ও আবন দ নর মাছি মাই তা
4: ই নানা
2: আকা দা সালায়ান তা তাবো
4: গে নানা দিন তাম কারাং কথমা সন খানার নাই
2: সানা নাইবা আগে নানা থাকো সঙ্গে সাইকেল থাকমানি তমা না আওয়ান সগো সগো হুই সালাইমাবা নর তাবো বড় খানানি তব নর নর সাই খানার কাহাম খোলাইয়
3: নানা তকমা আওয়ান সুকমানি আবো বহাইছে আংকে নানা
2: আংকে তাবো মনাইব ইয়ার বাই মনে খুমতিয়া কাহাম গাই খানাই তংলি দো
3: নানা সাদি দুই
2: আবো হংকাকাই তকমা হংকাই আওয়ান সুক টংকা তুম তুম তুম কে আতমা আমন সুক তমন জর হুমকান মনাইব ইয়ার মানে খুমতিয়া কাহাম কে খানা দিত কে ক ফাইতে কাতা আ আমি সব বলং কাইবা উ বলংনি কে তুম বাইল বাইলা খাইছাই ও মাইসুং মানি রম শব্দন বম খানা ওই
4: আমি দা নানা
2: আমি সব বলং ফাইকেতা
4: লকে নানা
2: আকে ও আমি সব সাই তম ফাইকিয়া তংমান ও ও মারে মারে নাম তুম তুম সুক তংখাস মারে ও ও মারে ই ক সাই আবং সাম সংজাগ আবংসে কিসা সুগো মারে
4: না না বিন সার সার সুখ তংতানা
2: আফিসার সাম সংজাগ ব সুগো হুই সাথে কাতা ওই আপর কিনা আমিসা বলংব হলাম হাতে কায় ও মতে খেতে আবন ব সুখব মারে হানি সাতা আর কাই ও টংমা সাথে কাতা অমতে খেয়ে না আং সারং সারনা বাকে আবিসার সানু হই আং আমার কিসা সুগো ও আমিসা বলং কেন তাই থাকলে ইয়া
3: ও নানা টকমা ববন সাই খানার কথা
2: টকমা আমিসা বলং সাই খানার কথা ও আমিসা বলং তাই থাকলে ইয়া বার না বই আবং সংমা রং নাসি গই টংতে খাতা
3: ও নানা বব সানা বুঝা
2: বব সানা নিম সংযোগ টংখাতা আর খগি মানি আমিসা বই তো খকি সেমা সানা হাঙ্কা আতই মং মং হাঙ্কে বব টংমং টমং কে আমিসা কুতল ইয়া টমা আবং সুকমাং সুকমাং সুকবাইকাদি হেঙ্কে সেরনে নারম খাইলাং হাতা
3: সুকবাইকে
2: সুকবাইকে কাইবা আফ্রকে

0: বই বা বলংনি ইংসক চা বই উ টপি পেরং তম সারম সারম ইচাই মা তঙ্গ তব পাহানি তং বরং আমি সব বলং খগেছি আইয়া
1: আগি না না
0: আগি গ আগি নিজুগ আপতুই আমি কে ও আমি বলং হনসাতি কাহানতা মা মারিন বিখিছে আস থক বলাস বিখিছে আস থক হাই তো মারিন বাহান মারিন বখাতাই তেব থগান দু নগর নাগাতা থাকলে বসার জেস বং টংগর থু আতুই বসা আং টংখে যাই তিন টং বললা সেলব চাথু আমি সে বলফান চাথু জেস বং থাকতু বটাই সে বিন মারিন নগর নগ ফির ফির গই থাকা থাকা কই বি মারিন সাইকেতা ও মারে মারে তামো মারে আতঙ্গা মা হাঙ্কাতা ক তামো মারে মারে নাকলে বড় থসা হনি সিংকাতা আর কা বিন মারিব উফ ও মারে নতাম হাই নি আংথ মানজাগান মাসু ইহি নড় থ হনি মা সঙ্গা মারে আংবা বড় থজা জানানি ওই আর মাম্ব থব বাকাবো মাম্ব থব যাইসর মাম্ব থব আনা থমান জায়গা অভাব তো আমি সাকে বন চান বাকি জায়গা সাহা পাইকেতা সঙ্গ পাইকেতা নড় থ হই কিন্তু ও আমি সব বলব কিসা বুতোয়া ন বুতোয়াই উনিয়ায় হাই ও তোমা আদিন বসাইছিমান তা ব বুতোয়ার বাকি ব আমি সে বলব বিনমারি আবই বসং পাই ফির গই বজেছে বানো বন তাইলে ইয়াকারি হানি বহন মেয়ে দিবা বতাম সাহাব বিন তখিনে মালং হানিবা বোতাই সে ফির গই
2: ফাইবা
0: মারিন বিখি সাজ থাই মারিন বাহান রক মারিন বখার রক মারিন বখাতাই রক তেব থগা হানি বতাও তাই সে ফিরক মা ফাইকিনা আমি সাহা বলং কি হা বুতৌয়া
2: ও নানা বসা না আফর চাই মানো না
0: আহ তা আফর চাই এফান ও হর থুফর ফান বন্যা ফিমা বলে ও তং মানো আনি কম কাহাম খানবা এটা কয়াস কয়া বয়াত বাই কয়া খুমতিয়া কাই আনে ও কক লাই কক বসে লই আগে নানা সঙ্গে সালং মাসে তাবো সিঁড়ি সিটিন বড় সাবনাই করি খে কুনাই করি খে আগে নানা সঙ্গে থাকো সঙ্গে সালং খাসং ন তাব সাবো সালাই কো কো লাগিয়া তাকে লেখা পড়া মাংস সালাইও সঙ্গলাইও ই ফোরংলাইয়া সেবা তো মাই সেবা তাকে আগে কেন কাঠামার করি আগে রেজা মসুর করি বলা গান কোনো কাহাম খাই তো দে মতই আমি সব বল তো বি মারে না সাপাকিয়া হদিপ রোহা কবই কবই ফাঁসে টিকা তা আমি সব বলং মিয়ং মারেলে বড় থু মারে না জান মিয়ং মিয়ং মিয়ং ফাঁকিয়াঙ্কাই ও টংমা চাইসের ও বাই থমা বা বেড়া তুই কাছে থাঙ্কা হান তা আমি সাকাই বেড়া তুই হাই কাছে থাঙ্কা আর টংমা কর করং গই ইগলাংখা আদি নখা এ ব অন্য জায়গায় বেড়ে থাকা আমি সে বলং অঙ্ক টংমা টংমা আমি সে বলং যখন উ খেরাংতে কাছাই মাথায় থাকাই ন টংমা বেসাকাই ব মালাংলিয়া আই থাকা মালাংলিয়া আর আমি সে বলং হলঙ্কা যা যা মারিন বখাতাই রং মারিন বাহান রং কাহাম খুঁজে আনা হানি টংমানি আহা মানরাংলিয়া দ খানাতাই হরসা বনম বহাইকে আং চাইয়া ব বিন বখাতাই রং বিন বাহান বখা রং আং জানাই নে ও আমি সে বলং আমপাই
2: থাকা
0: কা টং বউ ইয়খা ইয়খা হাঁকাই আমি সে বলং কিরি আমি সে বলং কিরিয়া দিবে তখাই ও টংমা হাঁকা আপর আনমান দিন হরং হাঁকাই সাল কাতে সাবং টংকা হরং হাঁকাই বিন আই বেড়ে কে রো হ্যাঁ থামক জাকা তোমা খালা কিরি জাকাতা আই বই কিরমাই বিশ আবো কত গন্দা কিসে কপলা মা থামক কোনা ও খাই ও আমি সব বলং নুগিয়াতে খাই হই ব কলাংনাই বসালে বিষয় মেয়ে বা আপনার কোনা ও আইবার ও আমি সব বলং ফাইব নুগিয়াতে খাই ব খরবিমা কলাংনাই ব হাকাই সারি গেলাই খাই ব কাছা যাবনাই ওয়ার সাকা হ্যাঁ কাইয়াবে ওয়ার বেড়ে ওয়ার এবার ওয়ার কোনা ওকে হাবি চং যাব তাই ক তাই দিন হর
2: তাই নুকে যা থাকে তা না না
0: ব ফাইব নুকে আ নুগো লাগা হাই মা তংখা তা আমি সব বলং তো ফাইয়ান বসিমান সাইমান তংতা ও আমি সব বলং ফাইয়াছি নি সাকাং আমি তংমা বব বখান কক সাতা tenyele

0: bu sana ba o kuşuka anke pa pa te kata akini uf u am sa bukendo wan suka ta bu thangle mara mana mangala thama mangda unno eko o am sa bo bolongo bo bukha bo kok sata thangge phiro ka gele bhasha na ni thangge bo mara mana anka o tama bo bo bukha bo bai bi tongo ও তিন খরচা আমি বল পাইয়া আমি বানা দিয়া তিন খরচা বাকে খানা কালে আঙাল কাজা ফান বাসা সেসি টমাবো বাই
1: বিখা
0: থাকি ও আমি সাবো বব ফাইনি ফাইনি বখা বাই বিতা মজি মালাংথ মজি মালাংগা তাইসে মান মা থাকলে তিন খরচালে ও আমি সব ফাইনি সংজাখা মুসংজাকে টঙ্গ আসিং রক সবই মাতন সাকে আটি খেলাইয়া বড় ফাইনি হিনে ফাইয়া হিসেবে আমি বউ টপ তো এটা বব ফাইনি অনুমান মানু বখা যুগ তংটা আপনাকে নর করোনা গির খানা কাজা কুইয়া
1: হানা কেসে কেসে খানা
0: মারে লেখ খানা সব আহকে মনাইব ইয়ার বাই মানে খুমতিয়া নর কাহামে খানাই তো এটা আঙ্কা আলু বার মাঝে হাই ও আমি সব বলুন কবি কই ফাই যাও
1: কাকে
0: ফাইকে হাই বাদিন হাই মাদন সাকা খাই টং বমই মাদন সাকা কে বম টং হাই মাদন সাকা হাই মাদন কাছা কিনার বমখাই তো বোধ খেরং খেরং পাইছে মাছ হাবুনা বিলা আমি সব লংলে বলাম বই বিষয় থাকবে হাই আপনাকে আমি সব বলং মিয়ং মিয়ং মিয়ং লামা সিমি সির খাই কত বদ দাগর বই আমি সালে বুতা যাবা বা আলামা সিমেন মারে বরথ মারি না চান মিয়ং কর কর বংতে চিন্তা আইকে টংমাবো জেসা মংসা বিরাট সংখ্যা ক আস হপং কাই বটং না কিরিয়া দাহন আমি সাইন খরং খানে এসে ব কিরি জাগৈ হ্যাঁ বড় বটং বড় চানো আবার না খেলাইন একে আতই মাং মাং আনি দরপর আমি বলং ফাইনি কক বাইয়া দেবা আইন বলং হাই হদি বলছি বম ফাইতা বি বব সে বড় ন গানা রগলে বব তো এমলা সা
2: না না বিঙাই ফাইকে মাসা খামু অর টক মানো
0: ব রিঙ্গই
2: রিঙাই ফাইকে
0: ব আর তুই খরং খাই ফাইতা হাঙ্কালে আমি সব বলং বুক টক সব কেমন ব আম বুতবাবলা আমি ও মারি নম্বর থা নে হিনে সালেঙে হাঙ্কায় বড় আমি সব বলং নিবু বসা বতামগুলি
1: মাসাকে
0: ফাইকে পুঙ্গিয়া ফানিলা খাই ফাইকে কলা বজেস আতমান বি মারে বি টংমানো ব মাসাবো গা লামাইসিম যাব খাম তাম ফাই গাইবা ও ফাইজাও কাহানি আতমাবা ওর ওর বার বেশি থাকলে ফাইজাতে কথা কর মিয়ং মারে বড় থ মারি না জান কর মিয়ং মিয়ং ভাই কাকে আসা নক হাফাই কেন আর অঙ্ক খেরাংতে খেরাংতে বমা সাবো না তা পের পের পেরেন গই মানুষ বল গাছ থাকাইন মাদন সাকা মাদন সাকা সঙ্গে কিন্তু মাদন সাকানি হাঁকাই তাই আলকা জায়গা কর কর করং গই
1: বেসে
0: থাকা
1: আওয়াজ
0: জায়গা সাকাই কতক কতক কতং তো কাহাঙ্কে আতং মা আমি সব মা সাকা হান্তা ও ও মারে নানা যদি জানা হাঁকাইলে মতেয়া আন্দ্র গুন্দর বলে আনো নুকসলা হর বকরি তি বকরি নিনি যখন আনো জানা হাঁকাই থাপ হর সবদি থাপ হর মজাক টংলা ও হাজিব মারে নিন থাপ হর মজা গনি বাবা সাইমিয়া বা আহ আন্দ্রা অনুমান দ্বারা
2: নানা বুথানা
0: আ

0: আইলে বনং যাহাতে বেড়ার না নি বনং ভাইকে কথা হমরিতে টংমালে ও আমিসানো সেবনাই তো আ টংমানি সেবন হা ও আমিসা বলং আলু বড়
1: রমাইয়া
0: বুঝিমাইয়া মারে নানো সানানি নানো কুদি ওই মামা সানবা থাপ হরসুদি থাপ হরসুক হরসুগানো আপনি নানো নৌগানো ও হাইবা মারে আপনি ইনটা থাপাব হরসদ জাকা ফু ফু ফু কোনো হরস নামুকুরি কোনো মুকুরি বৌবাসে সবকানিসে থাপরা সাইটংবাই হুকা হকে সিমি হাই বিফিং বাফরা সব ন হামা কলক কলক খাই সমান সমান এগারো বারো বার পঞ্চাশ সাত বার ছ বছর সঙ্গে হাঁকাই বা ততে কাপড় হাঁকাই বা দাম সঙ্গে ফাটি উইরে চার ছাকা তখন আমি সব বলাম মকল বাবা সেন মকল কল সব আসে ফ্রি যা মুখে সে কলাই থাকা হানো আর কে আমি সব বলাম কথা ও ও মারে ও মারে ও আন মকল পেকলাই থাকা আগে ও তংমা ভন্তি কথা ও ও মা ও মারে নাগারানি মকো থাপ হরসু ই ইয়াগারা থাপ ন হরসু যাগ মারে মারে কাইসা আইমা বিয়ে আইং ইয়াকি গেলাম থাপসে বং সন্তার রোজা
2: ও না না বটে কিছু মকল নষ্ট খাই না তানা
0: ই ইয়াকি মকল তো পেকলাই থাকা তাও ইয়াগারা মকল পেকলাই নাগ নলে নারে বসুক আমি সা ন ও টংমা রমনার বন খানা বন নাংলিয়া কোনো দাবাইব তানা নাংলিয়া কক বাই সিমিছে ও আমি সেন তাবো মকল কক কি কইয়া সা আফ্রকা আমি সে হাঁকা ও মারে ও মারে আনজান মাখা মকলিয়া সা কিয়া ইস মারে নি মকলিয়া সা কক থামানে আং এবার হামজাংলিয়া আয়ং হর করিবা আবার নিন মকল কক না তাই আসা ফাঁসিংসে এবার বহং বক যাক এবার আইন গেলে নিস সুপানিসে হর সঙ্গানো মারে আপ্রকা নগুই নান চাই মানছিনাই আহাই মারে মাজু আহাইটা সমনা লাগে দা আমি তো কম করি থাকা এবার করি করি বিনা মকল কক দো
1: আমিসা
0: খাইসিয়া তকমাসে পানসা বসি আনি বাকিছে বাবু দেরা দলাই এরকমই বলং তো বাহানাইটুকলা ও তমন আং তাম সেটংাই চাইয়া বি নগর থাকি আং চাইখে পাইখেতা বুতানাও জল না বন আবন চারখা বন চারিছে শেষ না আবন সে সবই অঙ্ক দিয়ে হরকা
2: মায়া
0: গান আর তো বেলাইছে শিও মায়া তঙ্গো ও আমি সার বলং হাই তো আদব পশুকে পশু পশু বই কোনফানি শিয়া বসেন কারণে ইয় ও আমি সানো বলং বসান ওকে টংমান ব চান আসে লোভ মুখ থাকা ইয়াকে আমি লোভ নব তো ইয়া হাঁকাই ও আমি সার বলং ও টক ইয়াগো বতইয়া নাঙ্গে মকল কক থাকবে নাঙ্গে তা
3: আসু আসিনি খাতুমা পান্ড আশেক জোড়া খানা বাইকা টকমা অনসুকমানি কথমানি পুইলেব খাক সাউই খানা রেখা আশা দেব বর্মা
4: আশুক জোড়া আজো আজিনি খাটুমা পান্ডব তকমা আমান সুকমানি খানাবাইকা অকেরা কথমান সাই খানারিকা আশা দেব বর্মা তাবো খানাবাইনু খানানি কবরক পান্ডানি আবাই বদাং খানা ক্রাক সাল ফুংনি দামদক তামুই সতীনি শিবাবো খানাবাইনু হেংনু খরাং পান্ডা হেংনু খরাং পান্ডাবো খানা হানলব সাইড রোজাবমানি রোজাবে খানারিওয়ানো অধিরাজ দেব বর্মা দিব দামসিনি টাম্পু খানাবায়ানো লেলামানি জরা লেলামানি জরাও মইফ্রাই কাইমানতি টাংবিটি খানার জাগানো দিব দামসিনি টামুই সতী বাবো খানার জাগানো জাদু কলেজের রোজাবমং আগুন্তি দেবরমানি রোজাবমং খানার জাগানো দিব দামসিনি টামুই সতী শিবাবো খানার জাগানো জাদুনি খরংনৈখাই জাদু কলেজের রোজাবমানি শম্ভুরাম দেবরমা বাই সনকুমারী দেবরমা খরংনি বাতাই রোজাবমানি খানার জাগানো আবনেউল দিব দামসিনি টামুই সতী বৃষিবাবো খানার জাগানো ককবর কতাল রাগিনী রোজাবমু রাহেল কলনি রোজাবমু খানার জাগানো সানজা দামসিনী তামফ্রু খানার জাগানো

बखने ओ कबर नो नंगले अवान सुगे दुतंग ने ओ नंगे यसे जदन ओ जदन

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে প্রথমে বাংলা সংবাদ এবং এর পরপরই শুনবেন স্থানীয় ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা ও অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলেও জানান তিনি। বিকশিত ভারত, গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিবিজি রামজি আইন 2025 চলতি বছর 1 জুলাই থেকে চালু হতে চলেছে। ধরমশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। দিল্লি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। আজ সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করার পর সমাজ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র সোমনাথ মন্দিরে উঠতে থাকা পতাকা বিজয়ের প্রতীক এবং দেশের মানুষের চেতনার উন্মেষ। তিনি বলেছেন, এই পতাকা প্রতিটি নাগরিককে অনুপ্রাণিত করবে। আগেই জানানো হয়েছে, পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ মহাপুজো দেন প্রধানমন্ত্রী। তিনি মন্দিরের কুম্ভাভিষেক অনুষ্ঠানেও অংশ নেন। মন্দিরের ইতিহাসে এই প্রথম 11টি তীর্থস্থানের পবিত্র জল ব্যবহার করে চূড়ায় জলাভিষেক করা হয়, পাশাপাশি পতাকা উত্তোলনও হয়। গুজরাটে প্রভাস পাতানের সোমনাথ মন্দিরে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানে যোগদানের পর এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বহু শতাব্দী ধরে সাংস্কৃতিক স্থানগুলির দেশের পরিচয় বহন করছে। সোমনাথ মন্দিরের পুনর্গঠনের মধ্য দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল প্রমাণ করে দিয়েছেন, ভারত গৌরবের সঙ্গে হেরিটেজ স্থানগুলি সংরক্ষণ করে রাখছে।
1: পুনর্নির্মিত সোমনাথ মন্দির মে 75 বর্ষ পহলে প্রাণ প্রতিষ্ঠা হুই, তব ভারত নে এক নয়ী চেতনা যাত্রা শুরু কি থি। আজ 75 বর্ষ বাদ বহি যাত্রা আর অধিক ব্যাপক রূপ মে হামারে সামনে হ্যায়। হমেঁ ইসে নয়ী উঁচাই পর লেকর জানা হ্যায়। হামারে সংকল্পো কো পুরা করনে মে দাদা সোমনাথ কা আশীর্বাদ হমেশা হামারে সাথ রহে, ইহি প্রার্থনা হ্যায়।
0: আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ অমৃত পর্ব উপলক্ষে বিশেষ স্মারক টিকিট ও 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেন। সরকার আজ জানিয়েছে, দেশে পেট্রোলিয়াম জাত পণ্যের কোন রকম ঘাটতি নেই। ভারতের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর 5ম বৈঠকে কথা জানানো হয়েছে। বৈঠকে আমেরিকা ইরান সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব যাতে দেশের মানুষের উপর ন্যূনতম হয় সেই বিষয়ে আলোচনা হয়। এই সংঘাত শুরুর পর 70 দিনেরও বেশি অতিক্রান্ত হলেও ভারত সেই সমস্ত অল্প সংখ্যক দেশের মধ্যে রয়েছে যেখানে এ পর্যন্ত পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়নি। বৈঠকে আরও জানানো হয়েছে, দেশে এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার ভান্ডার রয়েছে $703 বিলিয়ন। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তৈল শোধনকারী এবং চতুর্থ বৃহত্তম পেট্রোজাত পণ্য রপ্তানিকারক দেশ। দেশে এই মুহূর্তে অত্যাবশ্যক পণ্য যথেষ্ট পরিমাণে রয়েছে এবং বর্তমান সমস্যা আরও দীর্ঘায়িত হলে দেশের মজুদ ভান্ডার যথাযথ রাখার চেষ্টা চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তৃণমূল স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন যাতে যথাযথভাবে পালিত হয় তার জন্য আধিকারিকদের পদক্ষেপ

0: করার নির্দেশ দিয়েছেন। আগে জানানো হয়েছে প্রধানমন্ত্রী দেশের মানুষকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানো, মেট্রো এবং সরকারি পরিবহন ব্যবস্থার ব্যবহারের আবেদন জানিয়েছেন। অনাবশ্যক বিদেশ ভ্রমণ না করে দেশের মধ্যে বিভিন্ন স্থানে ঘোরার উপর জোর দেন তিনি এবং খুব প্রয়োজন না হলে এক বছর সোনা ক্রয় করতেও নিষেধ করেন প্রধানমন্ত্রী। কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার 50% কমানো, প্রাকৃতিক উপায়ে চাষ করে মাটির স্বাস্থ্য রক্ষার প্রতি যত্নশীল হওয়ার, আমদানি নির্ভরতা কমানো এবং সেচে সৌরবিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্ত্রক এবং রাজ্যগুলিকে জ্বালানির যথাযথ ব্যবহারের জন্য বিভিন্ন পদক্ষেপ, জনসচেতনতা এবং পেট্রোজাত পণ্যের দায়িত্বশীল ব্যবহারের উপরেও জোর দিয়েছেন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, অশ্বিনী বৈষ্ণব, হরদীপ সিং পুরী, কিরেন রিজিজু, কে রামমোহন নাইডু, সর্বানন্দ সোনোয়াল এবং ডক্টর জিতেন্দ্র সিং। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তার নেতৃত্বে আজ নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
0: শ্রী অধিকারী আরো জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এরাজ্যকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আজই কার্যকর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি আরো বলেন, রাজ্য পুলিশ সার্ভিস, আইএএস, আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। এছাড়া নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 5 মন্ত্রীর আজ দপ্তর বণ্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দপ্তর, ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন বিষয়ক, অশোক কীর্তনিয়া খাদ্য, অগ্নিমিত্রা পল নারী ও শিশু কল্যাণ এবং নিশীত প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন। মুখ্যসচিব দুষ্মন্ত তাঁড়িয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের উপস্থিতিতে ওই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলিও আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার জন্য সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে এ নিয়ে এক বৈঠক করেন, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোন অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দলের তরফে আজ শীর্ষ আদালতে দাবি করা হয়, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে এর প্রভাব পড়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের রিপোর্ট দেখার পরই শীর্ষ আদালত এই আবেদনের বিষয়ে শুনানি করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা ও আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছর 1 জুলাই থেকে দেশব্যাপী এই আইন কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনের অধীনে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত হবে। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানে সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানান। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ইসিবি কেন্দ্রীয় ব্যাংক দুটির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাসেলে অনুষ্ঠিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বৈঠকের মাঝে

বিআইএর গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন। ধরমশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। দশ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে পাঞ্জাব লীগ তালিকায় চতুর্থ এবং ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দিল্লি অষ্টম স্থানে রয়েছে। এএফসি অনূর্ধ্ব ১৭ মহিলা এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ভারতের অনূর্ধ্ব ১৭ মহিলা দল আজ চীনের সুঝৌ স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আয়োজক দেশ চীনের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে। এই ম্যাচে হারের ফলে ফিফা অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে ভারতের খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী ৬০ দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং ৪৫ দিনের এলপিজি মজুত রয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর শুনবেন স্থানীয় সংবাদ ৭:৫০ মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতমা পরিও কল্পনা দেববর্মা তিনি ককতমা ভূভাগ রংখা মন্ত্রী বখরাও নরেন্দ্র মোদি সোমনাথ অমৃত পর্ব পালাইমানি জড়া তিনি গুজরাটনি সোমনাথ মান্ডব মতাই রেখা হাকতর বাই বাক্সা হাসতেব তিনি জুদা জুদা থাইও সোমনাথ মান্ডবনি সামফির মণি বিশি সিনিসি বা পৌমানি সোমনাথ স্বাভিমান পর্ব পান্দা পালাইজাখা কেন্দ্রনি হাফাং বিকশিত ভারত রোজগার তাই আজীবিকা মিশন ক্যারং নৈসাই নিজি বা সামগ থেপানা বাকে তিনি ককমু দেখলাই গা এডিসিনি ভিলেজ কমিটি চংবারনি বাকে তিনি বুথ সেন্টারনি মুং রেম দেখলাই গা তাই তিনি নিসিমে বুথ সেন্টারনি মুং রেমনি সাকাও সানমুং তাই কেবং মুং ইয়াসাক মুং সামুং চেংরজাখা মন্ত্রী প্রখর নরেন্দ্র মোদি সোমনাথ অমৃত পর্ব পালাইমানি জড়া তিনি গুজরাটনি সোমনাথ মান্ডব খুলমকা তাই মতাই রেখা ও মান্ডবনি চেংরিমানি বিশি সিনিসি বা পৌমানরগে তিনি মতাই কতর সংসার জাখা আবনি ওল কুম্বা বিশেক তাই বানাতি সামানি পান্ডা বাইরে জাখা আবনরগে মন্ত্রী বখর সাকা সোমনাথ মান্ডব সিরিসি তিনি পৈত মতাইরি মতাই হা কতনি কথার কাইসা ফনুক মারি অঙ্গে বাচাখা বসাকা সোমনাথ অমৃত পর্ব লাই থাংজাক জরা ন পালাইমানি দেরসিমিয়া অবংখা বসকাং বিশি সাই সাই রমে হা কতনি ফনুক মারি কাহাম অঙ্গে টঙ্গান মন্ত্রী বখর সাকা সোমনাথনি লোকরগ্ন মৈত খলাইরি ও লোকবসং বিনি ইয়ারংবাই গদালি টংকে জরা কলকমা রমে ফান গনাং অঙ্গে টঙ্গান বসাকা হায়ুনি কবুন ফান ভারত ন মেচনি মানগলা
1: আগর 1947 মে ভারত আজাদ হুয়া থা তো 1951 মে সোমনাথ কি প্রাণ প্রতিষ্ঠা নে ভারত কি স্বতন্ত্র চেতনা কা উদ্ঘোষ কিয়া থা আজাদি কে সময় সরদার সাহেব নে 500 সে জাদা রিয়াসতো কো জোড় কর এক ভারত কা আধুনিক স্বরূপ গড়া থা তো সাথ হি সোমনাথ কে পুনর্নির্মাণ সে উন্হোনে দুনিয়া কো বতায়া থা ভারত কেবল আজাদ নহি হুয়া হ্যায় ভারত আপনে প্রাচীন গৌরব কো পুনঃ হাসিল করনে কে মার্গ পর ভি আব আগে বড় চুকা হ্যায়
0: কেন্দ্রনি হাপাং বিকশিত ভারত রোজগার তাই আজীবিকা মিশন ক্যারং নৈসাই নিচি বা এবার বিজি রামজি সামুঙ্গ থেপানা বাকে তিনি ককমু দেখলাইকা অ কেরং অ বিশিনি জুলাই তালনি পুইলা সালমারি নিসিমি হা কতনি যত কামি আমচায় সামুঙ্গ থেপা জাগানো কামি হামকরে কক চংলাই নক সাকা অ কেরং বিশি থেকে রা ও বিশিও সারা নিচি বা সালনি আগুনি রাং রানি কক রেখা মন্ত্রীকর প্রফেসর ডাক্তার মানিক সাহা গুজরাটনি হায়ং গনাঙ্গে সিনিজাও সোমনাথ মান্ডবনি সুনামফিরমনি বিশি সিনিজি বা পৌমানরগে সোমনাথ স্বাভিমান পর্বন হাস্তে পেরমনি পান্ডনে চেঙ্গে রেখা তিনি ফুঙ্গ আগরতলানি শিববারী নখলাব সংসারজাক পান্ডব মন্ত্রীকর সাকা সোমনাথ স্বাভিমান পর্ব রেগে বিশিসা রমে হাস্তেও জুদা জুদা তাংবুতাং নাহার জাখা সোমনাথ মান্ডবনি লাইবুমা খুরচাই বসাকা

তিনি অ কথার সাল রানী অহলা বাইনি সিমি চেংরিবুই জে লুকুরক হা কতনি বড়রক সোমনাথ মান্ডব সুনামথানি শুভামং রেখা বরংনি ফলা কথার নমুতু খালাইমানী সার ব খা কামং নারগী সাকা আবহাই পান্ডা শিকলা হদানি বিসঙ্গ হা কতন হামজাক মাতাই বকরা খালাইয়ানা তাই বিশি নৈসাই ব্রিচি সিনি বিশিনি বিসঙ্গ বিকশিত ভারত সুনামথানীয় মন্ত্রী বকর নরেন্দ্র মোদী ইমাংন বাইথাং খালাইথানীয় চুবাওয়ান হাস্তেবেমনি পান্ডা চেং পুর লক্ষ্মীনারায়ণ বাড়ি পুখির নিসিমে কাই সিনিচিবা গলা বাইতী কুপলঙ্কে খগে শিব বাড়ি জরা বুড়ি রগ্নে কাইসাই হিমবতক কারিজাখা সালথং ত্রিপুরা হাঙ্ক নাইকল ফাং চেতন বাই খয়ারপুনি শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী সেবা দাম সংসার যাও সোমনাথ সাভিমান পর পালাইজাখা আর মানজাখা বেড়াইখিরি মন্ত্রী সুজান্ত চৌধুরী তে এমএলএ রতন চক্রবর্তী খয় হাঙ্কর সুভাষ পার্ক কালীবাড়ি ও সোমনাথ সাভিমান পর পালাইজাখা পান্ডব মানজাখা খোয়াই জেলা পরিষদ নি কাসগো অকরাজ অপর্ণা সিংহ রায় হাঙ্কর নাইকল ফাং রজত পান্থ আলাদা হাঙ্কর নাইকল ফাং অভিজিৎ চক্রবর্তী আকর্ষ বিশ্রামগঞ্জ সংসদক পান্ডব মানজাখা সিপাহী জলা জেলা পরিষদ নি আশোক ফাং অকরাজক সুপ্রিয়া দাস দত্ত আলাদা হাঙ্কর নাইকল ফাং উপেন্দ্র জমাতিয়া হুকুমু ককসংলে নগ্নি চেতন বাই তাই ককথুম হুকুমু নাইখুনি চুবা চুবাই তিনি কয়লার শহরে কৈলাসেশ্বরী কালীবাড়ি নাট মান্ডপ সোমনাথ সাভিমান পর্ব পালাইজাখা কগনারেখা অনকুতি জেলা পরিষদ নি কাসকরা অমলেন্দু দাস আর মানজাখা কৈলাসর পুর নাইখানী চেয়ারপার্সন চপলা রানী দেবরায় ধর্মনগরী টাউন কালীবাড়িও তিনি সোমনাথ সাভিমান পর্ব পালাইজাখা আর মানজাখা সুনামখরতে বানিয়া মন্ত্রী সান্তনা চাকমা সালচি ত্রিপুরা জেলা পরিষদ নি কাসগো অকরাজ অপর্ণা নাথ হাঙ্কর নাইকলফাং চাঁদনী চন্দ্রন আকর্ষণ উদয়পুরী শিব মান্ডব তিনি সোমনাথ সাভিমান পর্ব পালাইজাখা পান্ডন চেঙ্গিরেখা গোমতী জেলা পরিষদ নি কাসগো অকরা দেবল দেবরায় আকাশবাণী আগরতলা কেন্দ্রে অকক্তমা খনাইতংবায়ু আকাশবাণী কক্তমানী আপডেট মানা বাকি লগ ইন খাই দিয়ে www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ অ্যালার্টস ইউটিউব নাই দিয়ে নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিবা আকাশবাণী আগরতলা কেন্দ্রে কক্তমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙানো হাস্তিপা ইন্দ্র সেনারি দিনালু সাকা আসাম রাইফেলস তাই ভারত নিয়ে নাইমথাং বদল চয়াও সামং তাঙ্গি তঙ্গ আবহাই হাস্তে তাই হা কতনি লুকুর কাহাম গরং তঙ্গ তিনি লোক ভবন থামচি বা আসাম রাইফেলস তাই ডগরা থামচি সিনি সাতা ব্যাটারি ইউনিট ন বরম ইয়াফার্মা পান্ড ব অকক সাকা হাস্তেপা সাকা চিচারা থামচি বা বিশিও কাসার লেবি মঙ্গই সংসাজা আসাম রাইফেলস খা ভারত নিয়ে কচামকু নাইমথাং বদল তাই আব বসংনি নাইমথাং সেব সাবনি কাইসা নাংমানি বেদেক পান্ডব কুবুনি বিশং মানজাখা নৈচিসা আসাম রাইফেলস নি কমান্ডার ব্রিগেডিয়ার নিশান চান্ডেল তাই সিনিচিথাম মাউন্টেন ব্রিগেডিয়ার ধীরাজ কুমার সিং আকর্ষণ পান্ডব লামসম কগনারখা হাস্তে পানি টাঙ্করা ইউকে চাকমা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সংজাকায় মানিক খনি সামঙ্গ ফনাংনানতে হাস্তে নি লোক রগ্ন সাকথারানি বাকে কয়মুং নারেখা তিনি পান্ডা কাশিয়া ককতমা থমনারণী কক ফিরুমুঙ্গ বসাকা সালথাং এশিয়াও সবা মানি পাই হা কতনি লোক রগ্নি বাকে আলাই দেখে কক নারেখা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী ভারত নামানি সংজাকায় মানে খনে গবাং কগ্ন ফাতার হানি তবুও আবুনি বাকে পেট্রোল ডিজেল সংজানায় গ্যাস নি সামঙ্গ ফনাংমানি বাবাই নিসাচক খাইলাইনা নাঙ্গানো মন্ত্রী বখরনে অ আওয়াইমু হাস্তে নি লোক রগ্ন সাউই মানরনা বাকে কবমুং না রেখা ব হাস্তে চংবাড়ি কমিশন এডিসি নিয়ে ভিলেজ কমিটি চংবাড়ি বাকে তিয়ার খেলাইমুং চেংরেখা কমিশন তিনি বুথ সেন্টারনি মুংরেম তিখলাইকা তাই তিনি নিশিমি বুথ সেন্টারনি মুংরেমনি সাকাও সানমুং তাই কেবংমু ইয়াসাকমুনি সামুং চেংরেজাখা আবো অ তালনি চিবা শালমারি জরা টঙ্গানো সানমুং তাই কেবংমুনি সামুং পায়ানো অ তালনি চিদক শালমারিও ভিলেজ কমিটি রকনি বুথ সেন্টারনি পাইথাক মুংরেম তিখলাই জাগানো অ তালনি চিচার সালমারিও আসামনে কেবেঙ্গে মকল নুগিয়া রগ্নি থমু কাইথামনি ক্রিকেট সিরিজ থামবুক চাও পাইরেখা ত্রিপুরা তিনি উলনি এবার পাইথাংনি থমুঙ্গ হাস্তে বদল কপ্লাইংখা নরসিংহনি

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব উদযাপনে আজ গুজরাটের সোমনাথ মন্দিরে প্রার্থনা ও পূজা সম্পন্ন করেছেন। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনের রেড্ডিনাল্লু বলেছেন, আসাম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভিবিজি রামজি আইন আগামী পয়লা জুলাই থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় কার্যকর হবে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব উদযাপনের সময় আজ গুজরাটের সোমনাথ মন্দিরে প্রার্থনা এবং পূজা সম্পন্ন করেছেন। সংস্কারকৃত এই মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে আজ মহাপূজা অনুষ্ঠিত হয়। এরপর কুম্ভাভিষেক এবং পতাকা উত্তোলন অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন যে সোমনাথ মন্দির অটল বিশ্বাস, দেবত্ব এবং দেশের চিরন্তন আত্মার এক পবিত্র প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, সোমনাথ অমৃত পর্ব শুধু অতীতের উদযাপনের উৎসব নয়, বরং এটি আগামী 1000 বছর ধরে দেশের অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রধানমন্ত্রী বলেন, সোমনাথ মানুষকে মনে করিয়ে দেয় কোনো জাতি কেবল তখনই দীর্ঘকাল শক্তিশালী হয়ে থাকতে পারে যখন সে তার শিকড়ের সঙ্গে সংযুক্ত থাকে।
1: আগর 1947 মে ভারত আজাদ হুয়া থা তো 1951 মে সোমনাথ কি প্রাণ প্রতিষ্ঠা নে ভারত কি স্বতন্ত্র চেতনা কা উদ্ঘোষ কিয়া থা। আজাদী কে সময় সরদার সাহেব নে 500 সে জাদা রিয়াসতো কো জোড় কর এক ভারত কা আধুনিক স্বরূপ গড়া থা। তো সাথ হি সোমনাথ কে পুনর্নির্মাণ সে উন্হোনে দুনিয়া কো বতায়া থা, ভারত কেবল আজাদ নাহি হুয়া হ্যায়, ভারত আপনে প্রাচীন গৌরব কো পুনঃ হাসিল করনে কে মার্গ পর ভি আব আগে বড় চুকা হ্যায়।
0: আজ সকালে প্রধানমন্ত্রী শ্রী মোদী প্রভাস পতনে এসে হামিরজি গোহিল সার্কেল পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ একটি রোড শো করেন। রোড শো চলাকালীন তিনি সমবেত বিশাল জনতাকে অভিবাদন জানান। সোমনাথ মন্দিরের দিকে যাওয়ার পথে ডমরুর ছন্দবদ্ধ বাদ্যের তালে প্রধানমন্ত্রী এগিয়ে যান এবং ভক্তরা তাঁকে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গুজরাটের বিশ্বখ্যাত সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে সোমনাথ স্বাভিমান পর্বের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। আজ সকালে আগরতলায় শিববাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সোমনাথ স্বাভিমান পর্ব উপলক্ষে আগামী 1 বছর ধরে রাজ্যেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সোমনাথ মন্দিরের ইতিহাস বিস্তারিত উল্লেখ করে তিনি বলেন, আজকের এই পবিত্র দিনে রানী অহল্যাবাঈ থেকে শুরু করে যে সকল যুগ পুরুষ এবং ভারতীয়রা সোমনাথ মন্দির স্থাপনে সহায়তা করেছেন সেই সকল পূর্ণাত্মাদেরও স্মরণ করার দিন। তিনি আশা প্রকাশ করেন এই ধরনের অনুষ্ঠান

যুব সমাজের মনে ভারতীয়তা বোধকে আরও সুদৃঢ় করবে এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তবায়িত করতে সহায়তা করবে। রাজ্যভিত্তিক অনুষ্ঠানের শুরুতে লক্ষ্মীনারায়ণ বাড়িপুকুর থেকে জল ভর্তি 75টি কলস নিয়ে শিববাড়ি পর্যন্ত মহিলাদের একটি শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে খয়েরপুর স্থিত শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী সেবাধাম পরিসরে আয়োজিত সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল ও বিধায়ক রতন চক্রবর্তী। খোয়াই জেলাতে সুভাষ পার্ক কালীবাড়িতে সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়, জেলাশাসক রজত পান্ত, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ। এদিকে বিশ্রামগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাশদত্ত, অতিরিক্ত জেলাশাসক উপেন্দ্র জমাতিয়া। জোরপুকুর ব্রিজ থেকে বিশ্রামগঞ্জ কালীবাড়ি পর্যন্ত হয় কলস যাত্রা। সংস্কৃতি মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আজ কৈলাসহরের কৈলাসেশ্বরী কালীবাড়ির নাটমন্দিরে সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করা হয়। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়। ধর্মনগরের টাউন কালীবাড়িতে আজ সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, জেলাশাসক চাঁদনী চন্দ্রন প্রমুখ। অন্যদিকে উদয়পুরের শিব মন্দিরেও আজ সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জ্বালানির ব্যবহারের ক্ষেত্রে রাজ্যবাসীকে সংযত হবার অনুরোধ জানিয়েছেন। আজ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ ভারত তার প্রয়োজনের বেশিরভাগ জ্বালানি বাইরে থেকে আমদানি করে, তাই পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রীর এই বার্তা রাজ্যের মানুষের কাছে ছড়িয়ে দেবার আহ্বান জানান তিনি। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, আসাম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে, তাই রাজ্য ও দেশের জনগণ সুরক্ষিত রয়েছে। আজ লোকভবনে 35 আসাম রাইফেলস ও 637 সাটা ব্যাটারি ইউনিটকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রাজ্যপাল বলেন, 1835 সালে কাছার লেভি নামে প্রতিষ্ঠিত আসাম রাইফেলস হল ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী এবং এর জাতীয় নিরাপত্তা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। উত্তর পূর্বের প্রহরী এবং উত্তর পূর্বের বন্ধু হিসেবে খ্যাত এই বাহিনীর প্রধান গুরুত্ব হল গুরুত্বপূর্ণ ভারত মায়ানমার সীমান্ত রক্ষা করা, বিদ্রোহ দমন অভিযান পরিচালনা করা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে আভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা। তিনি ভারতীয় সেনাবাহিনীর সার্ভেইলেন্স অ্যান্ড টার্গেট একুইজিশন রেজিমেন্টের কাজকর্মেরও প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 21 আসাম রাইফেলসের কমান্ডার ব্রিগেডিয়ার নিশান্ত চান্ডেল এবং 73 মাউন্টেন ব্রিগেডের ব্রিগেডিয়ার ধীরজ কুমার সিং প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন রাজ্যপালের সচিব ইউকে চাকমা। কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ আইন 2025 বা ভিবিজি রামজি কার্যকর করার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইনটি চলতি বছরের 1 জুলাই থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনটি প্রতি অর্থ বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। এই আইনটি সময়মতো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মজুরি প্রদানের উপর জোর দেবে। নতুন এই আইনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না পেলে বেকার ভাতা প্রদানেরও বিধান রয়েছে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন আজ ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে এবং আজ থেকে ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হয়েছে। তা চলবে আগামী 15 মে পর্যন্ত।

দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। ভিলেজ কমিটিগুলির ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। গত 9 মে রাজ্যে দ্বিতীয় জাতীয় লোক আদালতে 13,046 মামলার নিষ্পত্তি হয়েছে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেববর্মা আজ এই খবর জানিয়েছেন। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের তিনটি ম্যাচের ক্রিকেট সিরিজ 3-0 শেষ করল ত্রিপুরা। আজ তৃতীয় তথা শেষ ম্যাচেও জয় পেল রাজ্যদল। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা 22 রানে জয় পেয়েছে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব উদযাপনে আজ গুজরাটের সোমনাথ মন্দিরে প্রার্থনা এবং পূজা সম্পন্ন করেছেন। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, আসাম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভিবিজি রামজি আইন আগামী 1 জুলাই থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় কার্যকর হবে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা।
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে সংবাদ বিভাগের সাপ্তাহিক প্রযোজনা সংবাদ বিচিত্রা। আজকের সংবাদ বিচিত্রায় রয়েছে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে সোমনাথ স্বাভিমান পর্বের রাজ্যস্তরের অনুষ্ঠান এবং বিশ্ব রেডক্রস দিবস উদযাপনে স্বেচ্ছায় রক্তদান শিবির। গুজরাটের সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে সোমনাথ স্বাভিমান পর্বের রাজ্যস্তরের অনুষ্ঠানের আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রাজধানী শিববাড়িতে অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজ সত্যি একটি আনন্দের দিন।
2: আজকে সত্যি আমাদের জন্য একটা আনন্দের দিন আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের যে সনাতনীদের যে চিন্তা ভাবনা, আমাদের যে পুরনো যে ইতিহাস, সেইগুলোকে আমাদের উনি বারবার আমাদের স্মরণ করাচ্ছেন এবং আমি মনে করি এটা একটা ঐতিহাসিক দিন এবং সাংস্কৃতিক এবং আত্মমর্যাদা আমরা কিন্তু সবাই আজকে এখানে এই গৌরবময় মুহূর্তের জন্য আমরা সাক্ষী রয়ে রইলাম এবং এই সোমনাথ স্বাভিমান পর্বের আমরা টিভি পর্দায় আমরা অনেক কিছু দেখলাম এবং জানলাম। আজকে আমরা সবাই এখানে দেখেছি যে এই যে ঐতিহাসিক একটা বিষয়, গুরুত্বপূর্ণ যে অধ্যায় আমরা টিভির পর্দায় আমরা দেখেছি যে 1226 সালে গজনীর সুলতান মাহমুদের সোমনাথ মন্দিরে প্রথম যে আক্রমণের যে 1000 বছর পূর্তি এবং ভারত যখন স্বাধীন হয় তার যে পুনর্নির্মাণ সোমনাথ মন্দির যে উদ্বোধন হয়েছিল তার যে 75 বছর পূর্ণ হলো সেটাকে সামনে রেখেই এই সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করা হচ্ছে।
1: সোমনাথ মন্দিরের ইতিহাস তুলে ধরে তিনি বলেন,
2: এটার ইতিহাস যদি আমরা দেখি সেখানে প্রাচীন ভারতের যে ইতিহাস তার যে ঐতিহ্য সেটাকে মাথায় রেখে আমরা জানি যে চন্দ্র

0: চন্দ্রদেবকে আবার সোমদেবও বলা হয়। এবং তার যে শ্বশুর দক্ষ প্রজাপিতা একটা অভিশাপ ওনাকে দিয়েছিলেন এবং সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য উনি আরাধনা করেছিলেন সেই জায়গায় এবং শেষ পর্যন্ত সেই অভিশাপ থেকে উনি মুক্তি লাভ করেছিলেন। এবং সেখান থেকে সোমনাথে সোমনাথ মন্দিরের যে সেন্টার অফ এক্সিলেন্স আমি বললাম, কোটি কোটি ভক্তের কাছে একটা গভীর আধ্যাত্মিক একটা গুরুত্ব সেখানে বহন করে।
1: দেশের যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
0: যারা যুব সম্প্রদায়ের যারা আছেন তাদেরকে এই পর্বের মধ্যে যত বেশি তাদের অংশগ্রহণ হবে তত বেশি কিন্তু আমাদের যে রুট আমাদের সনাতনীদের সেই সম্পর্কে ওনারা জানবেন এবং নেক্সট জেনারেশন টু জেনারেশন সেটা পার্কুলেট করবে। আমরা ত্রিপুরার মানুষ এমনি অত্যন্ত আমরা জানি যে ধর্মপ্রাণ মানুষ, কিন্তু আমরা জানি সব কিছুই কিন্তু পুরো ইতিহাস অনেক সময় আমরা জানি না এবং এই পুরনো ইতিহাসকে সামনে রেখে কীভাবে বারবার এই সোমনাথ মন্দিরকে ধ্বংস করা হয়েছে, কারা করেছেন এবং সেটাকে আবার পুনর্বার এটাকে বারবার যেভাবে এটাকে তৈরি করা হয়েছে সেই বিষয়ে আমাদের একটা ধারণা, সম্যক ধারণা আমাদের সবাই থাকা দরকার।
1: সোমনাথ মন্দিরকে আধ্যাত্মিক ঐতিহ্য বলে আখ্যায়িত করে মুখ্যমন্ত্রী আরো বলেন,
0: এটা একটা আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য, তাছাড়া আমাদের একটা সাংস্কৃতিক আত্মমর্যাদা এবং একটা অটুট যে বিশ্বাস সেই বিশ্বাসের একটা চিরন্তন প্রতীক। আজকে এখানে আমি আসার সময় দেখছিলাম এখানে 12টি জ্যোতির্লিঙ্গ, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু প্রথম যে জ্যোতির্লিঙ্গ সেটা হচ্ছে সোমনাথ এবং তার স্থান কিন্তু সর্বপ্রথম। এবং এটাকে সামনে রেখে আমাদের আধ্যাত্মিক যে বিষয়, ভারতবর্ষ আধ্যাত্মিক দেশ হিসাবে সারা পৃথিবীতে সবাই জানে এবং তার যে ঐতিহ্য সেটাকে সামনে তুলে ধরাই এটার মেইন উদ্দেশ্য। একটু আগে আমরা সবাই জেনেছি যে গুজরাটের ভেরাবালের কাছে প্রবাস যে পাঠান, সেই পাঠানে অবস্থিত এই ঐতিহাসিক সোমনাথ মন্দির এবং শতাব্দীর পর শতাব্দী কোটি কোটি মানুষ সেখানে শ্রদ্ধা ও প্রার্থনা একটা সেন্টার অফ এক্সেলেন্স বলা যায়, সেখানে আমরা সবাই যাই, অনেকে হয়তো বা অনেকে গেছেন এখানে।
1: ৭৯তম বিশ্ব রেডক্রস দিবস উদযাপন উপলক্ষে রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পরে বক্তব্যে রাজ্যপাল বলেন,
2: I am truly honored to stand before you here at the Red Cross Bhavan in Agartala and simultaneously connect virtually with our 7 districts as we mark the 79th World Red Cross Day. I extend my heartfelt greetings to every person lodged in from different locations. The theme for this year, United in Humanity, could not be more fitting for its reminds us that humanity is not a spectator sport. It requires action, unity and sacrifice. Today, you are proving that by donating the most precious fluid of the blood, life blood.
1: তিনি বলেন, রাজ্যে রক্তদান এখন সামাজিক কর্মসূচি।
2: ব্লাড ডোনেশন হ্যাজ বিকাম এ সাইলেন্ট সোশ্যাল মুভমেন্ট হিয়ার ইন ত্রিপুরা, বাট ফ্রেন্ডস, লেট মি শেয়ার এ শার্প রিয়ালিটি স্পেসিফিক টু আওয়ার বিলোভড স্টেট। হোয়াই ডু উই নিড দিস মেগা ক্যাম্প টুডে? ফার্স্ট লুক এট আওয়ার রোডস, উইথ আওয়ার র্যাপিড ডেভেলপমেন্ট ইন কানেক্টিভিটি the number of vehicles has risen and unfortunately so have road traffic accidents. Highways witness dozens of traumatic injuries every month. These victims often require massive immediate blood transfusion and a few minutes of delay

0: করার সুযোগ পেয়েছি সিএম হিসাবে। এই কাজটাকে ভালো মতে সিরিয়াসলি এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে আমি পালন করব, এবং যতটুক আমরা লিমিটেড ফান্ড পাচ্ছি এটার মাধ্যমে আমি কাজ করব, এবং বাড়তি ফান্ডের জন্য মুখ্যমন্ত্রীর কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা আবেদন রাখব। আমাদের বুবাগরা আছে ওনার সাথে, সবাই মিলে আমাদের এমএলএ মিনিস্টার সবাই মিলে আমরা যাব এবং ফান্ডের জন্য রিকোয়েস্ট করব। আর যে লিমিটেড ফান্ডের মাধ্যমে যে কাজ করছি আমরা, গত 5 বছরও করেছি, এই 5 বছর আমি যে সিএম দায়িত্ব পেয়েছি এটার আরো বৃদ্ধি হারে বা আরো ভালোভাবে করব।
1: সংবাদ বিচিত্রা এখানেই শেষ হলো। সম্পাদনা আদিত্য দত্ত, গ্রন্থনা ও প্রস্তুতি সহায়তায় সরজু চক্রবর্তী।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন অ্যানিমাল ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

গানখানি শুনছিলেন দৌপাত্যি ছবি থেকে পরম্পরা ট্যান্ডনের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন, দো বিঘা জমিন, এই ছবি থেকে জুবিন নটিয়ালের কণ্ঠে।

0: मुसाफिर जाएगा कहाँ।
1: এতক্ষণ হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে আকাশবাণী আগরতলা।

0: আছে।
1: আধুনিক গান শুনছিলেন শিল্পী অমিত কুমারের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে হিন্দি সংবাদ।

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে স্পটলাইট।

0: আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্পোর্টস ম্যাগাজিন। শ্রোতা বন্ধুরা, আজকে প্রথম পর্বে শুনবেন খেলাধুলার সংবাদ, দ্বিতীয় পর্বে শুনবেন বিশ্বকাপ ফুটবল 2026 নিয়ে রাজ্যের প্রাক্তন জাতীয় রেফারি বাদল চক্রবর্তী এবং প্রাক্তন ফুটবলার দীপঙ্কর দাসের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। তাহলে প্রথমেই শুনুন খেলাধুলার সংবাদ। তীরন্দাজি বিশ্বকাপে সাংহাইয়ে ভারতের কম্পাউন্ড পুরুষ এবং মহিলা দল পদক জয়ের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। মহিলা দলের জ্যোতি সুরেখা, প্রণতি এবং অদিতি স্বামী কোয়ার্টার ফাইনালে তুরস্কের কাছে 227-233 ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে সাংহাইয়ে বিশ্বকাপ তীরন্দাজি ইভেন্টের কম্পাউন্ড পুরুষ দলের গুঞ্জাস দেউতালে, সাহিল যাদব এবং কুশল দালাল চীনের সঙ্গে ব্রোঞ্জ দখলের লড়াইয়ে শুট অফে পরাজিত হয়েছেন। ইংল্যান্ডে বিশ্ব টিম টেবিল টেনিস প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে ভারতের পুরুষ দল অস্ট্রিয়ার কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। ভারতের মনুষা পরাজিত হয়েছেন রবার্ট গার্ডুসের কাছে। মানব ঠাক্কর মাত্র 10 মিনিটেই পরাজিত হয়েছেন ডেনিয়েলের কাছে। অন্যদিকে সত্যেন জ্ঞানশেখরন আন্দ্রেয়াস লোভেনকারের কাছে পরাজিত হয়েছেন। বিশ্ব টিম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা দল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াইয়ে 1-3 পরাজিত হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সম্প্রতি পাকিস্তান ভারতের দ্বিপাক্ষিক খেলাধুলা সংক্রান্ত এক নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে ক্রিকেট সহ অন্যান্য ইভেন্টে খেলাধুলার দ্বিপাক্ষিক সিরিজ শুরুর কোনো সম্ভাবনা নেই। ক্রীড়ামন্ত্রক জানিয়েছে আন্তর্জাতিক বহুপাক্ষিক প্রতিযোগিতায় এই নিয়ম প্রযোজ্য হবে না। বিসিসিআই জানিয়েছে চলতি আইপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল বেঙ্গালুরুর পরিবর্তন করে আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 31 মে চলতি আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উচ্চ আধিকারিক হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অম্বাতি রায়ডু। 3 বছরের জন্য এই দায়িত্ব নিয়েছেন রায়ডু। তিনি বলেছেন হায়দ্রাবাদ থেকে অধিক সংখ্যায় ক্রিকেটার তুলে আনার চেষ্টা করবেন। প্রথম পর্বে শুনলেন খেলাধুলার সংবাদ, দ্বিতীয় পর্বে এখন শুনবেন রাজ্যের প্রাক্তন জাতীয় রেফারি এবং প্রাক্তন ফুটবলার দীপঙ্কর দাসের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। আস্তে আস্তে বিশ্বকাপ ফুটবল যত এগিয়ে আসছে, গোটা পৃথিবীর ফুটবল প্রেম মানুষেরা উচ্ছ্বাস আরও বেশি করে করছেন। তা আমরা বিশ্বকাপ ফুটবলে নেই, তবু আমাদের এই দেশে কিন্তু কোটি কোটি ফুটবল প্রেমী মানুষ রয়েছেন যারা ফুটবলকে ভালোবাসেন। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, তবে এই দেশে দেখা গেছে যে আর্জেন্টিনার ব্রাজিলের সমর্থকই বেশি। তো আজকেই বিশ্বকাপ ফুটবল নিয়েই কথা বলবো। যাদের সঙ্গে কথা বলবো তারা হচ্ছেন রাজ্যের প্রাক্তন জাতীয় রেফারি বাদল চক্রবর্তী এবং সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার দীপঙ্কর দাস। তাহলে দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। তাহলে বাদলবাবুর কাছে আগে জানতে চাইব, এবারের বিশ্বকাপ যেটা 2026-এর, মানে বিজ্ঞান এত বেশি করে যুক্ত হচ্ছে, কিছু করার কোনো সুযোগ নেই। ওভার এক্টিং কিংবা অন্যরকম যা কিছু করবে তুমি ধরা পড়ে যাবে। তো এই যে এত বেশি বিজ্ঞান যুক্ত হচ্ছে, তাতে কি আপনার মনে হয় যে যে গতি ফুটবলের সেখানে কোনো ছাপ পড়বে?
1: দেখুন, আপনার প্রশ্নতে দুটো উত্তর হয়। দুটো উত্তর কীরকম? আমরা যে পেলেকে দেখেছি, প্রযুক্তি তখন
0: ছিল না,
1: ছিলই না বলতে গেলে। আজকের যে পেলেকে ইমালকে দেখব, সেখানে প্রযুক্তি অন্যরকম ভূমিকা আবির্ভাব হবে এবং আমরা অন্যরকম জিনিস দেখব। হয়তো দেখব আমরা ইমালের একটা ভালো মুভমেন্ট, হঠাৎ টেকনোলজি বললো না,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: এটা নট রাইট, এটা টেকনোলজির মাধ্যমে এটা ফাউল বা যাই হোক, তো আমাদের মনে
0: নিয়ম লঙ্ঘন,
1: নিয়ম লঙ্ঘন হয়েছে আমাদের মনে একটা ক্ষোভ হবে। আমরা যে মারাদোনাকে দেখেছি বা ধরুন আপনার প্রাক্তন যেসব বিখ্যাত ফুটবলাররা যাদের জন্য আজকে ফুটবল গর্ব অনুভব করে, তাদেরকে আমরা দেখতে পাওয়াটা কষ্টকর হবে।
0: আচ্ছা,
1: কারণ মানুষ কিন্তু

0: যান্ত্রিক হয়ে যাবে, প্লেয়ারগুলোকে যন্ত্রের মাধ্যমে
1: একদম,
0: এবং রেফারিরাও আর কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, তাদেরও যন্ত্রের মধ্যে নিয়ে এসেছে। তাহলে ফুটবলের যেটা মাধুর্য, আপনি বাঁশি বাজাবেন সেটা যদি যন্ত্রই আপনাকে সবটা কন্ট্রোল করে, তাহলে যে আনন্দ আরাম আয়েস গ্যালারিতে চিৎকা এই রেফারি অফসাইড এই রেফারি ফাউল, সেইটা একটা ফুটবলের যে সেই এটা কোনো একটা মাধুর্য কিন্তু এটার জন্য,
1: মানে ফুটবলের চিরাচরিত যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতাম সেখানে কিছু হতে পারে,
0: কিছু এবং চিরাচরিত প্রথার থেকে আমরা কিন্তু শুনে বিরাট
1: পুরোপুরি বিজ্ঞান নির্ভর,
0: আমরা বিজ্ঞান উপরে নির্ভর করে, কারণ যারা পরিচালক দ্যাট ইজ ফিফা ওনারা দেখলেন না এক একটা প্লেয়ারের জন্য একটা কান্ট্রি যেইভাবে তারা প্রচেষ্টা করে যেই পয়সা খরচ করে তাতে আমরা যতটা পারি ত্রুটি মুক্ত রাখব
1: একদম,
0: এবং শতবর্ষে পা আমরা পা রাখতে যাচ্ছি বিশ্বকাপে, তখন ছিল 16টা বা 13টা দেশ দিয়ে শুরু হয়েছিল আর এখন আপনার 48টা দেশ খেলবে, তাহলে এখানে একটা বিরাট ডিফারেন্স হচ্ছে, প্রত্যেকটা টিমে আপনার 26 জন করে প্লেয়ার থাকবে, তাতে দেখা যায় যে টোটাল প্লেয়ারের সংখ্যা হয়ে যাবে আপনার সেই 1248,
1: মানে সবগুলো টিমে
0: সব মিলিয়ে আচ্ছা 26 জন করে থাকলে, তো এই যে সংখ্যাটা বাড়বে
1: একদম,
0: তাতে কিন্তু প্রেক্ষাপট চেঞ্জ হতেই হবে, এটা কিন্তু আমরা এই যে এতক্ষণ বললাম যে আমরা সেই অনেক মাধুর্য দেখবো না বাঁশির সুর চেঞ্জ হয়ে যাবে না, যত এখনও ফাইবারের দরকার হচ্ছে কেন,
1: মানে আপনার কথা হচ্ছে যে ফুটবলের পরিবার যেটা সেটা অনেকটাই বিস্তৃত হতে যাচ্ছে সংসারটা। তাহলে দীপঙ্করের কাছে জানতে চাইব যে বাদলবাবু যেটা বললেন, তোমার কি কখনো মনে হয়েছে যে এত বেশি বিজ্ঞান যদি ফুটবলের সঙ্গে যুক্ত হয়, গতানুগতিক যে গতি কিংবা স্কিল যেটা যেটা দেখতে মানুষ মাঠে যায়, সেখানে কি কিছু হতে পারে, তোমার কি মনে হয়?
2: না, এটা তো নিশ্চিত করেই বলা যেতে পারে যে অতি বিজ্ঞানের প্রভাব
1: আচ্ছা
2: কিছু কিছু ক্ষেত্রে খেলার যে মাধুর্য সেটা নষ্ট করবে। এই জায়গায় একটা কথা আমরা নিশ্চিত করে বলতে পারি যে ফুটবলের মাঠে দর্শকের যে উন্মাদনা, দর্শকের যে চিৎকার, দর্শকের যে ক্রেজ, এই বিষয়গুলি কিন্তু মানে খেলার যে সিদ্ধান্তগুলির উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। এখন দেখা যাবে যে একটা ফাউল নিয়ে কিছু হলো, ঠাস করে খেলাটা বন্ধ হয়ে গেল, রেফারি চলে গেল ক্যামেরাতে দেখতে, এটা কিছুক্ষণ সময় নষ্ট হলো, ফুটবলাররা বসে রইল, এই যে একটা মানে সময় লেংথিনেস, এটা কিন্তু দর্শকদের কাছেও কিন্তু পীড়াদায়ক। যেমন আজকে এত বছর পার হয়ে গেছে, বলদের কথা থেকে আমি বলছিলাম যে এই যে মারাডোনার হ্যান্ড অফ যে ইয়েটা, এটা নিয়ে কিন্তু এখনো কিন্তু চর্চা চলছে। আজকে যদি ক্যামেরা থাকতো, সেইভাবে প্রযুক্তির যে ইয়ে থাকতো, তাহলে কিন্তু ওই বিষয়টা থাকতো না। ফলে আমার যে এই জায়গাটা মনে হচ্ছে, আমরা বিজ্ঞানকে অবশ্যই ব্যবহার করব, বিজ্ঞানকে অগ্রগতির জন্য বিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে, কিন্তু অতি বিজ্ঞানের প্রভাব কিন্তু ফুটবলে ক্ষতি করতে পারে। যেমন একটা সময় বলা হচ্ছিল যে থ্রোইনটা তুলে দেওয়া হবে ফুটবল থেকে, এটা থ্রোইনের জায়গা হাতের জায়গা পাতে পা দিয়ে কিক হবে, তো দেখা যাচ্ছে যে প্রতিটা থ্রোইনই হয়ে যাবে কর্নার কিকের মতন, এটা ফুটবলের যে আকর্ষণ সেটা নষ্ট হয়ে যাবে। ফিফা সেটা থেকে বেরিয়ে এসেছে, বলেছে না সেটা হবে না। লাস্ট যে ফিফা কংগ্রেস হলো কানাডাতে, সেখানে অনেকগুলি নিয়মের পরিবর্তন হয়েছে, কিছু কিছু নিয়মের পরিবর্তন হয়েছে, সবগুলি এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি, হয়তো তার অনেকগুলি এবার বিশ্বকাপে প্রয়োগ হবে। ফলে একদিকে যেমন রেফারিদের জন্য যেমন টাফ, ফুটবলারদের জন্য অনেক বেশি টাফ, সেই সঙ্গে আমি বলবো দর্শকদের জন্যও কিন্তু অনেক বেশি মানে কঠিন হয়ে যাচ্ছে, কারণ ফুটবলটা আইন নিয়ে চর্চা তো আর সবাই করে না, মানুষ মাঠে যায়
1: ফুটবল
2: দেখতে, সেখানে আইনটা যদি একটা যাবত চলতে থাকে তো তার মধ্যে একটা সামঞ্জস্য থাকে, ওরা আমরা দর্শকরা বলতে পারে।
1: তাহলে মানে ব্যাপারটা হচ্ছে যে 2026 বিশ্বকাপে বিজ্ঞানের প্রয়োগে শেষ পর্যন্ত কি দাঁড়ায়
2: তার অপেক্ষা করতে হবে,
1: দেখার বিষয়। তাহলে বাদলবাবুর কাছে জানতে চাইব যে একটা জিনিস হচ্ছে যে বিভিন্ন মহাদেশের তো ফুটবল স্টাইল রয়েছে, এক এক দেশের এক এক রকম, এক একটা কন্টিনেন্টের এক এক রকম,

0: তো এই ক্ষেত্রে যে আফ্রিকা মহাদেশ থেকে যারা আসবে, তো সেখানে একটা নাম মরক্কো একেবারে আগে থেকেই খুব চেনা বিশ্ব ফুটবলে। তো আপনার কি মনে হয় যে তাদের যে ফুটবল শৈলী, যেটা শারীরিক শক্তি, একদমে 90 মিনিট খেলা, পাসিং, তো সেখানে ইউরোপিয়ান স্টাইলের যে ফুটবল কি সংঘাত হতে পারে, কিংবা খেলা কতদূর গিয়ে দাঁড়াতে পারে যুদ্ধ একটা ফুটবলের?
1: ল্যাটিন আমেরিকার ফুটবল একটা, ইউরোপের ফুটবল আরেকটা। ইউরোপের ফুটবল হলো স্পিড, স্ট্রেংথ, স্টেমিনা। কিন্তু ল্যাটিন আমেরিকা স্ট্রেংথ আপনি হয়তো বা খুঁজে পাবেন না, কিন্তু আপনি স্পিড খুঁজে পাবেন, তার স্টাইল খুঁজে পাবেন, তার ক্রীড়াশৈলী যেটা আমরা বলি, যেটার জন্য মাঠে আমরা যাই,
0: মানে স্কিল যেটা।
1: যেমন মেসির জন্য যায় কেন, মেসির একটা গোল দেখার জন্য যায়, সেটা কিন্তু আপনি ইউরোপিয়ান ফুটবল পাবেন না। ইউরোপিয়ান ফুটবল হয়তো দেখবেন 40 ইয়ার্স দূরের থেকে গোল করে ফেলছে।
0: আচ্ছা আচ্ছা,
1: সেখানে পাওয়ার অ্যাপ্লাই হচ্ছে ওদের, কিন্তু অনেকটা মেশিনের মতো। আমরা যে টেকনোলজি নিয়ে কথা বলছিলাম বা বলছি, সেখানে কিন্তু তাদের শরীরটাও সেইভাবে তৈরি করা হয়, তাদের কোচরা সেইভাবে তৈরি করে। আবার আপনি যখন ইংল্যান্ড কেন বিশ্বকাপ সেই 66 পরে আর জিততে পারছে না, দে আর টু মাচ ইন্টারেস্টেড ইন দ্য ক্লাব ফুটবল। এফএ কাপ পৃথিবী বিখ্যাত, সেখানে কোটি কোটি ডলারের বিনিময় হচ্ছে, এবং এই এফএ কাপের যারা খুব নামি রেফারি তারা কিন্তু বিশ্বকাপের ডাক পাচ্ছে। কিন্তু কেন ইংল্যান্ডের একটা ইংল্যান্ড টিমটা কেন বিশ্বকাপ জিততে পারছে না? অনেকে এবার প্রত্যাশা আলোচনা করছিল যে ইংল্যান্ড, আমার ব্যক্তিগতভাবে বলছি কোনো কারণেই সম্ভব না।
0: আচ্ছা,
1: ইউরোপিয়ান ফুটবল হলে সেটা হয়তো বলা যেত যে হয়তো বা তারা রানার বা চ্যাম্পিয়ন হতে পারত, কারণ সেখানে পাওয়ার বা স্ট্রেংথ যেগুলো দরকার। কারণ যেখানে ল্যাটিন আমেরিকা ফ্রান্স স্পেন খেলে, ফ্রান্সও যদিও ইউরোপিয়ান দেশ, কিন্তু তার খেলার স্টাইলটা কিন্তু ল্যাটিন আমেরিকার কাছাকাছি।
0: আচ্ছা,
1: একটা স্টাইল আছে, মানে আপনি আনন্দ পান এরকম একটা স্টাইল আছে। আপনাকে একটা ওই অফ দি রেকর্ড কথা বলছি, সুজিত চৌধুরীর ছবি দেখে যে আনন্দ পেয়েছিলেন এখন কি পান?
0: আচ্ছা,
1: এটা এখনই আপনি এখনো পেলে পেলে করে আমরা যাচ্ছি। কেন যাচ্ছি? সেই দৃষ্টিনন্দন
0: ফুটবল
1: শৈলী, যে মানে যেটা দেখা যেত সেটার জন্য আমরা অপেক্ষা থাকি। এখনো যদি পুরনো কোনো ছবি মানে আর্কাইভে থাকে, সেটা যদি দেখা নয়, আমরা হুমড়ি খেয়ে টিভিতে পড়ি। আরেকটা কথা বলি, আমরা কিন্তু এমন একটা মানে পরিস্থিতি বা দেশে বা কান্ট্রিতে আমাদের ইন্টার কন্টিনেন্ট কোন বলেন, সেখানে কিন্তু আমরা ভাবি টিভি বুঝি সর্বস্ব না, রেডিও অনেক বেশি অ্যাডভান্স। বড় বড় যারা ফুটবলে টু মাচ ডেভেলপ, তারা রেডিও একটা ভাষণের বা বক্তব্যের উপরে সমালোচনা করে, কিন্তু তাদের দেশে বিরাট আলোচনা হয়।
0: আচ্ছা আচ্ছা,
1: টিভি দেখে আলোচনা করে না, আমরা টিভি দেখে আলোচনা, কারণ আমাদের দুর্ভাগ্য আমরা তো আর আমেরিকাতে গিয়ে বা কানাডা বা মেক্সিকোতে গিয়ে ফুটবল দেখতে পারবো না। আমরা যদি কলকাতা হলে অনেকে ট্রেনে বলুন বা কিছু গাড়িতে বলুন চেষ্টা প্রচেষ্টা হতো। তো আমরা ফুটবল পাগল, ফুটবল প্রিয় মানুষ আমরা, মানে এটা ওই একটা কথা যেন স্বয়নে স্বপ্নে, মানে আমরা সবসময় ফুটবলকে স্বপ্ন দেখি। কিন্তু দুর্ভাগ্য আমরা বিশ্বকাপ যখন আসে রাত্র জেগে দেখি, তখন ভাবি যে আমরা যে ফুটবল ফুটবল করি আমরা কোথায় আছি,
0: সেটাও একটা
1: পরিষ্কার পজিশন
0: একদম।
1: আমরা তখন দুঃখ হয়, দুঃখ হয় কারণ আপনার এবার বোধ হয় বিশ্বকাপে একটা দেশ আফ্রিকান দেশ 3 লক্ষ না 4 লক্ষ মানুষ ওরা, আমার আগরতলা শহরে কত লোক,
0: আচ্ছা আচ্ছা,
1: ত্রিপুরাতে 34 লক্ষের মতো লোক হবে বোধ হয়। তাহলে আমরা এই একটা এদের ত্রিপুরা থেকে ছোট রাজ্য যার 3 লক্ষ বা 4 লক্ষ জন,
0: তার চাইতে কমও রয়েছে,
1: তারা কি বিশ্বকাপে এবার খেলবে, এবারে বিশ্বকাপে তারা খেলবে, তাহলে ফুটবলটা কোথায় গেছে তাদের? কিছুটা তাদের স্ট্রেংথ স্টেমিনা, আমরা যেটা বলছিলাম যে S3 স্ট্রেংথ স্টেমিনা স্পিড, তাহলে আমরা কেন এইগুলোর দিকে নজর দেব না? আমরা তো আহমেদ খান পাচ্ছি না।

0: কারণ কথা হচ্ছে যে ভারতীয় যারা ফুটবল প্রেমী মানুষ, কোটি কোটি ফুটবল প্রেমী, স্বপ্ন তো একটা থাকবেই যে আমরা যদি যেতে পারতাম, সেই আফসোস নিয়েই বিশ্বকাপ আমরা দেখি। তো আবার স্বপ্ন আমাদের রয়েছে, দেখা যাক। তো এবার দীপঙ্করের কাছে জানতে চাইব যে বাদলবাবু যেটা বললেন যে নান্দনিক ফুটবল, সৃষ্টিশীল ফুটবল, কিংবা ফুটবল নৈপুণ্য যারা, পেলে মারাদোনা যে যুগটা ছিল সেটা তো নেই। তো এখন প্রশ্ন হচ্ছে যে এবার যেটা বিশ্বকাপ ফুটবল, মেসি, রোনাল্ডো, নেইমারদের নিয়ে যেমন কথা হচ্ছে, ইয়ামাল, এমবাপে, তাদের নিয়েও কথা হচ্ছে, তোমার কাছে একটা উত্তর চাইব যে এমবাপে যেই স্পিডে ফুটবলটা খেলবে, সেখানে মেসি, রোনাল্ডো কিংবা নেইমারের পক্ষে কি সম্ভব হবে একই তালে ফুটবল চালিয়ে যাওয়া?
1: আমি প্রথমে একটু পেছন থেকে আসছি, যে কথাটা হচ্ছিল মরক্কোকে নিয়ে, যে মরক্কো লাস্ট ইয়ার যে বিশ্বকাপ হয়েছিল তাতে সেমি ফাইনাল খেলেছিল এবং পর্তুগালের মতন দলকে তারা হারিয়ে সেমি ফাইনালে উঠেছিল। এখানে প্রশ্নটা হচ্ছে যে মরক্কোর পারফরমেন্স কেন এত উন্নত? শুধু মরক্কো কথা আমি বলবো না, বিশ্বকাপ যে কোনো দেশ খেলছে, ফুটবলের শ্রেষ্ঠ লীগ ফুটবল ইউরোপের, জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, এই পাঁচটা লীগ সবচেয়ে বিশ্বের সবচেয়ে সেরা লীগ। এখন আমরা যদি তাকাই এই লীগগুলির দিকে, আমরা দেখব যে আফ্রিকা বলুন, এশিয়া বলুন, সমস্ত দেশগুলির প্লেয়াররাই এই লীগগুলিতে খেলছে। ফলে ভারতে জায়গাটা কথাটা বলছিল যে দক্ষিণ আমেরিকার ফুটবল, যেটা আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, হ্যাঁ, কলম্বিয়া, আমরা জানি আমরা যে স্কিল ফুটবল। এখন আসলে এই ফুটবলাররাও কিন্তু এখন ইউরোপের ময়দানে এসে পড়ছে। ফলে ফুটবলটা এখন শুধু স্কিলের নয়, ফুটবলটা আমার মতে, আমি ব্যক্তিগত ওই মত যেটা, ফুটবলটা এখন শুধু স্কিলের নয়, তার সাথে জড়িয়ে আছে প্রচণ্ডভাবে স্পিড, এবং যেটা টোটাল ফুটবল, যেটা জোহান ক্রুইফ যেটা শুরু করেছিলেন, সেই টোটাল ফুটবলটা কিন্তু এখন বিশ্বে অন্যতম প্রচলিত। কারণ এখন কিন্তু ব্যক্তিগত ফুটবলটা বলতে গেলে অনেকটাই কম। হ্যাঁ, মেসি আছে, হ্যাঁ, ইয়ামাল আছে, নেইমার আছে, অনেক ফুটবলারই আছে যার ব্যক্তিগত ক্রীড়া নৈপুণ্য দর্শকদের আনন্দ দেয়, হ্যাঁ, দলকে গোল দেয়
0: এবং কিছু করার ক্ষমতা
1: আছে। তারপরেও আমি বলবো যে লাস্ট ইয়ার যে মরক্কো খেলেছিল ওয়ার্ল্ড কাপ, মরক্কোর প্রায় 16 থেকে 17 জন ফুটবলার মানে ইউরোপের ময়দানে খেলছে। ফলে তাদের যে ফুটবলটা, তাদের ফুটবল ঘরানাটা কিন্তু পাল্টে গেছে। সেই যে আফ্রিকান শক্তি কিন্তু শুধু নেই, সেখানে তাদের স্কিল সংমিশ্রণ ঘটেছে, সেখানে স্টেমিনার এসেছে,
0: মানে আধুনিক ফুটবলের অনেক কিছু
1: পরিবর্তন
0: সংমিশ্রণ হয়ে যাচ্ছে।
1: একই কথা বলতে হবে দক্ষিণ কোরিয়া এবং মানে জাপানের ক্ষেত্রে। এই দুটো দেশ এবার বিশ্বকাপ খেলবে, দীর্ঘদিন যাবৎ খেলছে, তাদেরও কিন্তু একাধিক ফুটবলার ইউরোপের ময়দানে খেলছে।
0: হ্যাঁ, একদম।
1: এই কারণে আমি বলছি যে এবার যেমন বিশ্বকাপটা হবে, মেসির কথা বলছিলেন আপনি, মেসি, ইয়ামালের কথা বলছিলেন, এমবাপের কথা বলছিলেন, আমার যেটা মনে হচ্ছে যে বিশ্বকাপের এবার দলগুলির দিকে যদি আমরা তাকাই, কিছু দলে অভিজ্ঞ এবং
0: তারুণ্যের
1: সংমিশ্রণ আছে, কিছু দলে তারুণ্যের ফুটবলার আছে, যেমন স্পেন এবং ফ্রান্স, এই দুটি দলই প্রচুর তরুণ ফুটবলার
0: আছে।
1: আপনারা ইংল্যান্ডকে দেখুন, হ্যাঁ, ইংল্যান্ড দলে যেমন তরুণ আছে, অভিজ্ঞ আছে, কিন্তু সেই দিক দিয়ে বলতে গেলে আমি বলবো যে আর্জেন্টিনা দলে কিন্তু অনেক বেশি অভিজ্ঞ ফুটবলারের সমাবেশ। যদি আপনি এখান থেকে মেসিকে বাদ দিয়ে দিন আর্জেন্টিনা টিম থেকে, এই টিমটা কিন্তু পারফরমেন্স এসে পড়বে 25%-এ। মেসিকে যোগ করে দেন, তার পারফরমেন্সটা এসে পড়বে 85%-এ। তার কারণটা কেন? কারণ মেসি মাঠে থাকলে
0: অন্যরকম,
1: আর্জেন্টিনার ফুটবলারদের যে মানসিক যে দৃঢ়তা তা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এটা মানে আমরা যে আমেরিকার যে ফুটবল যেটা এখন খেলছেন মেসি, সেখানেও আমরা দেখছি সেই দলের কিন্তু মেসি কিন্তু মূল প্রাণভোমরা,
0: একদম।
1: এই কারণেই বলছি যে মেসিকে বাদ দিয়ে কিন্তু আর্জেন্টিনা দলকে ভাবা যাবে না।
0: হ্যাঁ, আমার কথা হচ্ছে যে একই তালে কি খেলতে পারবে
1: না মেসি, যে তার 90 মিনিট একই তালে খেলবে সে কথা আমি এখন নিশ্চিত করে বলতে পারি না। কারণ মেসি এমন একটা ফুটবলার,
0: সময় বুঝে মাঠে নামবে
1: না, আমি এই দিকেও যাচ্ছি না, মেসি এমন একটা ফুটবলার যে তাকে নিয়ে আগাম কোনো মন্তব্য করাটা কিন্তু মানে ভয়ঙ্কর রকম ভুল হবে। কারণ লাস্ট যে বিশ্বকাপ আমরা দেখেছি, কাতার বিশ্বকাপ, অনেকেই বলেছিলেন হয়তো মেসির শেষ বিশ্বকাপ, কিন্তু ফাইনালে মেসি যে

0: এফোর্টটা দিয়েছে, হ্যাঁ এমবাপেও দিয়েছে এফোর্ট, কিন্তু মেসি যে এফোর্টটা দিয়েছে মনে হয়েছে 18 বছর একটা তরুণ খেলছে। তাই এই বছরও যে লাস্ট বিশ্বকাপ মেসি, মেসি অনেকেই বলছে মেসি লাস্ট বিশ্বকাপ, রোনাল্ডো লাস্ট বিশ্বকাপ, কিন্তু মেসি রোনাল্ডো এমন একটা কোয়ালিটির, এমন একটা মানের ফুটবলার, তাদেরকে নিয়ে আমাদের মতন দেশ থেকে আমাদের মতন ফুটবলাররা আগাম কিছু বলাটা সত্যি কিন্তু কঠিন।
1: চলো বিশ্বশ্রেষ্ঠ ফুটবলার,
0: বিশ্বশ্রেষ্ঠ।
1: তাহলে বাদলবাবুর কাছে জানতে চাইব যে একটা প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন লিগে তো যারা তারকা ফুটবলার তারা তো খেলছে, তো জানতে চাইব যে ওরা যখন দেশের হয়ে মাঠে নামবে, কারণ বিভিন্ন ক্লাবের হয়ে তারা প্রচুর অর্থ রোজগার করে থাকে, তো এখানে একটা কথা শোনা যায় যখনই বিশ্বকাপ আসে শেষ হয় যে দেশের হয়ে পুরো খেলাটা তারা দিতে গিয়ে হোঁচট খান, কারণ ব্যাপারটা হচ্ছে ওখানে যে টাকা দেয়া হয় তো পা বাঁচিয়ে খেলতে চান তারা, সেটা কি সত্যি?
2: দেখুন এটা এরকম প্রচলিত এই আপনার এই কথা
1: ধারণা একটা
2: বিভিন্ন মাধ্যমে এরা আসে এই পা বাঁচিয়ে খেলার কথাটা আমি বিশ্বাস করি না।
1: আচ্ছা আচ্ছা,
2: আমি বিশ্বাস করি না আমার নিজেকে দিয়ে নিজে আমরা যতটুকু আমার কোয়ালিটি মানে
1: অভিজ্ঞতা
2: আছে সেটাকে আমরা ঢেলে দিতে চাই, কারণ আমি যেটা করব এটার দ্বারা যেন আমি প্রতিষ্ঠা
1: একদম
2: প্রতিষ্ঠিত হতে পারি। কতক্ষণ আগে যেটা মরক্কো বা বিভিন্ন টিম নিয়ে কথা হলো, এখানে আমার কয়েকটা প্রশ্ন আছে। প্রশ্নগুলো হলো ব্লাড, মঙ্গোলিয়ান ব্লাড, ইউরোপিয়ান ব্লাড, ল্যাটিন আমেরিকান ব্লাড কিন্তু এক না। আমি ব্লাড টেস্ট করুন।
1: আচ্ছা আচ্ছা,
2: এই যে মঙ্গোলিয়ান ব্লাড যেমন জাপান, কোরিয়ান, চীন, এরা মঙ্গোলিয়ান ব্লাডের, এদের খেলার স্টাইল যে ওরা ইউরোপে কোনো ক্লাবে খেলছে সেখানে আর 9টা প্লেয়ারের সঙ্গে 1টা প্লেয়ার খেলছে, সেখানে খেলাটাকে তাদের কোচ সেইভাবে তাকে তৈরি করছে, যখন নিজের দেশে আসে সে ওই ইউরোপিয়ান ফুটবলের স্টাইলটাকে
1: একদম একদম
2: এবং সেখানে গিয়ে ফেলিউর হচ্ছে
1: একদম।
2: এবং এটা বলছি যে আমরা এই ল্যাটিন আমেরিকান প্লেয়াররা ইউরোপে ফুটবলে কটা প্লেয়ার খেলে
1: একদম
2: খুব কম, খুব কম। মরক্কো এর আফ্রিকান কান্ট্রি, এটা আফ্রিকার আর পিকুলিয়ার তার মানে ব্লাড, তার ভিতরে স্কিল আছে, স্পিড আছে,
1: শক্তি আছে,
2: এটা তাদের খাদ্য তালিকাগুলি দেখবেন।
1: আচ্ছা আচ্ছা,
2: আপনাকে বলি আমি একটা আফ্রিকান প্লেয়ারকে দেখেছি আমার নিজের সদককে দেখা, 2 কেজি সুজির সঙ্গে 4 লিটার দুধ মিশিয়ে আর 8টা ডিম মিশে সে একবার তার খেলার পরে টিফিন করছে।
1: আচ্ছা আচ্ছা,
2: পারবে আমাদের দেশে কোনো আমি আপনি বাদ দিন কোনো প্লেয়ার 2টো ডিমকে এই 2টো ডিম দিয়ে সুজি দিয়ে দুধ দিয়ে করে গেলে পরের দিন ডাক্তারের কাছে যাচ্ছে আর আসছে, আপনি কোনো একটা ফোন করলেন এখন পারব না আমি ডাক্তারের কাছে যাচ্ছি, এটা কেন? কারণ আমার সহ্য শক্তি, আমার এনভায়রনমেন্ট
1: অন্যরকম।
2: আমরা মেওয়ালকে পাই না কেন? ধরুন যে মেওয়ালকে দেখার জন্য পাগল হয়ে যেতেন, যে আহমেদ খানকে দেখার জন্য পাগল হয়ে যেতেন, তখন তো আমরা বিশ্বকাপ মাথায় আনতাম না, এদের খেলা দেখার জন্য একটা ইস্টবেঙ্গল এরিয়ানে মাঠে লোক জায়গায় যাওয়া যেত না, এখন যায় না কেন? যায় না মানে এই ক্যাটাগরি প্লেয়ারগুলো আসছে না, তো ওদের মধ্যে তো খেলা ছিল, আমরা সেটাকে ফলো আপ করতে পারি
1: একদম,
2: আমরা সেই ট্রেডিশনটাকে ধরতে পারিনি। দেখবেন অনেক জমিদার বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, কেন? ট্রেডিশনটাকে ধরে রাখতে পারিনি। এই আগের দিনের রাজা মহারাজার ওরকম শুনতে পাই, তার বাড়ির ছেলে নাকি ওই গাড়ি চালায়, অটো চালায়, কেন মানে ধরে রাখতে পারেনি তার
1: ঐতিহ্য,
2: ঐতিহ্যটাকে, যে তার যে পারিবারিক যে ধারাবাহিকতা কোয়ালিটি সেটাকে ধরতে।
1: তাহলে একটা জিনিস হচ্ছে এবার বিশ্বকাপ ফুটবলে মানে পরম্পরায় অনেক দূর এগিয়ে যাওয়া দেশ যেমন রয়েছে, একেবারে আনকোরা নতুন মুখ রয়েছে, তো জানতে চাইব যে আপনার কি মনে হয় যে অন্যরকম কিছু একটা ঘটতে যাচ্ছে, কারণ প্রথম যারা আসবে তারা তো ছেড়ে কথা বলবে না, তুমি যত বড় টিমই হোক।
2: এবার আপনার এই কথাটা আমি একমত, কারণ এবার আমরা নতুন কিছু দেখব।
1: আচ্ছা,
2: কারণ 3-4 লাখের দেশের মানুষ যদি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে তারাও কিছু দেখাতেও পারে, এবং এই বড় রঙ্গমঞ্চে এই মানে কারণ
1: সেটাই তো আসল জায়গা,
2: আমরা তো গ্রেটেস্ট শো অন দি আর্থ ফুটবলকে বিশ্বকাপকে বলি, তো এটাতে আমরা এই নিশ্চয়ই
1: মানে অন্যরকম কিছু হতে যাচ্ছে,
2: অন্য কিছু হতে পারবে, কিন্তু ম্যাথমেটিক্সে তো 2+2=4
1: একদম,
2: 2+2+ সামথিং

0: গ্যাপ ডট ডট ডট সেটা যে ফাইভ বা সেভেন করা যায় সেটা হায়ার ম্যাথমেটিক্স
1: একদম
0: তো সেটা এবার হবে কি না, কিন্তু আমার আশা এবার কিছু নতুন কিছু দেখতে পাবো, এই এই ছোটো দেশগুলি কিছু আমাদের উপহার দেবে। এবার তো ৪৮টা বিরাট আসর মানে সেখানে এত প্লেয়ারের সংখ্যা, এত অফিসিয়ালের সংখ্যা, মানে রাজদাদাদের বাড়ি অনুষ্ঠান না, তার থেকে মানে এটা বিশাল অনুষ্ঠান। আমেরিকা ইনভলভ, কানাডা ইনভলভ,
1: মেক্সিকো
0: মেক্সিকো মানে আমেরিকান দেশগুলো তো আমেরিকার বন্ধু রাষ্ট্র একসঙ্গে।
1: তাহলে আপনার কথা হচ্ছে যে অন্যরকম কিছু হতে যাচ্ছে ফুটবল
0: এবার হচ্ছে, কারণ ৪৮টা। এবং আপনাকে লাস্ট একটা কথা বলে রাখি, সামনে নাকি এরা ফিফার মিটিংয়ে যেটা লর্ড প্রেসিডেন্ট একটা প্রপোজাল দিয়েছে আরও বাড়ানোর জন্য।
1: আচ্ছা আচ্ছা, তাহলে দীপঙ্করের কাছে
0: দুই বছরের গ্যাপে করা যায় কি না?
1: আচ্ছা, বিশ্বকাপ ফুটবল, তাহলে দীপঙ্করের কাছে জানতে চাইব, সময় নেই, একই প্রশ্ন বাদলবাবুর কাছেও করব, ইতালি নেই বিশ্বকাপ ফুটবলে?
2: না, এটা তো একটা ইতালি নেই মানে চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি নেই, পাঁচবারের বিশ্বকাপ জিতেছে ব্রাজিল, চারবার করে জার্মানি এবং ইতালি, ইতালি নেই, এটা একটা হতাশারই
1: মানে দুঃখ হচ্ছে,
2: দুঃখজনক, কিন্তু
0: এটা ফুটবল জগতের জন্য দুঃখ।
2: এটাও তো ঠিক যে ইতালিকে যারা পরাজিত করে মূল পর্বে এসেছে তারাও তো বিশ্ব সেরা,
1: একদম একদম।
2: যেমন আমরা হল্যান্ডকে দেখবো এবছর, আর্লিং হল্যান্ডকে আমরা নরওয়ের খেলতে দেখবো। হ্যাঁ, আর্লিং হল্যান্ড এই মুহূর্তে বিশ্বের যে কয়েকজন তরুণ ফুটবলার তার মধ্যে অন্যতম, ফলে আমরা বিশ্বকাপে কিন্তু আর্লিং হল্যান্ডের দিকে আমরা তাকিয়ে থাকবো, আমরা যেমন ইয়ামালের দিকে তাকিয়ে থাকবো যে একটা অসাধারণ ফুটবলার, যাকে অনেকে বলছে যে মেসির একটা নতুন উত্তরসূরী। সেরকমভাবে এমবাপে আছে যে যার লাস্ট ইয়ার বিশ্বকাপ, যাকে মানে একটা অন্য পর্যায়ে।
1: তাহলে ইতালি নেই খারাপ লাগছে
2: না? তা তো নিশ্চয়ই খারাপ লাগছে,
0: এটা মানে ফুটবল বিশ্বের প্রচণ্ড ক্ষতি, এটা মানে ক্ষতি, কারণ ইতালির মতো দেশ বিশ্বকাপ খেলতে পারছে না, সেটা আমাদের জন্য দুঃখজনক, সমগ্র ফুটবল জগতের জন্য এটা দুঃসংবাদ।
1: মানে আপনার কথা হচ্ছে ফুটবলকে বিশ্বায়ন করতে গেলে ইতালির মতো দলের থাকা উচিত ছিল বিশ্বকাপ?
0: হ্যাঁ, আমরা যারা ফুটবলপ্রেমী মানুষ আমরা মানে ইতালিকে
1: দুঃখ পেয়েছি,
0: দুঃখ পেয়েছি মানে ইতালি নেমে এবার গতবারও দুঃখ পেয়েছি, এবারও দুঃখ পেয়েছি।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কথা বলছিলাম বিশ্বকাপ ফুটবল ২০২৬ নিয়ে, সেখানে আপনারাই শুনলেন যে কী প্রাপ্তি, কী প্রত্যাশা, কী সব স্বপ্ন রয়েছে বিশ্বকাপ ফুটবল নিয়ে। এতক্ষণ বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসা রাজ্যের প্রাক্তন জাতীয় রেফারি বাদুল চক্রবর্তী, এবং সঙ্গে ছিলেন প্রাক্তন ফুটবলার দীপঙ্কর দাস। আর এরই সঙ্গে শেষ হলো আজকের স্পোর্টস ম্যাগাজিন।

0: आकाशवाणी एट 90।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ।

0: বাড়ির বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গে আজ শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাশাপাশি চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হচ্ছে না। আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে আজই যুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 5 মন্ত্রীর দপ্তর বণ্টন, নতুন মুখ্য সচিব হয়েছেন মনোজ কুমার আগরওয়াল। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। ভারত পুরুষদের একদিনের ও টি-20 ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর আজ সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
0: উল্লেখ্য, দক্ষিণবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত 569 কিলোমিটার অংশের মধ্যে 456 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এজন্য প্রথম পর্যায়ে 181 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্র তৎকালীন রাজ্য সরকারকে প্রয়োজনীয় টাকাও পাঠিয়ে দেয়, কিন্তু রাজ্য সরকার সেই জমি হস্তান্তর করেনি। মুখ্যমন্ত্রী আরও জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে পাবেন রাজ্যবাসী। এরাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাও আজই কার্যকর হচ্ছে বলেও ঘোষণা করেন তিনি। 2015 সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ থাকায় সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হল। তিনি আরও বলেন, রাজ্য পুলিশ সার্ভিস, আইএএস, আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 5 মন্ত্রীর আজ দপ্তর বণ্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন দপ্তরের পাশাপাশি অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য সরবরাহ ও সমবায় দপ্তরের দায়িত্ব। অগ্নিমিত্রা পালকে নারী কল্যাণ ও পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকেরও দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্রিগেডে গত শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই 5 বিধায়কও মন্ত্রীপদে শপথ নেন। পশ্চিমবঙ্গে নতুন মুখ্য সচিব হলেন মনোজ কুমার আগরওয়াল। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি আজ এই নির্দেশ দেওয়ার পর নবান্নে কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। আজই শ্রী আগরওয়াল নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন। উল্লেখ্য, মনোজ আগরওয়াল এতদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে ছিলেন। চলতি বছর 31 জুলাই তাঁর অবসর গ্রহণের কথা। এদিকে রাজ্যে মুখ্য সচিবের পদে থাকা দুষ্যন্ত নারিয়ালাকে নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব পদে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ওই পদেই থাকবেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার। ইডির দপ্তরে 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর আজ রাত 9টার পর তাকে গ্রেপ্তার করা হয়। বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করা হল বলে ইডি সূত্রে জানা গেছে। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। জমি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। ভোটের আগেও একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়। এর আগে গত পয়লা মে ইডির দপ্তরে হাজিরা দেন এই তৃণমূল কংগ্রেস নেতা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়ি, অফিস, ছেলের রেস্তোরাঁসহ একাধিক জায়গায় অভিযানও চালায় ইডি।

0: বসুর সঙ্গে তার ছেলে সমুদ্র বসু আজ হাজিরা দেন ইডির দপ্তরে। তাকে এখনও সেখানে জেরা করা হচ্ছে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে, এজন্য সম্পূর্ণ প্রস্তুতি চূড়ান্ত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত থাকবেন বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। তিনি আজ ওই ময়দানে প্রস্তুতি খতিয়ে দেখেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অসমে যাচ্ছেন। আগামীকাল সকাল 9টায় কলকাতা থেকে রওনা হয়ে তিনি গুয়াহাটি পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকালই তার কলকাতায় ফেরার কথা। উল্লেখ্য, এ নিয়ে পরপর তিনবার এনডিএ অসমে ক্ষমতা দখল করতে চলেছে। হিমন্ত বিশ্ব শর্মা ও প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেবেন। এবারের বিধানসভা নির্বাচনে 126 আসনের মধ্যে এনডিএ 102 আসন লাভ করেছে। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে 82 আসন। তামিলনাড়ুর সপ্তদশ বিধানসভা অধিবেশনে অস্থায়ী অধ্যক্ষ কারুপ্পাইয়ার আমন্ত্রণে 100 বেশি সদস্য শপথ গ্রহণ করেন। আজ মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, মন্ত্রিসভার অন্যান্য সদস্য সহ বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপ্পা দিপালিয়ানস্বামি এবং পনিরসেলভম শপথ নেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামী বুধবার লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ডক্টর মনসুখ মান্ডভিয়া, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সভাপতি ভিপি রামালিঙ্গম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যেসব বরিষ্ঠ বিজেপি নেতা আজ সন্ধ্যায় পুদুচেরি পৌঁছাবেন তাদের বিমানবন্দরে স্বাগত জানানো হবে। বিজেপি বিধায়কদের সঙ্গে কথাও বলবেন নীতিন নবীন। দেশীয় খেলনা শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ভারত সরকারের বড় উদ্যোগ, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। শিক্ষা, সংস্কৃতি ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলছে ভারতীয় খেলনা শিল্প। একটি প্রতিবেদন,
1: এনএপিটির মূল লক্ষ্যই হল ভারতকে একটি বড় খেলনা উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলা এবং দেশীয় ঐতিহ্যবাহী খেলনাকে পুনরুজ্জীবিত করা। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় 14টি কেন্দ্রীয় মন্ত্রক একসঙ্গে কাজ করছে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে খেলনা উৎপাদন কেন্দ্র বা টয় ক্লাস্টার তৈরি করা হয়েছে এবং 2021 সাল থেকে খেলনার জন্য বিআইএস সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে নিম্নমানের ও ক্ষতিকারক খেলনা বাজারে না আসে। ভারত টয় অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালা বলেন, এই পরিকল্পনার ফলে দেশীয় উৎপাদন বেড়েছে এবং স্থানীয় শিল্পীদের লাভ হয়েছে।
2: যেহেতু গভর্নমেন্টের ন্যাশনাল টয় অ্যাকশন প্ল্যানের মধ্যে এটা ঢেলে দেওয়া হয়েছে, আর ওখানে গভর্নমেন্ট অনেক চেষ্টা অপ্রাণ চেষ্টা লাগাচ্ছে মেড ইন ইন্ডিয়া, আর সঙ্গে কোয়ালিটি প্রোডাক্ট ইম্পোর্ট অনলি, এটা আসার পর অনেকগুলো এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট হয়েছে। এই ন্যাশনাল মিশন থেকে আমাদের এখানে লোকাল শিল্পীদের মধ্যেও লাভ পেয়েছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এদেশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গুজরাটের বদোদরায় আজ সর্দারধাম হোস্টেলের উদ্বোধন করে তিনি বলেন, এই সংকটের প্রভাব দেশবাসীর ওপর যাতে ন্যূনতম হয় সরকার তার জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানান। বিদেশ থেকে আমদানি করা পণ্যের ব্যবহার কমানো এবং বৈদেশিক মুদ্রা খরচের উপর হ্রাস টানার কথাও তিনি বলেন। সরকার আজ জানিয়েছে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের কোনো রকম ঘাটতি নেই। ভারতের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর পঞ্চম বৈঠকে একথা জানানো হয়েছে। বৈঠকে আমেরিকা ইরান সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব যাতে দেশের মানুষের ওপর ন্যূনতম হয় সেই বিষয়ে আলোচনা হয়। এই সংঘাত শুরুর পর 70 দিনেরও বেশি অতিক্রান্ত হলেও ভারত সেই সমস্ত অল্প সংখ্যক দেশের মধ্যে রয়েছে যেখানে এ পর্যন্ত পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়নি। ভারত পুরুষদের একদিনের ও টি টোয়েন্টি ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। আইসিসি প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে ভারত 27 ম্যাচ খেলে 118 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, 30 ম্যাচ খেলে 113 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে তারা। অন্যদিকে টি টোয়েন্টি ক্রিকেটে 52 ম্যাচ খেলে 275 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড 34 ম্যাচে 252 পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গে আজ শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাশাপাশি চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হচ্ছে না।

0: আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে আজই যুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 5 মন্ত্রী দপ্তর বন্টন, নতুন মুখ্য সচিব হয়েছেন মনোজ কুমার আগরওয়াল। খবর এখানে শেষ হল, পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে একখানি কাজের খবর। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে রাজ্যের 8 জেলায় 11 মাসের চুক্তিভিত্তিক ড্রাইভার পদে নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর FV88 ARDD VEH 25, তারিখ 5 মে 2026 ইংরেজি। মোট শূন্য পদ রয়েছে 50টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বয়স 20 থেকে 40 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। 13 থেকে 16 মে পর্যন্ত জেলাভিত্তিক সরাসরি ইন্টারভিউর নির্দিষ্ট সময়ে পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া হবে। বিস্তারিত জানতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ওয়েবসাইটে দেখে নেওয়া যেতে পারে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

জানিয়ে দিচ্ছি আরও একখানি কাজের খবর। ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল সশস্ত্র সীমা বল এক বিজ্ঞপ্তিতে উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে স্পোর্টস কোটা 2026 কনস্টেবল জেনারেল ডিউটি পদে 404 শূন্য পদ পূরণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। পদের নাম কনস্টেবল জেনারেল ডিউটি স্পোর্টস কোটা। বেতনক্রম রয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। সপ্তম বেতন কমিশন অনুযায়ী লেভেল 3। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিকুলেশন বা তৎসমতুল্য। বয়স 18 থেকে 23 বছর। পদের সংখ্যা 404। প্রার্থীদের ইউপিআই অথবা নেট ব্যাংকিং অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে 100 টাকা ফি প্রদেয়। এসসি এসটি অথবা এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। আরও বিস্তারিত জানতে দেখে নিতে পারেন সশস্ত্র সীমাবলের ওয়েবসাইট www.recruitment.ssb.gov.in অথবা www.ssb.gov.in। অনলাইনে আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের 30 দিনের মধ্যে। জানিয়ে দিলাম আরও একখানি কাজের খবর।

আকাশবাণী আগরতলা, এতক্ষণ আধুনিক গান শুনছিলেন শিল্পী শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পর্ব, আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সকাল 6:15 শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। সকাল 6:25 কাকপুরুক অনুষ্ঠান হায়ং নিখরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। কাকপুরুক সংবাদ সকাল 7:40। সকাল 7:45 অভিজ্ঞাপন। সকাল 8:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কণ্ঠসঙ্গীত শিল্পী পণ্ডিত বিষ্ণু গোবিন্দ যোগ। সকাল 9:10 দেশবন্দনা শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9:30 বাংলা রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জড়া। বেলা 12:30 ককবরক অনুষ্ঠান জাদুনি। বেলা 12:55 চাষের কথা বিষয় আদা চাষ। 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কণ্ঠসঙ্গীত শিল্পী উস্তাদ শহীদ পারভেজ। লোকগীতি শুনবেন বাচ্চুপালের কণ্ঠে দুপুর 1:40। দুপুর 1:50 আধুনিক গান শিল্পী ইন্দ্রাণী সেন। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বিজ্ঞানে পাঠ্য প্রাণীর পুষ্টি থেকে পাঠ দেবেন গান্ধীগ্রাম হাই স্কুলের শিক্ষক উত্তম হাজারী। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে মাছ চাষে সুরক্ষার দিকগুলো প্রসঙ্গে ডক্টর পম্পা ভট্টাচার্যের সাক্ষাৎকার পুনঃপ্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন বাচ্চুপালের কণ্ঠে। ককবরক অনুষ্ঠান সন্ধে 7:00। ককবরক সংবাদ সন্ধে 7:45। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সুস্বাস্থ্য। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। স্পটলাইট রাত 9:15। রাত 9:30 বাংলা নাটক ডিটেকটিভ, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা মানুষ কুমার মিশ্র। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি।

জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া তার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.1 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 53%। আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে ত্রিপুরা রাজ্যের দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর। আকাশবাণী আগরতলা, আমাদের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে সকাল 5:53। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30 হয়ে 55 সেকেন্ড। জয় হিন্দ।